0: আসসালামু আলাইকুম। সকাল 7টা, আজ রবিবার, 24শে জ্যৈষ্ঠ, 20শে জিলহজ, 7ই জুন। বাংলাদেশ বেতার, খবর পড়ছি লতিফা জামান। শুরুতেই শিরোনাম। আজ বসছে ত্রয়োদশ জাতীয় সংসদের বাজেট অধিবেশন। স্বাস্থ্যসেবা জনগণের দ্বার প্রান্তে পৌঁছে দিতে দেশীয় প্রযুক্তিতে বৈদ্যুতিক অ্যাম্বুলেন্স তৈরির উদ্যোগ নিয়েছে সরকার। সরকারের প্রতিশ্রুতি অনুযায়ী আগামী 5 বছরে 25 কোটি বৃক্ষরোপণের কর্মপরিকল্পনা গ্রহণ করতে প্রধানমন্ত্রীর নেতৃত্বে সভা অনুষ্ঠিত। মাটির গুণাগুণ ও পরিবেশের সঙ্গে সামঞ্জস্য রেখে বৃক্ষরোপণের পরামর্শ। ডেঙ্গু প্রতিরোধে সারা দেশে 3 মাসব্যাপী বিশেষ অভিযান শুরু। দ্রুতই মোবাইল কোর্ট পরিচালনা করা হবে বললেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী। সাইবার ঝুঁকি মোকাবেলা এবং অনলাইন নিরাপত্তা নিশ্চিতে জাতীয় কর্মপরিকল্পনা প্রণয়ন করতে আইসিটি বিশেষজ্ঞদের প্রতি তথ্য ও সম্প্রচার মন্ত্রীর আহ্বান। শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায় আজ। ইসরায়েলি হামলায় লেবাননের উচ্চপদস্থ সেনা কর্মকর্তা সহ 10 জন নিহত। এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির সভাপতি পদে নির্বাচন আজ। শুনছিলেন শিরোনাম।
1: স্মার্ট কৃষক কার্ড, যার মাধ্যমে কৃষক পাবেন কৃষি উৎপাদনের সঙ্গে সংশ্লিষ্ট সব সরকারি সেবা সরাসরি। নিবন্ধন করা যাবে ইউনিয়ন পর্যায়ে সহকারী কৃষি কর্মকর্তার মাধ্যমে অথবা নির্ধারিত অনলাইন পোর্টালে। প্রয়োজন হবে এনআইডি, পাসপোর্ট সাইজের ছবি, মোবাইল নম্বর, জমির তথ্য এবং ব্যাংক বা এমএফএস অ্যাকাউন্ট নম্বরে। এই কার্ড বিনামূল্যে প্রদান করা হবে। কৃষক শক্তিশালী হলে সমৃদ্ধ হবে বাংলাদেশ।
0: এখন শুনুন বিস্তারিত। ত্রয়োদশ জাতীয় সংসদের বাজেট অধিবেশন আজ শুরু হচ্ছে। স্পিকার অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রমের সভাপতিত্বে বিকেল 3টায় সংসদের অধিবেশন শুরু হবে। এই অধিবেশনে অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী 2026-27 অর্থ বছরের জাতীয় বাজেট পেশ করবেন। এটি হবে বর্তমান সরকারের প্রথম বাজেট। এদিকে জাতীয় সংসদের দ্বিতীয় এই অধিবেশন উপলক্ষে রাজধানীর শেরবাংলা নগর ও আশপাশের বিভিন্ন এলাকায় সভা সমাবেশ, মিছিল, বিক্ষোভ সহ নানা কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম বাজেট অধিবেশনের আগে প্রধানমন্ত্রী তারেক রহমান বিএনপির সংসদীয় দলের সদস্যদের সঙ্গে সভা করেছেন। গতকাল সংসদ ভবনের 9ম তলায় এই সভা অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব জাহিদুল ইসলাম রনি জানান, সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনির সঞ্চালনায় এই সভায় বিএনপি মহাসচিব, স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ সরকারি দলের সংসদ সদস্যরা উপস্থিত ছিলেন। তিনি আরও জানান, বৈঠকে আসন্ন বাজেট নিয়ে আলোচনা হয় এবং প্রধানমন্ত্রী তাঁর দলের সংসদ সদস্যদের বিভিন্ন বিষয়ে প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন। জনগণের দ্বার প্রান্তে সার্বিক স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে অ্যাম্বুলেন্স সেবা নিশ্চিতে দেশীয় প্রযুক্তির বিদ্যুৎ চালিত অ্যাম্বুলেন্স তৈরির উদ্যোগ নিয়েছে সরকার। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে গতকাল তাঁর কার্যালয়ে দেশীয় প্রযুক্তিতে অ্যাম্বুলেন্স তৈরির সংক্রান্ত এক সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়। প্রধানমন্ত্রীর প্রেস উইং জানায়, গ্রাম থেকে উপজেলা, উপজেলা থেকে জেলা এবং জেলা থেকে রাজধানী, এই 3 ধাপে অ্যাম্বুলেন্স চালুর পরিকল্পনা নিয়ে প্রথমে একটি উপজেলাকে মডেল হিসেবে ধরে এই প্রকল্পের আওতায় অ্যাম্বুলেন্স তৈরির কাজ শুরু হবে। সরকারের এই উদ্যোগ সফল হলে দেশে অ্যাম্বুলেন্সের চাহিদা পূরণ হবে এবং আমদানি নির্ভরতাও কমবে। প্রেস উইং এর তথ্য অনুসারে সভায় বিশেষজ্ঞরা জানান, স্থানীয়ভাবে উৎপাদিত অ্যাম্বুলেন্সে প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম, অক্সিজেন সাপোর্ট এবং জরুরি সেবার বিভিন্ন সুবিধা সংযোজনের পরিকল্পনা রয়েছে। দেশের ভৌগোলিক ও সড়ক যোগাযোগ পরিস্থিতি বিবেচনায় রেখে এসব যানবাহনের ডিজাইন করা হবে বলেও জানান তারা। প্রধানমন্ত্রী তারেক রহমান মাটির গুণগত মান এবং স্থানীয় পরিবেশের সঙ্গে সামঞ্জস্য রেখে বৃক্ষরোপণের উপর গুরুত্ব আরোপ করেছেন। তিনি গতকাল তাঁর কার্যালয়ে বৃক্ষরোপণ সংক্রান্ত এক সভায় এই কথা বলেন। সভায় প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, মাটির গুণাগুণ অনুযায়ী গাছ নির্বাচন করতে পারলে গাছের বেঁচে থাকার হার বাড়বে এবং পরিবেশগত ভারসাম্য রক্ষায় এটি ইতিবাচক ভূমিকা রাখবে। তিনি বলেন, পরিবেশ রক্ষা, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলা ও আগামী প্রজন্মের জন্য নিরাপদ পৃথিবী গড়ে তুলতে বৃক্ষরোপণ অগ্রাধিকার হওয়া উচিত। বৈঠকে সরকারের আগামী পাঁচ বছরে 25 কোটি বৃক্ষরোপণের প্রতিশ্রুতি বাস্তবায়নে কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়। কর্মপরিকল্পনা অনুসারে প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী 14 জুন কক্সবাজারের ডুলাহাজরায় এই কর্মসূচির উদ্বোধন করবেন। বাংলাদেশ ও তুরস্ক দ্বিপক্ষীয় কৌশলগত সম্পর্ক জোরদারের লক্ষ্যে প্রতি বছর দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে বৈঠক আয়োজনে সম্মত হয়েছে। গতকাল প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে তাঁর কার্যালয়ে ঢাকা সফররত তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের এক বৈঠকে এই ঐকমত্য অর্জিত হয়। বৈঠকে রাজনৈতিক ও প্রতিরক্ষা খাতের সম্পর্ক উন্নয়নের লক্ষ্যে দুই দেশের প্রতিরক্ষা ও পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে যৌথ কমিটি গঠনেরও সিদ্ধান্ত হয়। এছাড়া ব্যবসা বাণিজ্য, বিনিয়োগ, যৌথ উৎপাদন ও রোহিঙ্গা সমস্যার সমাধানে দুই দেশ একসঙ্গে কাজ করবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়। সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী জাতিসংঘের সাধারণ পরিষদের 81তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশের প্রার্থীকে ভোট দেওয়ায় তুরস্ক সরকারকে ধন্যবাদ জানান। ডেঙ্গু প্রতিরোধে নাগরিকদের সচেতনতা বৃদ্ধি, এডিস মশার প্রজনন স্থল ধ্বংস এবং পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে রাজধানী সহ সারা দেশে 3 মাসব্যাপী বিশেষ অভিযান শুরু হয়েছে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগে গতকাল রাজধানীর রবীন্দ্র সরোবরে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন DSCC এলাকায় এই অভিযানের উদ্বোধন করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সর্দার মোহাম্মদ শাকাওয়াত হোসেন। এই সময় বক্তৃতায় তিনি বলেন, ডেঙ্গু প্রতিরোধে দ্রুত মোবাইল কোর্ট পরিচালনা করা হবে। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
2: সাধারণত জুন থেকে ডেঙ্গুর মৌসুম, কারণ এই সময়ে বর্ষাকাল শুরু এবং বৃষ্টির পানি বিভিন্ন স্তরে জমে থাকে, আর এই প্রাদুর্ভাব চলে সেপ্টেম্বর পর্যন্ত। আর তাই ডেঙ্গুর বিস্তার রোধ, এডিস মশার প্রজননের স্থল নির্মূল এবং জনসচেতনতা বাড়াতে রাজধানী সহ সারা দেশে 3 মাসব্যাপী বিশেষ কর্মসূচি শুরু করেছে সরকার। শনিবার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগে রাজধানীর রবীন্দ্র সরোবরে এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সর্দার মোহাম্মদ শাকাওয়াত হোসেন। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ আব্দুস সালামের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে মাইকিং সহ ব্যাপক সচেতনতামূলক প্রচারণা চালানো হবে।
3: প্রত্যেকে নিজ নিজ বাড়ি নিজ দায়িত্বে পরিষ্কার রাখতে হবে। গেটের ভিতরে যেন নারিকেলের কোন খোসাতে বদ্ধ পানি না থাকে। যারা ছাদের উপরে বাগান করেছেন, টবে যেন পানি না থাকে। বাড়ির ভিতরের যে ড্রেন থাকে, ওই ড্রেন গুলিতে যেন পানি না জমে থাকে। আমাদের মাইকিং হবে, তার পরবর্তীতে আমাদের লোক যাবে, আমাদের মোবাইল টিম যাবে।
2: এ সময় স্বাস্থ্যমন্ত্রী সতর্ক করে বলেন, সচেতনতা কার্যক্রমের পরও যদি কোথাও অবহেলা বা অসচেতনতা দেখা যায়, তাহলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ব্যবস্থা নেওয়া হবে।
3: যদি কোনো বাড়িতে ঢুকে আমরা ছাদে পানি পাই, ড্রেনে পানি পাই, বদ্ধ ল্যাট্রিনে পানি পাই, মোবাইল কোর্ট, সাথে সাথে জরিমানা করা হবে এবং ব্যাপক হারে জরিমানা করা হবে।
2: অনুষ্ঠানে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ আব্দুস সালাম জানান, DSCC-র নিজস্ব জরিপে 75টি ওয়ার্ডের মধ্যে 28টিকে ডেঙ্গুর জন্য উচ্চ ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এসব এলাকায় রোববার থেকে সপ্তাহব্যাপী বিশেষ ক্র্যাশ প্রোগ্রাম পরিচালনা করা হবে।
4: সিটি কর্পোরেশন কোনো ব্যত্যয় ঘটায়, তার দায়িত্ব পালন না করে, আপনাদের যে টেলিফোন নাম্বার দেওয়া আছে, এই টেলিফোন নাম্বার আপনারা টেলিফোন করবেন। এক ঘন্টা দুই ঘন্টার মধ্যে যদি আপনার প্রবলেম সলভ না হয়, তাহলে আমাকে জানাবেন, আমাদের কর্পোরেশনও বিহেভ করবে, জনগণকেও বিহেভ করতে হবে।
2: উদ্বোধনী অনুষ্ঠান শেষে স্বাস্থ্যমন্ত্রী এবং DSCC প্রশাসক বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, ধানমন্ডি সোসাইটি ও স্থানীয় বাসিন্দাদের অংশগ্রহণে ডেঙ্গু প্রতিরোধে একটি বর্ণাঢ্য সচেতনতামূলক র্যালিতে অংশ নেন।
0: এদিকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনেও গতকাল 3 মাসব্যাপী মশক নিধন ও জনসচেতনতামূলক কর্মসূচি শুরু হয়েছে। রাজধানীর গুলশান সেন্ট্রাল পার্কে এই কার্যক্রমের উদ্বোধন করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ডক্টর এম.এ. মুহিত। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সর্দার মোহাম্মদ শাকাওয়াত হোসেন জানিয়েছেন, ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় কারণ দর্শানো নোটিশের সন্তোষজনক জবাব না পেলে আদ্দিন হাসপাতালের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। তিনি গতকাল রাজধানী মিন্টু রোডের নিজ বাসভবনে এক প্রেস ব্রিফিংয়ে একথা বলেন। উল্লেখ্য, নবজাতক মৃত্যুর ঘটনায় কেন তাদের লাইসেন্স বাতিল করা হবে না জানতে চেয়ে আদ্দিন হাসপাতালকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। নোটিশে হাসপাতাল কর্তৃপক্ষকে আজকের মধ্যে জবাব দিতে বলা হয়েছে। তথ্য সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন সাইবার ঝুঁকি মোকাবেলায় এবং অনলাইন নিরাপত্তা নিশ্চিত করতে দেশের আইসিটি বিশেষজ্ঞদের দ্রুত একটি কার্যকর জাতীয় কর্মপরিকল্পনার খসড়া জমা দেওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি গতকাল রাজধানীর ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ আইইবিতে এক গোলটেবিল আলোচনায় এই আহ্বান জানান। তথ্য সম্প্রচার মন্ত্রী বিশেষ করে কৃত্রিম বুদ্ধিমত্তা ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো ভুয়া খবরকে বৈশ্বিক সভ্যতার জন্য অন্যতম প্রধান কৌশলগত চ্যালেঞ্জ হিসেবে আখ্যায়িত করেন।
5: ডিজিটাল হ্যাজার্ড এবং বাংলাদেশে সমস্ত ধরনের ই সেফটি নেটওয়ার্ককে নিশ্চিত করার জন্য যা যা করা দরকার, ডিজিটাল হ্যাজার্ডকে মোকাবেলা করে ই সেফটি নেটওয়ার্ককে কনফার্ম করতে হবে। আমি ন্যাশনালিস্ট আইসিটি ফোরামের কাছে আহ্বান রাখছি, আপনারা যত দ্রুত সম্ভব ই সেফটি নেটওয়ার্কের জন্য একটা খসড়া জাতীয় কর্মপরিকল্পনা তথ্য মন্ত্রণালয়ে পেশ করেন।
0: এদিকে সচিবালয়ে সম্প্রতি সরকারের বিদ্যুৎ ও জ্বালানির দাম বৃদ্ধি প্রসঙ্গে আয়োজিত জরুরি প্রেস ব্রিফিংয়ে তথ্য সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেন, বর্তমান বৈশ্বিক জ্বালানির সংকট ও অভ্যন্তরীণ বাস্তবতার বিবেচনায় দেশের 65% প্রান্তিক জনগোষ্ঠীর ওপর বিদ্যুতের বর্ধিত মূল্য আরোপ না করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। বিগত আওয়ামী লীগ সরকারের প্রসঙ্গ টেনে তথ্য সম্প্রচার মন্ত্রী বলেন, সে সময় বিদ্যুৎ ও জ্বালানি খাতে দুর্নীতি ও লুটপাটের যে গভীর চক্র তৈরি হয়েছিল তা থেকে এই খাতকে সুস্থ ধারায় ফিরিয়ে আনতে কিছুটা সময় লাগবে। এছাড়া গতকাল রাজধানী গুলশানে বাংলাদেশ অ্যাগ্রো ইন্ডাস্ট্রি মিডিয়া অ্যাওয়ার্ড 2025 প্রদান অনুষ্ঠানে তথ্য সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেন, কৃষি পণ্যকে শিল্পজাত পণ্যে রূপান্তরের মাধ্যমে রপ্তানির সম্ভাবনা বাড়ানো সম্ভব। খবর প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার থেকে।
1: নারীর ক্ষমতায়নের মাধ্যমে নারীর অধিকার ও নারীর মর্যাদা নিশ্চিতকরণ, পরিবারের খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য ও শিক্ষা উন্নয়নের লক্ষ্যে ফ্যামিলি কার্ড কর্মসূচি প্রবর্তন করেছে বর্তমান সরকার। কর্মসূচির মূল দর্শন হচ্ছে ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক। একটি বৈষম্যহীন ও মানবিক কল্যাণ রাষ্ট্র গড়ে তোলা ফ্যামিলি কার্ড কর্মসূচির মূল উদ্দেশ্য।
6: খবরের বাকি অংশ পড়ছি মোহাম্মদ জোবায়েদ হোসেন পলাশ। রাজধানীর পল্লবীতে শিশু রামিসা আক্তারকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যার ঘটনায় দায়ের করা মামলার রায় আজ ঘোষণা করা হবে। ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসুর সালেকিন এ রায় ঘোষণা করবেন। রাষ্ট্রপক্ষের বিশেষ পাবলিক প্রসিকিউটর আজিজুর রহমান দুলু গতকাল বাংলাদেশ সংবাদ সংস্থাকে জানান, রায়ে আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড প্রত্যাশা করেছেন তারা। জাতিসংঘের সাধারণ পরিষদ ইউএনজি এর 81তম অধিবেশনে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান সভাপতি নির্বাচিত হওয়ায় অভিনন্দন জানিয়েছে যুক্তরাষ্ট্র। ইউএস ব্যুরো অফ ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন অ্যাফেয়ার্স বিশ্ব সংস্থাটি আরও দক্ষ ও কার্যকর করে তুলতে ব্যাপক সংস্কারের উপরও গুরুত্ব আরোপ করেছে। আসন্ন বাজেটে স্বল্প ও মধ্যম আয়ের করদাতাদের জন্য কিছুটা স্বস্তির খবর আসছে। ব্যক্তি করদাতার করমুক্ত আয়সীমা বাড়ানো হচ্ছে, পাশাপাশি বিভিন্ন বিশেষ শ্রেণীর করদাতাদের জন্য বাড়ছে করমুক্ত আয়ের সীমা। এসব প্রস্তাবকে ইতিবাচক হিসেবে দেখছেন অর্থনীতিবিদরা। বিস্তারিত শুনুন প্রতিবেদনে। ব্যুরো অফ ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন অ্যাফেয়ার্স বিশ্ব সংস্থাটি আরও দক্ষ ও কার্যকর করে তুলতে ব্যাপক সংস্কারের উপরও গুরুত্ব আরোপ করেছে। আসন্ন বাজেটে স্বল্প ও মধ্যম আয়ের করদাতাদের জন্য কিছুটা স্বস্তির খবর আসছে। ব্যক্তি করদাতার করমুক্ত আয়সীমা বাড়ানো হচ্ছে, পাশাপাশি বিভিন্ন বিশেষ শ্রেণীর করদাতাদের জন্য বাড়ছে করমুক্ত আয়ের সীমা। এসব প্রস্তাবকে ইতিবাচক হিসেবে দেখছেন অর্থনীতিবিদরা। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
7: আগামী 2026-27

0: 75,000 টাকা করার প্রস্তাব থাকছে আসন্ন বাজেটে। বর্তমানে এই সীমা 3,50,000 টাকা, অর্থাৎ করমুক্ত আয় সীমা বাড়ছে 25,000 টাকা। জাতীয় রাজস্ব বোর্ড সূত্রে জানা গেছে, সীমিত আয়ের মানুষের করের চাপ কমানো, সামাজিক ন্যায্যতা নিশ্চিত করা এবং মূল্যস্ফীতির সঙ্গে সামঞ্জস্য বজায় রাখতেই এই সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। প্রস্তাবিত করমুক্ত আয় সীমাকে যৌক্তিক বলে মনে করছেন বিশিষ্ট অর্থনীতিবিদ ও গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডির গবেষণা পরিচালক অধ্যাপক ডক্টর খন্দকার গোলাম মোয়াজ্জেম।
1: প্রথমত হলো যেহেতু মূল্যস্ফীতি ঊর্ধ্বমুখী এবং বিগত কয়েক বছর থেকে 7% উপরে, সুতরাং যেহেতু মানুষের প্রকৃত আয় বা ডিসপোজেবল ইনকাম ক্রমহ্রাসমান, তো সেই বিবেচনায়
0: প্রস্তাবিত কর কাঠামো অনুযায়ী 3,75,000 টাকার বেশি আয়ের ক্ষেত্রে পরবর্তী 3,00,000 টাকার উপর 10%, এর পরে 4,00,000 টাকার উপর 15% এবং পরবর্তী 5,00,000 টাকার উপর 20% হারে কর দিতে হবে। এর পরের 20,00,000 টাকার জন্য কর হার হবে 25% এবং অবশিষ্ট আয়ের উপর 30%। শুধু সাধারণ করদাতাই নন, বাড়ছে বিশেষ শ্রেণীর করদাতাদের করমুক্ত আয় সীমাও। অর্থনীতিবিদদের মতে নতুন কর কাঠামো কম আয়ের করদাতাদের স্বস্তি দেবে, একই সঙ্গে করজাল সম্প্রসারণের পরামর্শও দিয়েছেন তারা।
1: এখানে যে রাজস্ব ক্ষতিটা হচ্ছে বা হারাচ্ছেন, তার থেকে অনেক বেশি রাজস্ব আদায় হতে পারে যারা করজালের বাইরে রয়েছেন, কর ফাঁকি দিচ্ছেন বা কর এড়িয়ে যাচ্ছেন, তাদেরকে যদি সরকার আগামীতে করের আওতার মধ্যে নিতে পারেন সেটা খুবই গুরুত্বপূর্ণ দিক।
0: আসাদুজ্জামান নূর, বাংলাদেশ বেতার।
2: যাত্রীদের চলাচলের সুবিধার্থে মেট্রো রেলের রাত্রিকালীন পরিষেবা 20 মিনিট বাড়িয়েছে ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিটেড DMTCL। আজ থেকে বর্ধিত এই সেবা চালু হবে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী রাতে মতিঝিল থেকে উত্তরার উদ্দেশ্যে সর্বশেষ ট্রেনটি ছেড়ে যাবে রাত 10:30 এবং উত্তরা উত্তর স্টেশন থেকে মতিঝিলের উদ্দেশ্যে শেষ ট্রেনটি ছাড়বে রাত 9:50।
3: বাংলাদেশ বেতার এখন স্মার্টফোনে আপনার হাতের মুঠোয়।
4: অ্যাপের মাধ্যমে বাংলাদেশ বেতারের সংবাদ এবং অনুষ্ঠান শুনুন বিশ্বের যে কোনো প্রান্ত থেকে।
3: আপনাদের পছন্দের অনুষ্ঠান শুনতে গুগল প্লে স্টোর বা অ্যাপল স্টোর থেকে আজই ডাউনলোড করুন বাংলাদেশ বেতার অ্যাপটি।
2: এবার আন্তর্জাতিক সংবাদ। ইসরায়েলের সামরিক বাহিনী লেবাননের দক্ষিণাঞ্চলে হামলা আরও জোরদার করেছে। সর্বশেষ ইসরায়েলি হামলায় ব্রিগেডিয়ার জেনারেল উইসাম সাবরা এবং 2 ঊর্ধ্বতন কর্মকর্তা সহ অন্তত 10 নিহত হয়েছেন। অন্যদিকে গাজা সিটির একটি তাঁবু শিবিরে ইসরায়েলি বোমা হামলায় কমপক্ষে 8 ফিলিস্তিনি নিহত হয়েছেন। এদিকে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ও সেনাপ্রধান আসিম মুনিরের পক্ষে থেকে ইরানের সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনির কাছে একটি গুরুত্বপূর্ণ বার্তা পৌঁছে দিয়েছেন। একই সঙ্গে তিনি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ বন্ধ হওয়ার আশা প্রকাশ করেন। রাশিয়া জানিয়েছে ইউক্রেন সেন্ট পিটার্সবার্গ ও এর আশপাশের এলাকায় নজিরবিহীন ড্রোন হামলা চালিয়েছে। শহরটিতে অনুষ্ঠিত একটি অর্থনৈতিক ফোরামের শেষ দিনে এই হামলার ঘটনা ঘটে। রুশ কর্মকর্তারা দাবি করেন পার্শ্ববর্তী লেলিনগ্রাদ অঞ্চলে 140টিরও বেশি ড্রোন ভূপাতিত করা হয়েছে। ইউক্রেনের প্রেসিডেন্ট যুদ্ধ বন্ধে সরাসরি আলোচনার আহ্বান জানানোর পর রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জেলেনস্কির সঙ্গে বৈঠকের কোন যৌক্তিকতা নেই বলে মন্তব্য করেন। ওই মন্তব্যের একদিন পরই ইউক্রেন সবশেষ এই হামলা চালায়। খেলার খবর, ক্রিকেট। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির সভাপতি পদে আজ নির্বাচন অনুষ্ঠিত হবে। এছাড়া বিসিবির 25 পরিচালক পদের মধ্যে 15 পরিচালক পদেও প্রতিদ্বন্দ্বিতা হবে। অবশিষ্ট 10 পরিচালক পদের মধ্যে 8 পরিচালক বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন এবং অন্য 2 জাতীয় ক্রীড়া পরিষদ NCC মনোনীত করবে। বিসিবি পরিচালক নির্বাচনের জন্য কাউন্সিলরদের ভোট গ্রহণের পর একই দিনে সভাপতি নির্বাচন অনুষ্ঠিত হবে। ফুটবল। গতকাল গোয়ায় জওহরলাল নেহরু স্টেডিয়ামে সাফ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে বাংলাদেশকে 3-1 পরাজিত করেছে স্বাগতিক ভারত। ফাইনালের প্রথমার্ধে 1-1 সমতায় থাকলেও বিরতির পর স্বাগতিক ভারত আরও 2 গোল করলে রানার্স আপ হয়ে মাঠ ছাড়তে হয় বাংলাদেশকে। সবশেষে আবহাওয়া। আজ বেলা 1 পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে রাজশাহী, পাবনা, বগুড়া, ঢাকা, টাঙ্গাইল, ময়মনসিংহ, ফরিদপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলে পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘটে 45-60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকা নদীবন্দরগুলোকে 1 সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। আজ ঢাকায় সূর্যোদয় হয়েছে 5:10 এবং সূর্য অস্ত যাবে 6:44।

0: শেষ করার আগে শিরোনামগুলো আরো একবার। আজ বসছে ত্রয়োদশ জাতীয় সংসদের বাজেট অধিবেশন। স্বাস্থ্যসেবা জনগণের দ্বার প্রান্তে পৌঁছে দিতে দেশীয় প্রযুক্তিতে বৈদ্যুতিক অ্যাম্বুলেন্স তৈরির উদ্যোগ নিয়েছে সরকার। সরকারের প্রতিশ্রুতি অনুযায়ী আগামী পাঁচ বছরে 25 কোটি বৃক্ষরোপণের কর্মপরিকল্পনা গ্রহণ করতে প্রধানমন্ত্রীর নেতৃত্বে সভা অনুষ্ঠিত। মাটির গুণাগুণ ও পরিবেশের সঙ্গে সামঞ্জস্য রেখে বৃক্ষরোপণের পরামর্শ। ডেঙ্গু প্রতিরোধে সারাদেশে 3 মাসব্যাপী বিশেষ অভিযান শুরু। দ্রুতই মোবাইল কোর্ট পরিচালনা করা হবে বললেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী। সাইবার ঝুঁকি মোকাবেলা এবং অনলাইন নিরাপত্তা নিশ্চিতে জাতীয় কর্মপরিকল্পনা প্রণয়ন করতে আইসিটি বিশেষজ্ঞদের প্রতি তথ্য সম্প্রচার মন্ত্রীর আহ্বান। এবং শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলা রায় আজ। খবর শেষ হলো।
1: এতক্ষণ শুনলেন বাংলাদেশ বেতার থেকে সরাসরি সম্প্রচারকৃত সংবাদ।

0: পাহাড়ে।
1: আহা, পাহাড়ে যাবো কে কইছে রে?
2: তোর আরে লেট মি মু, আজ অন টাইম। বাহ, এই আমাদের পাঞ্চুয়াল পলিটা কোথায়?
3: তাই তো, তাকে তো দেখছি না।
1: কি রে পলি, কই? বাস ছেড়ে দিল তো।
4: এই চলে এসেছে রে।
3: কি রে লেট কেন? মনটা খুব খারাপ, এয়ারফোনটা খুঁজে পাচ্ছি না। এত বড় জার্নিতে রেডিও ছাড়া কি করে থাকবো?
1: বন্ধু, তোর ভালোবাসা ঢাকা এফএম এর অ্যাপটা ডাউনলোড করে নে জাস্ট, দেন নো নিড এয়ারফোন।
5: ঢাকা এফএম 90.4 অ্যাপ, জাস্ট ডাউনলোড, ইনস্টল অ্যান্ড এনজয়।

0: স্যার আসব?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন? স্যার
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।
4: বাইজা বুঝা তামা তামা মগর কি হুলতেছেন পুরাই 100-100 টানে, বুঝছেন না কি চলে?
5: দিল দিয়া ফিল করেন FM 90.4।

0: আই মামা, ঝালমুড়ি দেন তো 10 টাকার।
1: এই লন।
0: কি বানাইছেন মামা এটা? ঝালমুড়িতে তো ঝালই নাই।
1: আরে মামা, ঝালমুড়িতে ঝাল কিন্তু ঠিকই আছে, আপনার মনে সুখ নাই। ওই মামার একটু ঢাকা এবং শোনাই দে তো।

0: মর্নিং মাইক।
1: গুড মর্নিং এভরিওয়ান। কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করি অনেক বেশি ভালো আছেন, আমিও অনেক বেশি ভালো আছি। আর চলে এলাম আবারও নতুন একটা সপ্তাহ, নতুন একটা দিন শুরু। আর দিনের শুরুতে আমি না থাকলে কি হয় বলেন? আমি কিন্তু আপনাদেরকে অনেক বেশি মিস করেছি। বাই দ্য ওয়ে, আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি আমার মর্নিং মাইক শোতে। আমি আর যে তানহা আছি আপনাদের সাথে প্রতি রবি থেকে বুধবার এবং মাঝে মাঝে বৃহস্পতিবারও কিন্তু আমি থাকি, সেটা মাঝে মাঝে, খুব কম। বেশিরভাগ সময় দেখা যায় বৃহস্পতিবার দিন আমি ভালোবাসা বাংলাদেশে থাকি। তো যাই হোক, প্রতি রবি থেকে বুধবার সকাল 8টা থেকে 11টা পর্যন্ত মাইক নিয়ে আমি তানহা থাকি ঢাকা FM 90.4। যারা যারা আমার সাথে আড্ডা দিতে চান, গল্প করতে চান এবং ফুল এন্টারটেনমেন্ট চান, তারা কিন্তু চলে আসতে পারেন মর্নিং মাইকে, এবং ঢাকা FM 90.4 অলওয়েজ টিউন করে থাকতে হবে। ওকে, অ্যান্ড ফেসবুকেও কিন্তু আমরা পোস্ট আপলোড করছি, এবং আপনি চাইলে আমাকে SMS এবং হোয়াটসঅ্যাপেও কথা বলতে পারেন আমার সাথে লাইভে। আপনাদের পাঠানো SMS হোয়াটসঅ্যাপ মেসেজ কিন্তু আমি পড়ি, সো মজার মজার SMS পাঠাবেন অবশ্যই। SMS এবং হোয়াটসঅ্যাপ নম্বর 01841904904 এই নম্বরে। এছাড়াও ফেসবুকে ইনবক্স করতে পারেন, বা বললাম যে একটু আগে পোস্ট আপলোড করা হবে, সেখানে কমেন্ট করতে পারেন। ফেসবুক অ্যাড্রেস facebook.com/ILoveDhakaFM। তো চলুন আজকের মর্নিং মাইক শুরু করি, সুন্দর একটা গান দিব। আচ্ছা, ঈদে কিন্তু নতুন সিনেমা বের হয়েছে রোহিত, সেইটা নিয়ে খুব মানে কি বলে মিশ্র প্রতিক্রিয়া কিন্তু পাচ্ছে। অনেকে বলছে যে এটা, এই সিনেমা বুঝতে হলে এই সিনেমার অনেক কিছু জানতে হবে, মানে অনেক মানে মেটাফোর জানতে হবে, অনেক ব্যাকগ্রাউন্ড স্টোরি, দেন লিলিত আদম এইসব মানে লাইক অনেক কিছু মিথোলজি জানতে হবে, সেটা বলছে। আবার অনেকে বলছে যে আমাদের বাংলাদেশের মানুষের জন্য এত কঠিন সিনেমা কেন, তাই না? আমরা তো সহজ সরল মানুষ, তো আমাদের জন্য সহজ সরল সিনেমা করলেই ভালো হয়। তবে ঠিক আছে, এক একজনের এক এক রকম চয়েস। আর যে কোনো কিছুই নতুন শুরু করলে আস্তে আস্তে দেখতে দেখতে করতে করতে সেটা কিন্তু অভ্যাস হয়ে যায়, তাই না? তো আমরাও একটু কঠিনটা চেষ্টা করে দেখি না কেমন হয়, তাই না? যাই হোক, সেই রোহিত সিনেমারই গান শুনবো, রোহিত দে আইলা গাজুরাইতে গানটি শুনবো, এবং গানটি শুনতে শুনতে আবার একটু পরে ব্যাক করবো। সো স্টে টিউন্ড।

0: destination, act station.
1: Hello.
2: হ্যাঁ বলো।
1: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
2: আচ্ছা নেটে কল দাও তো।
1: আহা, এখানে কি হলো?
2: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
1: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
3: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
4: জানো, আমার না খুব ইচ্ছে করে হারিয়ে যেতে।
5: আচ্ছা,
4: সব থাকবে, তুমি আমি মনমাতানো মিউজিক আড্ডা, আমি চোখ বন্ধ করে অনুভব করব, হারিয়ে যাব বারে বারে।
5: এই কথা তো চলো এখনি।
4: কিভাবে?
5: টিউন ঢাকা FM 90.4। আমি আর বাকি সব তো আছেই, তুমি আসতেই হারিয়ে যাওয়া যায় এখনি।
0: ঢাকা FM 90.4, এক নেশন এক স্টেশন।

0: মর্নিং মাইক,
1: ওয়েলকাম ব্যাক টু মর্নিং মাইক উইথ তানহা। আপনারা শুনছেন ঢাকা FM 90.4, আমি তানহা আছি আপনাদের সাথে প্রতি রবি থেকে বুধবার সকাল 8টা থেকে 11টা পর্যন্ত। মর্নিং মাইক নিয়ে আমি তানহা থাকি ঢাকা FM 90.4 এ। আচ্ছা, এই কয়েকটা লাইনের মধ্যে কত রকমের টোন ইউজ করলাম বলেন তো, মানে এই যে কত রকমের এক্সপ্রেশন, কত রকমের ভয়েসের আপ অ্যান্ড ডাউন করলাম, এটা আপনাদের কেমন লাগলো? মানে আমি তো একটু দুষ্টু, তো সবসময় আসলে এই বোরিং একই রকম কথা আমার ভালো লাগে না। তো তার জন্য যেটা করলাম যে একটু মানে পুরনো জিনিসটাকে নতুন করে একটু মশলা দিয়ে রেডি করলাম। যাই হোক, ইদানিং আজকের যে ওয়েদারটা, হ্যাঁ, না বেশি গরম না বেশি ঠান্ডা, এরকম একটা ওয়েদার। সো এই ওয়েদারে সব থেকে বেশি আমার যেটা করতে ইচ্ছে করে সেটা কিন্তু কি জানেন, সেটা হচ্ছে প্রেম। হ্যাঁ, আমার না এই ওয়েদারে খুব প্রেম করতে ইচ্ছে করে। তো এই প্রেম করতে যে ভাবছিলাম, ফেসবুক ঘাটাঘাটি করছিলাম যে কিভাবে প্রেম করা যায় এবং এই প্রেম করতে গেলে কি কি করতে হবে, কি কি জানতে হবে, কারণ কি সেই অনেক দিন আর প্রেম করা হয়নি, তো ভুলেই গিয়েছি প্রেমের যে নতুন টার্মস অ্যান্ড কন্ডিশন, নতুন যে অনেক স্টেপ এসেছে সেগুলো কিন্তু প্রায় ভুলেই গিয়েছি। তো একটু মানে রিসার্চ করছিলাম যে নতুন নতুন কি কি প্রেমের ট্রেন্ড এসেছে সেগুলো যদি একটু রিভাইজ করা যায় বা একটু নতুন করে শেখা যায় তাহলে তো ভালোই হয়। তো বর্তমান যুগে প্রেমের সংজ্ঞা ও ধরন দ্রুত পরিবর্তিত হচ্ছে, কিন্তু ডেটিং অ্যাপের আধিপত্য আর সামাজিক যোগাযোগ মাধ্যমের সম্পর্ক জাহির করার দৌড়ে অনেকেই যখন ডেটিং বার্ন আউট বা সম্পর্কে ক্লান্তির শিকার হচ্ছেন, ঠিক তখনই 2026 সালে জনপ্রিয় হয়ে উঠেছে এক নতুন ট্রেন্ড। ওয়াও, এটা কি ট্রেন্ড? এটা হচ্ছে ওয়াইল্ড ফ্লাওয়ারিং। জেনজে প্রজন্মের ভালোবাসার এই নতুন ধারাটি মূলত সম্পর্কে সামাজিক চাপ থেকে বেরিয়ে আসার এক সহজ ও শান্ত উপায়। সহজ কথায়, সম্পর্কে ভবিষ্যৎ বা কোনো নির্দিষ্ট লেভেল নিয়ে তাড়াহুড়া না করে একে নিজস্ব গতিতে বাড়তে দেওয়ার নামই হলো ওয়াইল্ড ফ্লাওয়ারিং। মানে বুঝতে পারছেন, মানে থাকে না একটা সম্পর্কে যাওয়ার পরে যে চাপটা দেওয়া হয় যে আমার তো আজকে দেখতে এসেছে বাসা থেকে, এখনই বিয়ে দিয়ে দিবে, তুমি কিছু করো প্লিজ, তুমি কিছু করো। আবার ছেলেরাও বলে যে আমার ফ্যামিলি তোমাকে মানছে না, হ্যাঁ তুমি বাড়ির বউ হওয়া ম্যাটেরিয়াল না, তুমি বউ ম্যাটেরিয়াল না, তোমার মতো মেয়েকে আমার ফ্যামিলি অ্যাকসেপ্ট করবে না। সো এই যে ব্যাপারগুলো থাকে সেই ব্যাপারগুলো এই নতুন ট্রেন্ড, নতুন যে স্টেপ আমরা বলবো রিলেশনশিপের, সেখানে থাকবে না। সেখানে দুটো মানুষকে শুধুমাত্র ভালোবাসবে এবং দুটো মানুষকে শুধুমাত্র সাপোর্ট করবে, দুজন দুজনকে বুঝবে এবং খুব ম্যাচিওর থাকবে দুজনের সম্পর্ক, এবং কিন্তু কোন রকমের ফিউচার বা ফিউচার নিয়ে চাপ নেওয়া বা মেন্টালি প্রেশার নেওয়া বা আজকে কি হবে কালকে কি হবে কালকে কি করব এটা নিয়ে এটা করা সেটা থাকবে না। মানে খুবই রিল্যাক্স একটা রিলেশনশিপ ট্রেন্ড। মানে যখন রিলেশনশিপ শুরু হবে তার আগেই বলে দিতে হবে যে আমরা কিন্তু ওয়াইল্ড ফ্লাওয়ারিং রিলেশনশিপে যাবো, ওকে? সো ব্যাপারটা এরকম। তো যাই হোক, এই এই ট্রেন্ডটাতে কে কে সাপোর্ট দিচ্ছেন এবং কে কে একমত পোষণ করছেন যে হ্যাঁ ভালোই হয়েছে, যে পরিমাণ প্রেশার একটা রিলেশন শিপে সেই ট্রেন্ডটা খুব ভালো, কিন্তু আরো অনেকে আছে যারা হচ্ছে এই ট্রেন্ডের বিরোধী। সো কারা বিরোধী এবং কারা হচ্ছে পক্ষে আছেন আমাকে কমেন্ট করে এসএমএস করে জানান, এসএমএস এবং হোয়াটসঅ্যাপ নম্বর 01841904904। এছাড়াও ফেসবুকে ইনবক্স করতে পারেন বা পোস্টে কমেন্ট করতে পারেন, ফেসবুক অ্যাড্রেস facebook.com/ilovedhakafm। তো চলুন আমরা আবার একটা ব্রেক নিয়ে আসি, ব্রেক থেকে ফিরবো একটু পরে। সো স্টে টিউনড,
2: ঢাকা FM 90.4,
3: সারা দেশে
2: সবার সাথে।

0: মর্নিং মাইক,
1: ওয়েলকাম ব্যাক টু মর্নিং মাইক উইথ তানহা। আপনারা শুনছেন ঢাকা এফএম 90.4, আমি তানহা আছি আপনাদের সাথে প্রতি রবি থেকে বুধবার সকাল 8টা থেকে 11টা পর্যন্ত মর্নিং মাইক নিয়ে আমি তানহা থাকি ঢাকা এফএম 90.4 এ। আর এছাড়াও মাঝে মাঝে বৃহস্পতিবার দিনও সকালবেলা থাকি, আবার মাঝে মাঝে রাতেও থাকি, মানে ভারতবর্ষের বাংলাদেশে রাত 11টা বাজে থাকি। সো মিক্স আপ থাকে, তো কখন কখন আমি থাকবো এবং কখন থাকবো না বা কে থাকবে সেটা জানতে হলে অবশ্যই ঢাকা এফএম 90.4 এর ফেসবুক পেজে ফলো রাখতে হবে। ফেসবুক পেজ অ্যাড্রেস facebook.com/ আই লাভ ঢাকা এফএম। ওকে, আমার একটু কেন জানি হোজট খাচ্ছে কথা বলতে যেয়ে, কেন হচ্ছেটা বলেন তো? আমি মাত্র এই চা খেলাম, চা খাওয়ার কারণে কি এটা হয়েছে? সকালবেলা চা না খেলে আসলে সকালটা শুরুই হয় না। যাই হোক, বাই দ্য ওয়ে একটা ছবি আপলোড করেছি ফেসবুকের পেজে এবং সেখানে ক্যাপশন দিয়েছি যে ঈদের হাম্বা ছুটিতে, আই মিন লম্বা ছুটিতে, কে কোথায় ঘুরতে গিয়েছিলেন? আর ছবি দেখে কেউ বলতে পারবেন এটা কোন জায়গা? তো সেই পোস্টে কিন্তু মোটামুটি ভালোই কমেন্ট চলে এসেছে, এখনই কমেন্টগুলো একটু পড়বো। তবে তার আগে আপনাদের সাথে একটা ইনফরমেশন শেয়ার করে দিই। সীমাহীন খরচের জালে যখন প্রিয়জনের সাথে আড্ডা দেওয়া হয়ে যাচ্ছে অনেক ব্যয়বহুল, আমার একটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেটে পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে, আরও থাকছে প্রতি সেকেন্ড পালস অন্যান্য অনলাইন ম্যাসেজিং অ্যাপসে, যা অসম্ভব। আপনার বিকাশ, রকেট, নগদ, ভিসা কার্ড, মাস্টার কার্ড দিয়ে সহজেই টাকা রিচার্জ করা যাবে এবং থাকছে আজীবন মেয়াদ, অর্থাৎ অ্যাকাউন্ট রিচার্জ করাও অনেক সহজ এবং থাকছে না মেয়াদ শেষ হওয়ার চিন্তা। এছাড়াও আছে আম্বারাইটি আইপি ফোন থেকে অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট এবং ফাইল শেয়ারিং একদম ফ্রি। অধিকাংশ সরকারি হেল্পলাইন নম্বরে এবং অধিকাংশ ব্যাংকের কল সেন্টার নম্বরে আম্বারাইটি আইপি ফোন দিচ্ছে ফ্রি কথা বলার সুযোগ। সো আই হোপ এই সার্ভিসটি আপনারা নিয়ে নেবেন এবং এই সার্ভিসটি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। তো চলুন আমরা কমেন্টে চলে যাই ফেসবুকের। অনেকে কমেন্ট করেছেন, মোহাম্মদ সিয়াম সরকার লিখেছেন, কেমন আছো আপু, ছবিটা সেই, থ্যাংক ইউ সো মাচ, আমি অনেক বেশি ভালো আছি আর আশা করি আপনিও অনেক বেশি ভালো আছেন। মোহাম্মদ আলামিন মিঠু লিখেছেন, একসময় ঢাকা FM প্রচুর শুনতাম, প্রচুর SMS করতাম, এখন সময়ের পরিবর্তন ও ব্যস্ততার জন্য শোনা হয় না, সেই সময়টা অনেক ভালো ছিল। থ্যাংক ইউ সো মাচ মিঠু, আশা করি আবারও নতুন করে ঢাকা FM 90.4 শুনতে থাকবেন। এবং এছাড়াও ঢাকা FM এর ফেসবুক পেজেও কিন্তু আপনারা এন্টারটেনমেন্ট এনজয় করতে পারবেন, সো সেখানেও কিন্তু চাইলে ফলো করতে পারেন। আজহারুল ইসলাম ফ্লেভার, পুরো সিলেট ঘুরেছি বাইকে, সিলেটে প্রচন্ড গরম। ওকে ফ্লেভার ভাই, আপনি যেহেতু সিলেট পুরো বাইক দিয়ে ঘুরেছেন, তাহলে আপনি কি আমার ছবিটা দেখে বলতে পারবেন যেটা কোন জায়গা? আমি কিন্তু অলরেডি হিংস দিয়ে দিয়েছি, সো দেখি এবার আপনি বলতে পারেন কিনা। ইয়াসিন আহমেদ আরাফাত কমেন্ট করেছেন, হ্যালো হাই, আসসালামু আলাইকুম, গুড মর্নিং, হ্যালো হাই অ্যান্ড ওয়ালাইকুম আসসালাম অ্যান্ড অনেক অনেক গুড মর্নিং সবাইকে জানাচ্ছি আরও একবার শুভ সকাল এবং অনেক অনেক শুভকামনা সবার জন্য যারা একদম প্রতিদিন আমাকে শুনতে চলে আসেন এবং আজকেও চলে এসেছেন টাইম মতো। প্রত্যেককে জানাই অনেক অনেক ধন্যবাদ এবং অনেক ভালোবাসা, এবং যারা আজকে এই মুহূর্তে যুক্ত হয়েছেন তাদেরকে জানাই ওয়েলকাম। এবং আমি আশা করি আজকে শেষ পর্যন্ত এবং আগামী দিনগুলোতে আপনাদেরকে পাশে পাবো। আমি তানহা থাকি প্রতি রবি থেকে বুধবার সকাল 8টা থেকে 11টা পর্যন্ত মর্নিং মাইক নিয়ে ঢাকা FM 90.4 এ। সো আমরা কিন্তু লাইভে SMS এ পড়বো, আপনাদের পাঠানো মেসেজগুলো পড়বো। তবে এই মুহূর্তে একটা ব্রেক নিব, মানে গান শুনবো, চিকরি চিকরি গানটি শুনবো এবং গানটি শুনতে শুনতে আবার একটু পরে ব্যাক করবো। সো স্টে টিউনড।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: হাই, আমি মুকুল। আমাকে শুনবেন প্রতি সোমবার বিকেল পাঁচটা থেকে রাত আটটা পর্যন্ত ঢাকা FM 90.4 এ আমার শো মুকুল টি স্টলে।
1: চিনলি না রে চিনলি না, আমি কি ধন চিনলি না, সাত দরিয়ায় জাল ফেলিয়া এমন রতন মিলবে না। চিনলি না রে
0: মুকুল টি স্টল,
2: হটেস্ট প্রোগ্রাম ইন দ্য টাউন।

0: Morning Mike.
1: Welcome back to Morning Mike with Tanha Productions and Dhaka FM 90.4. আমি তানহা আছি আপনাদের সাথে প্রতি রবি থেকে বুধবার সকাল 8টা থেকে 11টা পর্যন্ত মর্নিং মাইক নিয়ে আমি তানহা থাকি ঢাকা এফ এম 90.4। এসে যারা যারা আমার সাথে গল্প করতে চান, আড্ডা দিতে চান এবং মজার মজার স্টোরি শুনতে চান এবং কি বলে অনেক অবাক করার মতো ইনফরমেশন জানতে চান, তারা কিন্তু মর্নিং মাইকে সকালবেলা চলে আসতে পারেন। আজকের ওয়েদারটা কিন্তু খুবই সুন্দর, একটু গরম আছে বা ঠান্ডা হালকা বাতাস, মানে গত কয়েকদিনের যে গরম ছিল তার তুলনায় আজকে অনেকটাই মানে শিথিল বলা যায়। তো যাই হোক, এই ওয়েদারে বা এই যে এত মানে চরম লেভেলের যে গরমটা ছিল, সেই গরমের মধ্যে কে কিভাবে নিজে সার্ভাইভ করেছেন এবং হেলথের খেয়াল রেখেছেন সেটা কিন্তু জানাবেন, ঠিক আছে? আমাকে এসএমএস এবং হোয়াটসঅ্যাপ করতে পারেন 01841 904 904। এছাড়াও ফেসবুকে ইনবক্স করতে পারেন বা পোস্ট কমেন্ট করতে পারেন, ফেসবুক অ্যাড্রেস facebook.com/ilovedhakafm। তো চলুন আমরা আবারও গল্পে ফিরে যাই। আপনারা আমাকে অনেকে এসএমএস করছেন, আমি দেখতে পাচ্ছি, অনেকে গুড মর্নিং জানিয়েছেন এবং আমাকে জিজ্ঞেস করেছেন যে আমি কেমন আছি এখন। আমি অনেক বেশি ভালো আছি আলহামদুলিল্লাহ, এখন অনেকটাই সুস্থ, কারণ ঈদের পরপরে কিন্তু আমি খুব ভালোভাবেই অসুস্থ হয়ে গিয়েছিলাম এবং খুব মানে আপনাদের সাথে আমার একটু ভালোই একটা ব্রেক ছিল এবং ফেসবুকের পেজেও কিন্তু আমার ভিডিও আপনারা দেখতে পাননি। সো এটার জন্য আই এম সো সো সরি। আশা করি আজকে থেকে আবারও আমাকে এবং আমাদেরকে আবারও আপনার আগের তালে বা আগের সেই ছন্দে দেখতে পাবেন। তো যাই হোক, কখনো কখনো জীবনে এমন কিছু ঘটনা ঘটে যায় যেটা আসলে আমাদের কাছে আনএক্সপেক্টেড থাকে বা আমরা আসলে কখনো ভাবিও না যে এটা হবে, আবার সেটা ভালো কিছু হতে পারে, সেটা নেগেটিভ কিছু হতে পারে। তো এমনই একটা কাকতালীয় ঘটনাই কিন্তু ঘটে গিয়েছিল মাইকেল ডিক নামের এক বাবার জীবনে, যিনি প্রায় 10 বছর ধরে নিজের হারিয়ে যাওয়া মেয়েকে খুঁজছিলেন। 2007 সালে পূর্ব লন্ডন থেকে ইংল্যান্ডের সাফোকের সাডব্যারিতে যান মাইকেল। তার উদ্দেশ্য ছিল মেয়ে লিসাকে খুঁজে বের করা। স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের পর এক দশকেরও বেশি সময় ধরে মেয়ের সঙ্গে তার কোনো যোগাযোগ ছিল না। শহরের বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি এবং ভোটার তালিকায় অনুসন্ধান করেও মেয়ের সন্ধান পাননি তিনি। শেষ পর্যন্ত সাহায্যের জন্য স্থানীয় সংবাদপত্র সাফোক ফ্রি প্রেসের সঙ্গে যোগাযোগ করেন। সংবাদকর্মী বারবারা ইলস মাইকেলের ঘটনা প্রকাশের সিদ্ধান্ত নেন। প্রতিবেদনের জন্য শহরের ক্রেন দে মাইকেল ও এবং তার আরও যে দুই মেয়ে ছিল সামান্তা ও শ্যাননের একটি ছবি তোলা হয়, কিন্তু কেউ জানতেন না এই ছবিতে ধরা পড়েছে অবিশ্বাস্য এক কাকতালীয় ঘটনা। পত্রিকা প্রকাশের কয়েক ঘন্টার মধ্যে বাবার সঙ্গে যোগাযোগ করেন লিসা। এরপর ছবিটি ভালো করে দেখে তিনি বুঝতে পারেন বাবাকে খুঁজতে প্রকাশিত সেই ছবির পেছনে দেখা যাচ্ছে তাকে। লিসা জানান বিষয়টি দেখে তিনি পুরোপুরি অবাক হয়ে গিয়েছিলেন, কারণ ছবি তোলার মাত্র কিছুক্ষণ আগেই তিনি ও তার মা ঠিক সেই জায়গাতেই ছিলেন, ছবির পেছনে তাদের হেঁটে চলে যেতে দেখা যাচ্ছিল। আরও আশ্চর্যের বিষয়, লিসা সেদিন শুধু মায়ের সঙ্গে দেখা করতে সাডব্যারিতে এসেছিলেন, কিন্তু তিনি জানতেন না একই সময়ের একই শহরের একই রাস্তায় তার বাবা তাকে খুঁজে বেড়াচ্ছেন। 10 বছর ধরে দূরে থাকা বাবা মেয়ের অজান্তেই কয়েক মুহূর্তের জন্য একে অপরের এত কাছে চলে এসেছিলেন, আর এক অপরিচিত মানুষের ক্যামেরায় ধরা পড়ে সেই অবিশ্বাস্য মিলনের আগের মুহূর্ত। মানে ব্যাপারটা কিন্তু অনেক বেশি সারপ্রাইজিং, তাই না? যাই হোক, আপনাদের কেমন লাগলো এই গল্পটি আমাকে কিন্তু জানাবেন হোয়াটসঅ্যাপ করে, এসএমএস করে। আপনাদের পাঠানো এসএমএস হোয়াটসঅ্যাপ একটু পরেই পড়বো, অলরেডি কিন্তু আপনাদের ফেসবুকে কমেন্টগুলো পড়েছি, সো এসএমএস মেসেজগুলো এখন পড়ে ফেলবো। তবে এখন একটা ব্রেক নিব, ব্রেক থেকে ফিরছি একটু পরে, সো স্টে টিউনড।
2: শুনছেন ঢাকা এফএম 90.4।

0: You're listening to Taka FM 90.4.
1: হ্যালো,
2: হ্যাঁ বলো।
1: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
2: আচ্ছা নেটে কল দাও তো।
1: আহা, এখানে কি হলো?
2: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
1: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
3: অবশ্যই বলবেন, তবে আম্বারআইটি আইপি ফোন অ্যাপে। আম্বারআইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বারআইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বারআইটি আইপি ফোন অ্যাপ। আম্বারআইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
4: আছে
5: কই?
4: ঢাকা FM টিউন করেন,
5: তারপর
4: পাবেন
5: কি
4: শান্তি।
6: আশেপাশে নয়েজ থেকে কান রাখেন দূরে, সময় কাটুকাটা আর গান সরে সরে।
7: কান্ট্রিজ ফার্স্ট ফুল HD FM স্টেশন, ঢাকা FM 90.4।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন? স্যার
2: সমাজ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।
4: ওয়েলকাম ব্যাক টু মর্নিং মাইক উইথ তানহা। আপনারা শুনছেন ঢাকা FM 90.4। আমি তানহা আছি আপনাদের সাথে প্রতি রবি থেকে বুধবার সকাল 8টা থেকে 11টা পর্যন্ত মর্নিং মাইক নিয়ে আমি তানহা থাকি ঢাকা FM 90.4 এ। এছাড়াও আমি কিন্তু বৃহস্পতিবার দিনেও থাকি, অনেক সময় সকালবেলা থাকি, আবার অনেক সময় ভালোবাসার বাংলাদেশ নিয়ে রাতে 11টায় থাকি। সো আমি আছি অলওয়েজই ঢাকা FM 90.4 এ। ফেসবুক পেজেও কিন্তু আমাকে আপনারা পেয়ে যাবেন বিভিন্ন ভিডিওতে বা কোনো বিভিন্ন পোস্টে। আর আজকেও কিন্তু একটা পোস্ট আপলোড করেছি মর্নিং মাইকের মানে ফেসবুকে ঢুকে সেই পেজের মানে পোস্টে কমেন্ট করে আসবেন এবং পোস্টটা দেখে আসবেন। একটা সুন্দর ছবি আপলোড করেছি। যাই হোক, ফেসবুক অ্যাড্রেস facebook.com/ilovedhakafm। আর এছাড়াও আমাকে SMS এবং হোয়াটসঅ্যাপ করতে পারেন, SMS এবং হোয়াটসঅ্যাপ নম্বর 01841904904। তো চলুন দেখবো আপনারা কি কি মেসেজ করেছেন, এতক্ষণে আপনাদের পাঠানো মেসেজগুলো পড়ব। তবে তার আগে আপনাদের সাথে একটি ইনফরমেশন শেয়ার করে দিতে চাচ্ছি। দেখা যাক ইনফরমেশন শেয়ার করে মানে লাইক আপনাদের কতটুকু হেল্প করা যায়। ওকে, একটি ব্যবসা প্রতিষ্ঠান মানে একটি স্বপ্নের কারখানা। বর্তমান তথ্য প্রযুক্তির যুগে একটি দ্রুত গতির ইন্টারনেট কানেকশন আপনার সেই স্বপ্নকে দ্রুত নিয়ে যেতে পারে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে। আপনার সেই স্বপ্ন পূরণে সারা দেশ জুড়ে বিশ্বস্ততার সাথে দ্রুত গতির ইন্টারনেট সেবা দিচ্ছে আম্বার আইটি কর্পোরেট সার্ভিস। তাই আপনার প্রতিষ্ঠানের কর্পোরেট কানেকশনে নিঃসন্দেহে বেছে নিতে পারেন আম্বার আইটি ইন্টারনেট। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর। সো আই থিঙ্ক এই সার্ভিসটি আপনাদের অনেক বেশি ভালো লাগবে এবং আপনারা এই সার্ভিসটি নিয়ে নেবেন, তাই না? যাই হোক, আমরা আবারও মেসেজে চলে যাই। দেখি আমাকে আমার ফোনটা আমি বুঝতে পারছি হঠাৎ করে হ্যাং খেয়েছে মনে হচ্ছে, কোনো মেসেজ মানে লোডিং হচ্ছে দেখাচ্ছে। যাই হোক, আমি হোয়াটসঅ্যাপে মেসেজ পড়তে থাকি। অমৃত বোস কলকাতা ইন্ডিয়া থেকে লিখেছেন, শুভ সকাল। শুভ সকাল আপনাকে এবং অনেক ধন্যবাদ SMS করার জন্য, আশা করি শেষ পর্যন্ত থাকবেন। গল্প করতে করে যদিও লাস্ট আওয়ারে চলেই এসেছি। আচ্ছা, আমি বুঝতে পারছি না আমার ফোনে এটা কি হয়েছে, কি সমস্যা বলতে পারবেন? কেউ ফোন হচ্ছে একদম ব্ল্যাঙ্ক হয়ে আছে, মানে আমি কোনো মেসেজ দেখতে পাচ্ছি না, কোনো মেসেজে ঢুকতেও পাচ্ছি না। এটা তো খুব আসলে সমস্যা হয়ে গেলো। ওকে ফাইন, আমি তাহলে এখন একটা ব্রেক নিয়ে আসি, কারণ যেহেতু ফোন হ্যাং হয়েছে সো মেসেজগুলো পড়তে পাচ্ছি না। বাট আই এম সো সরি অ্যান্ড থ্যাংকস যারা মেসেজ করছেন, বাট মেসেজ পড়তে পারছি না। যদি ফোন ঠিক হয়েছে তাহলে অবশ্যই মেসেজ পড়ে মানে পড়বো এবং পার্সোনালি আমি রিপ্লাই করার চেষ্টা করবো। ওকে, সো মন খারাপ করবেন না। ওকে, এখন একটা ব্রেক নিয়ে আসি, ব্রেক থেকে ফিরবো একটু পরে। সো স্টে টিউনড।

0: অফ করুন সব টেনশন ক্লান্তি আর কিছু ভালো লাগে না মুড
1: অ্যাক্টিভেট রিফ্রেশিং মোড এন্ড এনজয় দ্য মোমেন্ট লিসেন ঢাকা মেট্রো 9040 লেটস টক মোর মিউজিক হা হা টিউজডে টু ওয়েডনেসডে ফ্রম 5 পিএম

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: জানো, আমার না খুব ইচ্ছে করে হারিয়ে যেতে।
4: আচ্ছা,
3: সব থাকবে, তুমি আমি, মনমাতানো মিউজিক, আড্ডা, আমি চোখ বন্ধ করে অনুভব করব, হারিয়ে যাব বারে বারে।
4: এই কথা তো, চলো এখনই।
3: কিভাবে?
4: টিউন ঢাকা FM 90.4। আমি আর বাকি সব তো আছেই, তুমি আসতেই হারিয়ে যাওয়া যায় এখনই।
5: ঢাকা FM 90.4, এক নেশন এক স্টেশন।

মর্নিং মাইক, ওয়েলকাম ব্যাক টু মর্নিং মাইক উইথ তানহা। আপনারা শুনছেন ঢাকা এফএম 90.4। আমি তানহা ছিলাম এতক্ষণ আপনাদের সাথে। আশা করি আপনারা অনেক বেশি এনজয় করেছেন আজকের মর্নিং মাইক। চাইলে একটা ফিডব্যাক দিতে পারেন 01841904904 এই SMS এবং হোয়াটসঅ্যাপ নম্বরে। এছাড়াও ফেসবুকে ইনবক্স করতে পারেন বা পোস্ট কমেন্ট করতে পারেন। ফেসবুক অ্যাড্রেস facebook.com/ILoveThakaFM। তো আজকে এখন মানে বিদায় নিব, প্রায় যাওয়ার সময় হয়ে গেছে। তবে যাওয়ার আগে আপনাদের সাথে একটা ইনফরমেশন শেয়ার করে দিয়ে যাব। একটি ব্যবসা প্রতিষ্ঠান মানে একটি স্বপ্নের কারখানা। বর্তমান তথ্য প্রযুক্তির যুগে একটি দ্রুত গতির ইন্টারনেট কানেকশন আপনার সেই স্বপ্নকে দ্রুত নিয়ে যেতে পারে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে। আপনার সেই স্বপ্ন পূরণে সারা দেশ জুড়ে বিশ্বস্ততার সাথে দ্রুত গতির ইন্টারনেট সেবা দিচ্ছে আম্বার আইটি কর্পোরেট সার্ভিস। তাই আপনার প্রতিষ্ঠানের কর্পোরেট কানেকশনে নিঃসন্দেহে বেছে নিতে পারেন আম্বার আইটি ইন্টারনেট। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা, দ্য সার্ভিস ইউ উইশ ফর। সো আই হোপ এই সার্ভিসটি আপনারা নিয়ে নেবেন এবং আপনাদের ভালো লাগবে এই সার্ভিসটি। তো যাই হোক, আমি বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আশা করি আজকের দিনটি অনেক বেশি ভালো কাটবে আপনাদের। যেহেতু সকালটা ভালো কাটলে কিন্তু সারাটা দিন এমনিতেই ভালো কাটে। এবং সবাই কিন্তু অবশ্যই টাইমলি খাওয়া দাওয়া এবং প্রচুর পরিমাণে পানি খাবেন, কারণ এখন যেহেতু অনেক বেশি গরম পড়ছে তো ডিহাইড্রেশন হওয়ার সম্ভাবনা থাকে, তো সেটা কিন্তু করা যাবে না। অবশ্যই প্রচুর পরিমাণে পানি খেতে হবে এবং পানীয় জাতীয় খাবার বেশি খেতে হবে, যেমন লাইক ভেজিটেবলস, সেটা কিন্তু আমাদের শরীরে অনেক বেশি হাইড্রেট রাখে, তাই না? এবং গ্রিন ভেজিটেবলস কিন্তু অলওয়েজ শরীরের জন্য অনেক বেশি ভালো। সো সেটা খাওয়ার চেষ্টা করবেন। আর যেহেতু কুরবানির ঈদ মাত্র গেল, গরুর মাংস হয়তো এখনো খাওয়া হচ্ছে, আসলে এটা কিছু করার নেই, মিনিমাম আগামী 3 মাস বা 6 মাস এটার মধ্যে থাকতে হবে। সো সেই ক্ষেত্রে প্রচুর পরিমাণে গ্যাস্ট্রিক হওয়ার সম্ভাবনা থাকে। তো যেটা করতে পারেন সেটা হচ্ছে ইসবগুলের ভুষি পানির সাথে গুলিয়ে খেতে পারেন। এটা কিন্তু শরীরটাকে অনেক বেশি মানে কি বলবো, এটাকে মানে স্বাভাবিক রাখবে আর কি। ওকে, তো যাই হোক, আজকে আমি বিদায় নিচ্ছি। আপনাদের কেমন লাগলো আমাকে শুনতে সেটা কিন্তু জানাবেন। আগামীকাল আবার ঠিক এই সময়ে চলে আসবো গল্প করতে, আড্ডা দিতে। সো আমাকে মিস করবেন এবং আমার জন্য অবশ্যই অনেক বেশি ওয়েট করবেন, আমি তো আপনাদেরকে অনেক বেশি মিস করবো। সো আজকে বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কিপ স্মাইলিং, কিপ লিসনিং।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: 94.4.
1: উফ, শান্তি নাই রে।
0: আছে।
1: কই?
0: ঢাকা FM টিউন করেন।
1: তারপর?
0: পাবেন।
1: কি?
0: শান্তি।
2: আশেপাশে নয়েজ থেকে কান রাখেন দূরে, সময় কাটুক একটা আর গান সুরে সুরে।
3: Country's first full HD FM station, ঢাকা FM 90.4.

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: খুব খারাপ, ইয়ারফোনটা খুঁজে পাচ্ছি না। এত বড় জার্নিতে রেডিও ছাড়া কি করে থাকবো?
4: বন্ধু, তোর ভালোবাসা ঢাকা FM এর অ্যাপটা ডাউনলোড করে নে জাস্ট, দেন নো নিড ইয়ারফোন।
5: Dhaka FM 90.4 app. Just download, install and enjoy.

আপনারা শুনছেন ঢাকা এফএম 90.4। সীমাহীন খরচের জালে যখন প্রিয়জনের সাথে আড্ডা দেয়া হয়ে যায় অনেক ব্যয়বহুল, আমরা এটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও পিএসটিএন অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস, অন্যান্য অনলাইন মেসেজিং অ্যাপস গুলোতে যা অসম্ভব। অ্যাকাউন্ট রিচার্জ করাও অনেক সহজ, আপনার বিকাশ, রকেট, নগদ, ভিসা কার্ড, মাস্টার কার্ড দিয়ে সহজে টাকা রিচার্জ করা যাবে এবং থাকছে আজীবন মেয়াদ, তাই ব্যালেন্সের মেয়াদ শেষ হওয়ার চিন্তা নেই। এছাড়াও থাকছে আম্বারআইটি আইপি ফোন থেকে অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং একদম ফ্রি, এবং

একদম ফ্রি এবং অধিকাংশ সরকারি হেল্পলাইন নাম্বারে আমার আইটি আইপি ফোন দিচ্ছে ফ্রি কথা বলার সুবিধা। একই সুবিধা পাচ্ছেন অধিকাংশ ব্যাংকের কল সেন্টার নাম্বারেও। শুনতে থাকুন ঢাকা FM 90.4।

0: তাই মামা ঝালমুড়ি দেন তো 10 টাকার।
1: এই লন।
0: ঝালমুড়িতে ঝাল কিন্তু ঠিকই আছে,
1: আপনার মনে সুখ নাই। ওই মামার একটু ঢাকা এবং শুনাইতে।

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: Taka FM 90.4
1: সারা দেশে
3: সবার সাথে।

0: আহা, পাহাড়ে যাবো কে কইছে?
1: তোর আরে লেট মিমো আজ অন টাইম। বাহ, এই আমাদের পাঞ্চুয়াল পলিটা কোথায়?
2: তাই তো, তাকে তো দেখছি না।
0: কি রে পলি, কই? বাস ছেড়ে দিল তো।
3: এই চলে এসেছে।
2: কি রে লেট কেন? মনটা খুব খারাপ, ইয়ারফোনটা খুঁজে পাচ্ছি না। এত বড় জার্নিতে রেডিও ছাড়া কি করে থাকবো?
0: বন্ধু, তোর ভালোবাসা ঢাকা এফএম এর অ্যাপটা ডাউনলোড করে নে জাস্ট, দেন নো নিড ইয়ারফোন।
4: ঢাকা এফএম 90.4 অ্যাপ, জাস্ট ডাউনলোড, ইনস্টল অ্যান্ড এনজয়।

0: দীর্ঘ দুই যুগ ধরে তোর সাথে বন্ধুত্ব, কত চড়াই উচ্চাই পার করেছি, কিন্তু যোগাযোগে কখনো ভাটা পড়েনি।
1: হ্যাঁ, তাই তো আমরা এত বড় প্রতিষ্ঠান দাঁড় করাতে পেরেছি।
0: কত কিছু বদলে গেছে, কিন্তু আমাদের বন্ধুত্ব, আমাদের বিশ্বাস একটুও বদলায়নি।
1: আরেকটা জিনিস বদলায়নি, যা গত 22 বছরের বেশি সময় ধরে আমাদের আস্থার জায়গা, বল তো কি?
0: আম্বার আইডি।
1: রাইট,
2: সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন amberit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর। এক নেশন এক স্টেশন।

হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান ও শাশ্বত নামাজের তুমি প্রভু। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো বেহেশতের সর্বোচ্চ সম্মানিত স্থান এবং সুমহান মর্যাদা, যার প্রতিশ্রুতি তুমি তাকে দিয়েছো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: করুন সব টেনশন ক্লান্তি আর কিছু ভালো লাগে না মুড।
1: Activate refreshing mode and enjoy the moment. Listen, Dhaka Metro 9040. Let's talk more music.
2: Hot music. Tuesday to Wednesday from 5 p.m.

0: হ্যাঁ বলো।
1: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
0: আচ্ছা নেটে কল দাও তো।
1: আহা, এখানে কি হলো?
0: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
1: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: ঝালমুড়িতে ঝাল কিন্তু ঠিকই আছে, আপনার মনে সুখ নাই? ওই মামার একটু ঢাকা এবং শোনাই দে তো।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: হাই, আমি মুকুল। আমাকে শুনবেন প্রতি সোমবার বিকেল পাঁচটা থেকে রাত আটটা পর্যন্ত ঢাকা FM 90.4 এ আমার শো মুকুল টি স্টলে।
1: চিনলি না রে চিনলি না, আমি কি ধন চিনলি না, সাত দরিয়ায় জাল ফেলিয়া এমন রতন মিলবে না। চিনলি না রে
0: মুকুল টি স্টল,
2: হটেস্ট প্রোগ্রাম ইন দ্য টাউন।

0: Nation, Act Station.
1: Hello.
2: হ্যাঁ বলো।
1: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
2: আচ্ছা নেটে কল দাও তো।
1: আহা, এখানে কি হলো?
2: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
1: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
3: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
4: জানো, আমার না খুব ইচ্ছে করে হারিয়ে যেতে।
5: আচ্ছা,
4: সব থাকবে, তুমি আমি মনমাতানো মিউজিক আড্ডা, আমি চোখ বন্ধ করে অনুভব করব, হারিয়ে যাব বারে বারে।
5: এই কথা তো চলো এখনি।
4: কিভাবে?
5: টিউন ঢাকা FM 90.4। আমি আর বাকি সব তো আছেই, তুমি আসতেই হারিয়ে যাওয়া যায় এখনি।
0: ঢাকা FM 90.4, এক নেশন এক স্টেশন।

0: সূরা আল আনআমের 165 তম আয়াত কারিমা তেলাওয়াত করা হলো, যার বাংলা অর্থ এই রূপ, তিনি সেই আল্লাহ যিনি তোমাদের পৃথিবীতে তার খলিফা বা প্রতিনিধি মনোনীত করেছেন। তোমাদের অনেককে চরিত্র, জ্ঞান, শক্তি, ক্ষমতা, অর্থবিত্ত বা মর্যাদায় অনেকের উপর উচ্চ আসনে আসীন করেছেন। তোমাদের যাকে যা দিয়েছেন সে আলোকেই তিনি তোমাদের পরীক্ষা নেবেন। তোমার প্রতিপালক যেমন কঠিন শাস্তি দেন, তেমনি তিনি ক্ষমা ও করুণার আকর। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
1: বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় সদস্যবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজ ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন তথা বাজেট অধিবেশনের সূচনা লগ্নে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ জানাই, স্বাগত জানাই।
2: একটি গুরুত্বপূর্ণ মাইল ফলক হিসাবে চিহ্নিত হয়েছে। জনগণের প্রত্যাশা, আস্থা ও আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটিয়ে একটি দায়িত্বশীল, অংশগ্রহণমূলক ও কার্যকর সংসদীয় কার্যক্রম নিশ্চিত করা আমাদের নৈতিক দায়িত্ব। এই প্রেক্ষাপটে বাজেট অধিবেশন বিশেষ তাৎপর্য বহন করছে। বর্তমান অধিবেশনটি জাতীয় সংসদের 2026 সালের বাজেট অধিবেশন। মাননীয় অর্থমন্ত্রী 2026-27 অর্থ বছরের এই বাজেট এই অধিবেশনে পেশ করবেন। সাধারণ মানুষের কষ্টার্জিত অর্থ কিভাবে দেশের উন্নয়ন, অর্থনৈতিক স্থিতিশীলতা ও সামাজিক নিরাপত্তা এবং জনকল্যাণে যথাযথভাবে ব্যয় হবে তার একটি সুস্পষ্ট নীতিগত ও আর্থিক দিক নির্দেশনা এই অধিবেশনের মাধ্যমে জাতির সামনে উপস্থাপিত হবে। মাননীয় সদস্যবৃন্দ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের 87(1) অনুচ্ছেদ অনুযায়ী প্রতি অর্থবছরের জন্য সরকারের অনুমিত আয় ও ব্যয় সম্বলিত একটি বিবৃতি অর্থাৎ বার্ষিক আর্থিক বিবৃতি জাতীয় সংসদে উত্থাপন করতে হয়। একইভাবে সংসদের 88 অনুচ্ছেদ অনুযায়ী সংযুক্ত তহবিলের উপর দায়যুক্ত ব্যয়, 90 অনুচ্ছেদ অনুযায়ী নির্দিষ্টকরণ আইন, 91 অনুচ্ছেদ অনুযায়ী সম্পূরক ও অতিরিক্ত মঞ্জুরি এবং 92 অনুচ্ছেদ অনুযায়ী হিসাব, ঋণ ও সংশ্লিষ্ট বিষয়ে সংসদের সিদ্ধান্ত ও ভোট গ্রহণের সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে। ফলে বাজেট অধিবেশন শুধু আর্থিক পরিকল্পনা অনুমোদনের ক্ষেত্র নয়, বরং রাষ্ট্রীয় জবাবদিহিতা ও সাংবিধানিক দায়িত্ব পালনের একটি গুরুত্বপূর্ণ অংশ। মাননীয় সদস্যবৃন্দ, গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায় জাতীয় সংসদ জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলনের সর্বোচ্চ প্রতিষ্ঠান। বাজেট হচ্ছে সেই প্রত্যাশা বাস্তবায়নের অন্যতম প্রধান নীতিগত ও আর্থিক দলিল। তাই এই অধিবেশনে আপনাদের দায়িত্বশীল, তথ্য নির্ভর ও গঠনমূলক অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি বিশ্বাস করি সরকারি ও বিরোধী দল নির্বিশেষে সকল মাননীয় সংসদ সদস্য জাতীয় স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে দায়িত্বশীল আলোচনা ও মূল্যবান মতামত উপস্থাপন করবেন। সংসদীয় গণতন্ত্রে ভিন্ন মত ও মত পার্থক্য থাকবে, তবে সেই আলোচনা যেন শিষ্টাচার, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সংসদীয় রীতিনীতি ও আচরণবিধির আলোকে পরিচালিত হয় সে বিষয়ে আমি আপনাদের সকলের সহযোগিতা কামনা করছি। সংসদীয় কার্যক্রম পরিচালনায় আমি সম্পূর্ণ নিরপেক্ষতা এবং ন্যায়পরায়ণতার অঙ্গীকার পুনর্ব্যক্ত করছি। মাননীয় সদস্যবৃন্দ, বাজেট কেবল রাষ্ট্রের আয় ব্যয়ের হিসাব নয়, এটি জনগণের আশা আকাঙ্ক্ষা, উন্নয়ন অগ্রাধিকার এবং ভবিষ্যৎ অর্থনৈতিক দিক নির্দেশনার প্রতিফলন। সংসদীয় গণতন্ত্রের চেতনা অনুযায়ী দায়িত্বশীল আলোচনা, গঠনমূলক সমালোচনা ও পারস্পরিক শ্রদ্ধাবোধের মধ্যে দিয়ে একটি কার্যকর ও জনমুখী বাজেট প্রণয়ন সম্ভব। আমি প্রত্যাশা করি মাননীয় সংসদ সদস্যগণ বাজেট অনুমোদন প্রক্রিয়ায় সক্রিয় ভূমিকা রাখার পাশাপাশি জনগণের প্রত্যাশা ও জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়সমূহ নিয়ে দায়িত্বশীল ও ফলপ্রসূ আলোচনা করবেন। এই প্রত্যাশা ব্যক্ত করে আমি ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনের সার্বিক সফলতা কামনা করছি। এই অধিবেশন পরিচালনায় আপনাদের আন্তরিক সহযোগিতা কামনা করে এবং দিনের কার্যসূচি অনুযায়ী আজকের অধিবেশনের কার্যক্রম শুরু করছি। মাননীয় সদস্যবৃন্দ, দিনের কার্যসূচি অনুযায়ী আমি এখন কার্যপ্রণালী বিধির ১২ উইদিন ব্র্যাকেট ১ বিধি অনুযায়ী সংসদের ত্রয়োদশ জাতীয় সংসদের বিধি অনুযায়ী ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় ২০২৬ খ্রিস্টাব্দের বাজেট অধিবেশনের জন্য মনোনীত সভাপতি মণ্ডলীর নাম অগ্রবর্তিতা অনুসারে ঘোষণা করছি। ক্রমিক ১ বেগম সেলিমা রহমান, ৩০১ মহিলা আসনে ১। ২ ডক্টর মোহাম্মদ ওসমান ফারুক, কিশোরগঞ্জ ৩। ৩ জনাব জয়নুল আবেদিন, সদস্য বরিশাল ৩। ৪ নম্বর জনাব মোহাম্মদ শাহজাহান, নোয়াখালী ৪। ৫ নম্বর জনাব শাহজাহান চৌধুরী, চট্টগ্রাম ১৫। স্পিকার ও ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে বৈঠকে উপস্থিত সভাপতি মণ্ডলীর তালিকায় যার নাম শীর্ষে থাকবেন তিনি স্পিকারের আসন গ্রহণ করবেন। মাননীয় সদস্যবৃন্দ, এখন দিনের কার্যসূচী অনুযায়ী শোক প্রস্তাব। আমি গভীর দুঃখের সাথে জানাচ্ছি যে ইতিমধ্যে ১৬ জন সাবেক মন্ত্রী, প্রতিমন্ত্রী, হুইপ ও মাননীয় সদস্যদেরকে হারিয়েছি। তারা হলেন সৈয়দ মোহাম্মদ কায়সার, জাতীয় পার্টির সাবেক সংসদ সদস্য, হুইপ ও প্রতিমন্ত্রী, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ জাতীয় সংসদ, আসন সিলেট ১৭। অধ্যাপক এম এ মান্নান, বিএনপি সাবেক সংসদ সদস্য ও প্রতিমন্ত্রী, পঞ্চম জাতীয় সংসদ, গাজীপুর ২। জি এম ফজলুল হক, বিএনপি সাবেক সংসদ সদস্য, সপ্তম অষ্টম জাতীয় সংসদ, আসন চাঁদপুর ৩। এ বি এম আনোয়ারুল হক, সাবেক সংসদ সদস্য, নবম জাতীয় সংসদ, মানিকগঞ্জ ১। ব্যারিস্টার শফিক আহমদ, নবম জাতীয় সংসদ, সাবেক টেকনোক্র্যাট মন্ত্রী। বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ শামসুদ্দোহা, সিপিবি সাবেক সংসদ সদস্য, পঞ্চম জাতীয় সংসদ, নীলফামারী ২। আবু নূর মোহাম্মদ বাহাউল হক, জাতীয় পার্টির সাবেক সংসদ সদস্য, চতুর্থ জাতীয় সংসদ, আসন নারায়ণগঞ্জ ৩। দেওয়ান শামসুল আবেদিন, বিএনপি সাবেক সংসদ সদস্য, দ্বিতীয় জাতীয় সংসদ, আসন সুনামগঞ্জ ৩। গোলাম সরওয়ার মিলন, জাতীয় পার্টির সাবেক সংসদ সদস্য, উপমন্ত্রী, তৃতীয় জাতীয় সংসদ, মানিকগঞ্জ ৪। মোহাম্মদ মোসলেম উদ্দিন, সাবেক সংসদ সদস্য, তৃতীয়, সপ্তম, নবম, দশম ও একাদশ জাতীয় সংসদ, ময়মনসিংহ ৬। বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, সাবেক সংসদ সদস্য, মন্ত্রী, চট্টগ্রাম ১। জনাব মিজানুর রহমান সিনহা, বিএনপি সাবেক সংসদ সদস্য ও প্রতিমন্ত্রী, সপ্তম ও অষ্টম জাতীয় সংসদ, মুন্সিগঞ্জ ২। আলহাজ মোহাম্মদ দবিরুল ইসলাম, সাবেক সংসদ সদস্য, ঠাকুরগাঁও ২। বীর মুক্তিযোদ্ধা তোফায়েল আহমদ, সাবেক সংসদ সদস্য ও মন্ত্রী, ভোলা ১। বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আব্দুল মতিন, সাবেক সংসদ সদস্য, মৌলভীবাজার ২। জনাব এ কে এম রহমতুল্লাহ, সাবেক সংসদ সদস্য, ঢাকা ১১। উল্লিখিত ব্যক্তিবর্গের জীবন বৃত্তান্ত সম্বলিত শোক প্রস্তাব আমি এই মহান সংসদে উত্থাপন করছি। শোক প্রস্তাবের অনুলিপি আপনাদের মাঝে সরবরাহ করা হয়েছে। তাদের মৃত্যুতে মহান জাতীয় সংসদ গভীর শোক ও দুঃখ প্রকাশ করছে। মাননীয় সদস্যবৃন্দ, বিশিষ্ট শিক্ষাবিদ ১, বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক দিলারা হাফিজ, ২, ভাষাকন্যা দুই ভাষাকন্যা ও জাতীয় অধ্যাপক সুফিয়া আহমদ, তিন মরণোত্তর একুশে পদকপ্রাপ্ত কবি ও সাংবাদিক হেলাল হাফিজ, সাংস্কৃতিক বক্তব্য, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, সঙ্গীতজ্ঞ ও ছায়ানটের সভাপতি সঞ্জিদা খাতুন, প্রখ্যাত সঙ্গীত শিল্পী, গবেষক, লেখক মুস্তফা জামান আব্বাসি, রাজনীতিবিদ, বুদ্ধিজীবী ও লেখক বদরুদ্দিন ওমর, একুশে পদকপ্রাপ্ত বিশিষ্ট নজরুল সঙ্গীত শিল্পী জালিয়া নওশিন, বিএনপি চেয়ারপার্সনের সাবেক উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডাক্তার মোহাম্মদ আব্দুল কুদ্দুস, স্বাধীনতা পদকপ্রাপ্ত বরেণ্য অভিনেতা, নাট্যকর, নির্দেশক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব তাউর রহমান, মাননীয় সমাজ কল্যাণ মন্ত্রী অধ্যাপক ডাক্তার এজেডএম জাহিদ হোসেনের মা বিশিষ্ট শিক্ষিকা বেগম জেবুন্নেসা, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক ও বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি শফিউল বারী বাবু, বাংলাদেশী বৌদ্ধদের সর্বোচ্চ ধর্মীয় গুরু, একুশে পদকপ্রাপ্ত ত্রয়োদশ সঙ্গরাজ ডক্টর জ্ঞানীশ্রী মহাস্থবির, একজন আরো শোকভাবে অন্তর্ভুক্ত করছি, সাম্প্রতিক কালে সারা দেশে আলোড়ন সৃষ্টিকারী শিশু, নির্যাতিত শিশু রমিসা। চোদ্দ নম্বরে বিশিষ্ট সাংবাদিক গাজী রুহুল আমিন। ধর্ষণ হত্যা মামলার আরেক হত্যার অপর একটি শিশু শিকার ফারিয়া মিম। একই ধরনের সন্ত্রাসের শিকার আমিনা, নরসিংদী এলাকার শিশু। সর্বশেষে তাবাসুম আক্তার, তিনিও এই ধর্ষণ এবং হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। এছাড়া দেশে বিদেশের বিভিন্ন স্থানে দুর্ঘটনায় প্রাণহানিতে মহান জাতীয় সংসদ গভীর শোক, নিহতদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করছেন। মাননীয় সদস্যবৃন্দ, উত্থাপিত শোক প্রস্তাবগুলো ব্যতীত যদি কোনো বিশিষ্ট ব্যক্তি বা ব্যক্তিবর্গের নাম বাদ পড়ে থাকে, তবে তাদের নাম বা সংশ্লিষ্ট জীবন বৃত্তান্ত সংসদ সচিবালয়ে পৌঁছে দিলে তার শোক প্রস্তাবে অন্তর্ভুক্ত করার জন্য বিবেচনা করা হবে। মাননীয় সদস্যবৃন্দ, আমি এখন শোক প্রস্তাব সমূহ সর্বসম্মতিক্রমে গ্রহণ করার জন্য সংসদের প্রতি অনুরোধ জানাচ্ছি। বলছি না, মাননীয় বিরোধী দলের নেতা ফাহিমা মিম, চট্টগ্রাম। আচ্ছা, আপনি নামটি পাঠিয়ে দেন সংসদ সচিবালয়ে, আমরা এটি অন্তর্ভুক্ত করে নেব। আমি আবারও, মাননীয় সদস্যবৃন্দ, আমি শোক প্রস্তাবগুলো সর্বসম্মতিক্রমে গ্রহণ করার জন্য মহান সংসদের প্রতি অনুরোধ জানাচ্ছি। মাননীয় বিরোধী দলের নেতা ফাহিমা মিম, চট্টগ্রাম। আচ্ছা, আপনি নামটি পাঠিয়ে দেন সংসদ সচিবালয়ে, আমরা এটি অন্তর্ভুক্ত করে নেব। আমি আবারও, মাননীয় সদস্যবৃন্দ, আমি শোক প্রস্তাবগুলো সর্বসম্মতিক্রমে গ্রহণ করার জন্য মহান সংসদের প্রতি অনুরোধ জানাচ্ছি।

প্রস্তাবগুলো যথারীতি সংসদের কার্য বিবরণীতে অন্তর্ভুক্ত করা হবে এবং শোক প্রস্তাবগুলোর অনুমতি সম্মানিত ব্যক্তিবর্গের শোক সন্তপ্ত পরিবারের নিকট প্রেরণ করা হবে। এখন আমরা তাদের বিদেহী আত্মার প্রতি শ্রদ্ধা প্রদর্শনের জন্য নিজ নিজ আসনে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করব। তারপরে মোনাজাত করা হবে। মোনাজাত পরিচালনার জন্য আমি জনাব আশরাফউদ্দিন নিজাম হুইপ তাকে অনুরোধ জানাব। এক মিনিট নীরবতা, তারপরে মোনাজাত হবে।

0: ধন্যবাদ সবাইকে। মাননীয় সদস্যবৃন্দ, আজকে তো সংসদ অনেক কালারফুল দেখা যাচ্ছে। সংসদ আজ নারী সদস্যদের আগমনের ফলে পূর্ণতা পেয়েছে, তাদেরকে আমি অভিনন্দন জানাই। এখন মাননীয় সংসদ সদস্য মাননীয় হুইপ আশরাফউদ্দিন নিজান, আপনি মোনাজাত পরিচালনা করুন।
1: বিসমিল্লাহির রহমানির রহিম, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ্দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার ওয়াদখিলনাল জান্নাতা মাল আবরার বিরহমতিকা ইয়া আজিজ ইয়া গাফফার ইয়া রাব্বাল আলামিন। ইয়া আল্লাহ ইয়া রহমান রহিম, আমরা এই জাতীয় সংসদে মাননীয় স্পিকারের নেতৃত্বে কিছুক্ষণ আগে আমাদের মধ্য থেকে যে সমস্ত মাননীয় মন্ত্রী সংসদ সদস্য হুইপ ইন্তেকাল করেছেন, ওনাদের জন্য শোক প্রস্তাব এনেছি। আল্লাহ যেন ওনাদেরকে বিহেস্তের সর্বোচ্চ মাকাম দান করেন। ইয়া আল্লাহ আমাদের নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে আল্লাহ যেন বিহেস্তের সর্বোচ্চ মাকাম দান করেন। ইয়া আল্লাহ গণতন্ত্রের মা, এই আন্দোলন সংগ্রামে যিনি সবসময় বাংলাদেশের মজলুম মানুষের পাশে ছিলেন গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য, আমাদের সেই সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের উপরে সওয়াব পুছিয়ে দেন। ইয়া আল্লাহ আমাদের সংসদ নেতা মন্ত্রীবর্গ সংসদ সদস্যবৃন্দ, বিরোধী দলীয় নেতা সকলের আল্লাহ যেন ন্যাক হয়াত দান করেন। আমাদের স্পিকার মহোদয় সহ আমরা যারা হাত তুলেছি, আমাদের আত্মীয় স্বজন, মা বাপ দাদা দাদি নানি ভাই বোন আত্মীয় স্বজন যারা ইন্তেকাল করেছেন, তাদের রুহের উপরে সওয়াব পুছিয়ে দেন। ইয়া আল্লাহ গত 17 বছর আন্দোলন সংগ্রামে এবং সর্বশেষ এ জুলাই আন্দোলনে যে সমস্ত ভাই এবং বোনেরা বুকের রক্ত দিয়ে এই মহান সংসদে মানুষের প্রতিনিধিত্ব করার জন্য, মানুষের আশা আকাঙ্ক্ষা পূরণ করার জন্য আমাদেরকে এখানে পাঠিয়েছেন, আমরা যেন হকের সাথে, ইনসাফের সাথে, সততার সাথে, নিষ্ঠার সাথে এই দায়িত্ব পালন করতে পারি, এই তৌফিক আপনি দান করেন। ইয়া আল্লাহ আমাদের মাননীয় সংসদ নেতা সকলকে নিয়ে, পজিশন অপজিশন সকলকে নিয়ে, আগামীর যে বাংলাদেশ, গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা করার যে সংকল্প নিয়ে উনি এগিয়ে যাচ্ছেন, আমরা যেন ওনাকে সাহায্য করি এবং আল্লাহ সেই গায়েবী সাহায্য ওনার মধ্যে আপনি সৃষ্টি করে দেন। রব্বানা তাকাব্বাল দোয়া কালামাতুয়াব লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।

0: ডক্টর মোহাম্মদ মিজানুর রহমান চাপাইগঞ্জ চাপাই নবাবগঞ্জ প্রশ্নটি উত্থাপন করুন।
1: সালাম আলাইকুম রহমতুল্লাহ। মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, আমার নির্বাচনী এলাকা 44 চাপাই নবাবগঞ্জ 2, নাচোল, গোমস্তাপুর এবং ভোলাহাট এই তিনটি উপজেলার সমন্বয়ে নির্বাচনী এলাকাটি গঠিত। আমার এই এলাকাটি আমের রাজধানী হিসাবে খ্যাত। এখানে প্রচুর পরিমাণে পেয়ারা, টমেটো সহ অনেক ফসল এবং সবজি উৎপাদন হয়। ভোলাহাট উপজেলা এককালে প্রচুর পরিমাণে রেশম চাষ হতো।
0: মাননীয় সদস্য, আপনি প্রশ্নটি উত্থাপন করুন, পরে আবার সুযোগ পাবেন।
1: মাননীয় স্পিকার,
0: প্রশ্নটি উত্থাপন করুন।
1: আমার প্রশ্নটি হচ্ছে মাননীয় শিল্পমন্ত্রী মহোদয়ের নিকট। মাননীয় শিল্পমন্ত্রী মহোদয়, অনুগ্রহ করে বলিবেন কি আমার নির্বাচনী এলাকা দেশের অন্যতম আম এবং টমেটো উৎপাদনকারী অঞ্চল। এখানে রহনপুর রেল স্টেশন বন্দরের কারণে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বাণিজ্যিক জোন হওয়া সত্ত্বেও কোন শিল্পনগরী না থাকায় ক্ষুদ্র এবং মাঝারি কৃষি উদ্যোক্তা বিকশিত হইতে পারতেছে না। অতএব গুরুত্ব বিবেচনা করে এখানে একটি বিশিক শিল্পনগরী স্থাপনের কোন সুনির্দিষ্ট পরিকল্পনা আছে কিনা আপনার মাধ্যমে মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছে জানতে চাই। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ।
0: ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, শিল্পমন্ত্রী।
2: মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ এবং আপনার মাধ্যমে প্রশ্নকর্তা সদস্যকেও ধন্যবাদ। প্রথমে এটা বলে নেওয়া দরকার যে বিসিকের অধীনে চাপাই নবাবগঞ্জে 11 একর জমির উপর একটি শিল্প পার্ক আছে এবং সেখানে 85 শিল্প প্লটে আমাদের বেসরকারি উদ্যোক্তারা 22টি শিল্প স্থাপন করেছে। সেখানে আর বরাদ্দযোগ্য কোনো প্লট নাই। এটি নতুন করে একটি বিসিক শিল্প পার্ক করার বা এটিকে সম্প্রসারিত করার একটা জন্য একটা কোয়ালিফিকেশন, কারণ বোঝা যায় যে সেখানে চাহিদা আছে। এই মুহূর্তে আমাদের কাছে কোনো পরিকল্পনা নাই, কিন্তু যেটি ইতিমধ্যে বিসিক স্থাপিত হয়েছে সেখানে বরাদ্দযোগ্য আর কোনো প্লট নাই, এটি নতুন শিল্প পার্ক করার জন্য একটি উৎসাহজনক ব্যাপার। আমি মাননীয় সংসদ সদস্যকে অনুরোধ করব, আপনিও যদি কিছু উদ্যোক্তাদের সাথে কথা বলে আমাদেরকে অন্তত এটি জানাতে পারেন যে ওইখানে আগ্রহী কিছু উদ্যোক্তা আছেন, আমরাও ফিজিবিলিটি স্টাডি করব তার এই প্রশ্নের প্রেক্ষিতে। উনিও যদি আপনাদের সহযোগিতা করেন এখানে একটি নতুন পার্ক করার উদ্যোগ নেওয়া যেতে পারে। ধন্যবাদ মাননীয় স্পিকার।
0: ধন্যবাদ মাননীয় মন্ত্রী। মাননীয় সদস্য মোহাম্মদ মিজানুর রহমান একটি প্রশ্ন করুন।
1: মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমার সম্পূরক প্রশ্নটি হচ্ছে আমার নির্বাচনী এলাকাতে প্রচুর পরিমাণে আম উৎপাদন হয়। আম কাঁচামাল হওয়ার কারণে আম পেতে গেলে এখানে বেশি দিন তাকে সংরক্ষণ করা সম্ভব হয় না, যার কারণে আম উৎপাদনকারী কৃষকরা আমের ন্যায্য মূল্য পাওয়া থেকে তারা বঞ্চিত হয়। এমতাবস্থায় আম সংরক্ষণের বিশেষ কোনো সংরক্ষণাগার এলাকার তৈরি করার কোনো পরিকল্পনা আছে কিনা? যদি এটা করা সম্ভব হয় তাহলে এলাকার কৃষকরা উপকৃত হবে। আমি জানতে চাই এটা মাননীয় মন্ত্রী মহোদয়ের পরিকল্পনা আছে কিনা। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ।
0: মাননীয় মন্ত্রী।
2: মাননীয় স্পিকার, শিল্প স্থাপন করবেন বেসরকারি উদ্যোক্তারা, সরকার এটা ফেসিলিটেট করবে। এখানে ব্যক্তিখাতের কেউ যদি এগিয়ে আসেন তার জন্য যা যা সহায়তা প্রয়োজন সেটি সেই সহায়তা আমরা দিব ইনশাল্লাহ সরকারের পক্ষ। ধন্যবাদ।
0: মাননীয় সদস্য মহিলা সদস্য দিতে হয়, নেওয়াজ হালিমা আর্লি, সরি রেহানা আক্তার আনোয়ার, সরি।
3: মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। ফুল ফুটুক আর নাই ফুটুক, এই সংসদে আজ বসন্ত আমাদের 50 জনের কাছে। প্রত্যেক রাজনীতিবিদের জীবনের স্বপ্ন থাকে এই মহান সংসদে আসবার। তৃতীয়বারের মতো এই সংসদে এসেছি। আমাকে কাছে শুকরিয়া। 2001-2026 সালের নির্বাচনে
0: মাননীয় সদস্য প্রশ্ন করুন, প্রশ্ন করুন।
3: আপনি সবাইকে মানুষকে প্রথম এসেছি,
0: সময় সুযোগ নেই, প্রশ্ন করুন।
3: মানে স্পিকার, 2001-2026 সালের নির্বাচনে
0: মাননীয় সদস্য এক মিনিট, মাননীয় সদস্য না না, স্পিকার যখন বলে প্লিজ কিপ পয়েন্ট শুনুন। আপনি প্রারম্ভিক বক্তব্য একটা তো শুভেচ্ছা দিয়েছেন, এর বেশি আর সুযোগ নেই। আমাদেরকে কার্যপ্রণালী বিধি মেনে চলতে হবে। একটি প্রশ্ন করুন প্লিজ।
3: মাননীয় স্পিকার, আপনাকে কড়া হেডমাস্টার হিসেবে দেখতে চাই না, নারী বান্ধবী স্পিকার হিসেবে এই সংসদে দেখতে চাই। মাননীয় স্পিকার, 2001 সালে এবং 2026 সালে নির্বাচনে বিএনপির ভূমিদস বিজয়ের কারিগর আমার নেতা, আমাদের নেতা, মানে মানুষের নেতা মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি আমি কৃতজ্ঞতা জানাচ্ছি। মাননীয় স্পিকার, এই সংসদে সংরক্ষিত নারী আসন গতিতে 30 সেট অলঙ্কার হিসেবে বলা হতো। এই কারণে শৈলাশরেশ্বর লজ্জায় সরমে সাংবাদিক শফিক রহমানকে গ্রেফতার করেছিলেন। আমি আপনাকে বলতে চাই, আমরা যে 50 জন এই সংসদে এসেছি, আপনি যদি আমাদের কথা বলার সুযোগ দেন তাহলে আমরা 50 জন অলঙ্কার নয়, 50 জন নারী জাতির অহংকার হিসেবে নিজেদের পরিচিত করব। মাননীয় স্পিকার, আজ থেকে 30 বছর আগে আমি আপনার নির্বাচনী এলাকার জনসভায় মাননীয় সংসদ নেতার সফল সঙ্গী হয়ে বক্তব্য রেখেছিলাম। আমি আপনার একটা জনপ্রিয়তা দেখেছি, আপনি 7 বার এমপি হয়েছেন, আমিও আপনার মতো 7 বার এমপি হতে চাই। এই কারণে এই সংসদে কথা বলার সুযোগ চাই মাননীয় স্পিকার। এই প্রত্যাশায় আমি মন্ত্রীর কাছে প্রশ্ন করতে চাই, যে মাননীয় মন্ত্রীর কাছে আমার প্রশ্ন, সীতারাম কেমিক্যাল কমপ্লেক্স, শুকনা নিউ স্টিল মিল, ঢাকা লেদার কমপ্লেক্স দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে, চালু করার কোনো পরিকল্পনা বর্তমান সরকারে আছে কিনা মাননীয় মন্ত্রী বলবেন কি? ধন্যবাদ মাননীয় স্পিকার।
0: এক মিনিট মাননীয় মন্ত্রী, সংসদ পরিচালনা হবে কার্যপ্রণালী বিধি মোতাবেক। এই প্রশ্নোত্তর পর্বে একটি প্রশ্ন করার সুযোগ আছে, আপনারা প্রশ্ন উপরেই থাকবেন বলে আশা করি। এখানে রানা আক্তার রানু যা বলেছে সেটা আমি ধরে নেব যে সকল সংরক্ষিত আসনের মহিলা সদস্যের বক্তব্য, সুতরাং এটা পুনরাবৃত্তি করার আপনারা চেষ্টা করবেন না। আর 7 বার এমপি বক্তৃতা দিয়ে তো 7 বার এমপি হওয়া যায় না। আপনারা এলাকায় মানুষের সাথে মিশে কাজ করেন, আপনারা 7 বার কেন, 27 বার হতে পারবেন ইনশাল্লাহ। তো এখন মাননীয় মন্ত্রী জবাব দিন।
4: মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। প্রশ্নটা ঠিক সম্পূরক হলো না, কারণ শুরু হয়েছিল চাঁপাইনবাবগঞ্জের বিস্তিক থেকে, চলে গিয়েছি আমরা জামালপুর, চট্টগ্রাম এবং বড় বড় শিল্প কলকারখানা। তবুও প্রশ্নটি এসেছে, উত্তরটা এরকম যে যে ফ্যাক্টরিগুলির কথা বলেছেন, যে ইন্ডাস্ট্রিগুলি, এগুলি অনেকদিন আগে স্থাপিত হয়েছে এবং প্রায়টি তার ইকোনমিক লাইফ অনেক আগেই হারিয়ে ফেলেছে। তবে এই জায়গাকে কেন্দ্র করে আমরা নতুনভাবে ব্যক্তিখাতের বিনিয়োগ অথবা কোনো কোনোটাকে শিল্প পার্ক হিসাবে প্রতিষ্ঠা করার জন্য কাজ করছি। ধন্যবাদ মাননীয় স্পিকার।
0: পার্লামেন্ট সদস্য মাসুম মোস্তফা, নেত্রকোনা 5।
5: মাননীয় স্পিকার, আসসালামু আলাইকুম। আমি মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছে জানতে চাই, আমার নির্বাচনী এলাকা 161 নেত্রকোনা 5, এটি কৃষি প্রধান অর্থনীতির এলাকা। কৃষি অর্থনীতিকে শক্তিশালী করার লক্ষ্যে এবং বেকার যুবকদের কর্মসংস্থানের লক্ষ্যে আমার এলাকায় কৃষিভিত্তিক কোনো শিল্প প্রতিষ্ঠান করার বর্তমান সরকারের পরিকল্পনা আছে কিনা? মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ।
0: মাননীয় মন্ত্রী।
4: মাননীয় স্পিকার, আমি দুঃখিত, জায়গাটা আমি মিস করেছি, ওনার কোন জায়গার কথা বললেন।
0: প্রশ্নটি আবার করুন।
5: এলাকা 161 নেত্রকোনা 5, পূর্বধলা। এখানকার অর্থনীতি কৃষিভিত্তিক, কৃষি নির্ভর অর্থনীতি। কৃষি অর্থনীতিকে শক্তিশালী করার লক্ষ্যে এবং বেকার যুবকদের কর্মসংস্থানের লক্ষ্যে কৃষিভিত্তিক কোন শিল্প প্রতিষ্ঠান গড়ে তোলার পরিকল্পনা বর্তমান সরকারে আছে কিনা? ধন্যবাদ মাননীয় স্পিকার।
0: কোন এলাকায়, উনি এলাকা জানতে চাচ্ছেন, কোন এলাকা?
5: কোন জেলার? পূর্বধলা উপজেলা।
0: পূর্বধলা উপজেলায়।
4: মাননীয় স্পিকার, আপনাকে এবং আপনার মাধ্যমে প্রশ্নকর্তা সদস্যকে ধন্যবাদ। এই উত্তরটা দেওয়ার জন্য একটা নোটিশ প্রয়োজন, একটু প্রস্তুতি নিয়ে এসে দিতে হবে। ধন্যবাদ।
0: তারকা চিহ্নিত প্রশ্ন দুই, মাননীয় সদস্য মোহাম্মদ গোলাম রসুল যশোর চার প্রশ্নটি উত্থাপন করুন।
6: মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। আমি আমার তারকা চিহ্নিত প্রশ্ন উত্থাপন করছি। 88-4 বিদ্যুৎ জ্বালানি খনন সম্পদ মন্ত্রী মহোদয় অনুগ্রহ করে বলবেন কি, বর্তমান তীব্র দাবদাহের কারণে দেশ জুড়িয়া বিদ্যুতের চরম ঘাটতি ও লোডশেডিং দেখা দিয়েছে, তাহা মোকাবেলা করার জরুরি পরিকল্পনা কি? ইহা সত্য কিনা যে নোয়াপাড়া শিল্প অঞ্চল খুলনা বিভাগের গুরুত্বপূর্ণ বাণিজ্যিক এলাকাগুলোতে ঘন ঘন লোডশেডিং এর কারণে কলকারখানার উৎপাদন মারাত্মক ভাবে ব্যাহত হইতেছে এবং চলতি শেষ মৌসুমে কৃষকের চরম সংকট করিয়াছে? প্রস্তুত যদি সত্য হয়ে থাকে, তবে শিল্প কৃষিখাত রক্ষায় দ্রুত সময়ে বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধি, জ্বালানি গ্যাস কয়লার সরবরাহ নিশ্চিতকরণ এবং লোডশেডিং এর সুষম বন্টন নিশ্চিত করতে সরকার আপতকালীন কি জরুরি পদক্ষেপ গ্রহণ করিয়াছে? মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ।
0: মাননীয় মন্ত্রী জনাব ইকবাল হাসান মাহমুদ।
7: মাননীয় স্পিকার, চলমান গ্রীষ্মের মৌসুমে তাপমাত্রা ও অত্যাধিক বৃদ্ধির ফলে বিদ্যুৎ চাহিদার উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেলেও সরকার পূর্ব পরিকল্পনা অনুসারে চাহিদা মোকাবেলার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে। 2026 সালের পরিপ্রেক্ষিতে বিদ্যুতের চাহিদার বিপরীতে উৎপাদন পরিবর্তন করা হয়েছে, সেই অনুযায়ী প্রয়োজনীয় জ্বালানি গ্যাস তরল জ্বালানি ব্যবহার করা হয়েছে। সর্বনিশ্চিত করার লক্ষ্যে সমন্বিত কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। এই সঙ্গে গ্যাস ভিত্তিক, কয়লা ভিত্তিক, তরল জ্বালানি ভিত্তিক বিদ্যুৎ সর্বোচ্চ নিশ্চিত করার জন্য রক্ষণাবেক্ষণ যথাযথ পরিকল্পনার মাধ্যমে সম্পন্ন বিদ্যুৎ কেন্দ্রগুলো উৎপাদনে প্রস্তুত রাখা হয়েছে। বিদ্যুৎ উৎপাদনের ঘাটতি জনিত কারণে লোডশেডিংয়ের প্রয়োজন হয় না, তবে বিদ্যুৎ কেন্দ্রের জরুরি রক্ষণাবেক্ষণ ঝড় বৃষ্টি অন্যান্য প্রাকৃতিক দুর্যোগ সঞ্চরণ বিতরণ লাইনে নির্ধারিত অনির্ধারিত রক্ষণাবেক্ষণ কার্যক্রমের কারণে কখনো কখনো সাময়িক বিবর্ধিতা ঘটতে পারে। নোয়াপাড়া অঞ্চল ও খুলনা বিভাগের গুরুত্বপূর্ণ বাণিজ্যিক এলাকাগুলিতে বর্তমানে লোডশেডিং নাই। যশোর পল্লী বিদ্যুৎ সমিতি দুই অন্তর্গত উভয়নগর উপজেলায় নোয়াপাড়া গ্রেডের বর্তমানের চাহিদা 46 মেগাওয়াট, চাহিদার বিপরীতে সরবরাহ 46 মেগাওয়াট। গ্রিড হইতে প্রাপ্ত লোড বিভাজন করে বিদ্যুৎ সরবরাহ বর্ণিত এলাকায় বর্তমানে লোডশেডিং এর সমস্যা নাই। চলতি শেষ মৌসুমে অর্থাৎ ডিসেম্বর মে মাস পর্যন্ত নোয়াপাড়া উপজেলায় চাহিদা অনুযায়ী বিদ্যুৎ সরবরাহ করা সম্ভব হয়েছে, তবে মৌসুমি ঝড় বৃষ্টি ও কিছু কিছু এলাকায় মাঝে মাঝে বিদ্যুৎ বিভ্রাটের সমস্যা দেখা যায়। সে আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর দ্রুততম সময়ের মধ্যে সমস্যার নিরসন পূর্বক বিদ্যুৎ সরবরাহ সচল করা হয়। মাননীয় স্পিকার, ধন্যবাদ।
0: মাননীয় সদস্য জনাব গোলাম রসুল একটি প্রশ্ন করতে পারেন।
6: মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমাদের মাননীয় মন্ত্রী বলেছেন বিদ্যুতের কোনো লোডশেডিং নাই, কিন্তু আমরা আজকে এখনো দেখতে পাচ্ছি, আমার গ্রাম অঞ্চলে যদি কথা বলি, প্রায় 5-6 ঘন্টা লোডশেডিং আছে। এবং নোয়াপাড়া আমি জানি না, নোয়াপাড়া শিল্প অঞ্চল আপনারা জানেন বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ অঞ্চল, যেখানে অনেক শিল্প কারখানা ইতিমধ্যেই বন্ধ হয়ে গেছে। প্রায় 7টি বড় বড় শিল্প কারখানা ছিল, দুর্নীতির কারণে বিগত ফ্যাসিস্ট সরকারের সময় বন্ধ হয়েছিল। প্রাইভেট সেক্টরে কিছু শিল্প কারখানা তৈরি করা হয়েছে, সেখানে এখন কিন্তু ব্যাপকভাবে বিদ্যুতের ঘাটতি দেখা দিয়েছে এবং তারা পরিকল্পিতভাবে জেনারেটরও অনেক খরচ হচ্ছে বিধায় সৌর বিদ্যুৎ দিকে তারা ঝুঁকে যাচ্ছে। আমার কাছে অনেকে, আমি অনেক কয়েকটি মিলে পরিদর্শনে গিয়েছিলাম, তাদের বক্তব্য যে সৌর বিদ্যুৎ যাতে আমরা সহজে করতে পারি তার জন্য ব্যবস্থা আপনারা গ্রহণ করবেন। কাজে দেখা যাচ্ছে যে বাংলাদেশে এই মুহূর্তে বিদ্যুৎ উৎপাদন হচ্ছে 17,200 মেগাওয়াট, কিন্তু চাহিদা দেখানো হচ্ছে 16,000-16,500, কিন্তু এই ঘাটতিটা কোথার থেকে আসছে এটা আমরা বুঝতে পারছি।
0: মাননীয় মন্ত্রী, ঘাটতি কেন?
7: স্পিকার, আমি আগেও বলছি এখনই বলছি, আমাদের বিদ্যুতে ঘাটতি না, যে লোডশেডিং এর ডেফিনেশনটা একটু পরিবর্তন করতে হবে। লোডশেডিং সেটাই যেটা আমার বিদ্যুতে সরবরাহ না থাকলে লোডশেডিং হয়, আর যেটা ঝড় বৃষ্টি প্রাকৃতিক কারণে গাছ পড়ে দিয়ে যদি তার ছিঁড়ে যায় সেটা লোডশেডিং না, সেটা সমাজ সেটাকে মেরামত করার জন্য যে সময়টুকু দরকার সেই সময়ের মধ্যে আমরা লোডশেডিং বাধ্য বিদ্যুৎই যায় না সেখানে। আমার বিলম্বত হয়ে গেলে বিদ্যুৎ চলে আসে, সুতরাং লোড শেডিং হলো বিদ্যুতের যদি আমার ঘাটতি থাকে, বিদ্যুতের বাংলাদেশে এখন কোনো ঘাটতি নেই। সবাইকে ধন্যবাদ দিচ্ছি।
0: মাননীয় সদস্য রুমিন ফারানা, ব্রাহ্মণবাড়িয়া।
8: মাননীয় স্পিকার আপনাকে অসংখ্য ধন্যবাদ। মাননীয় স্পিকার, আমরা লোডশেডিংই বলি আর মেরামত শেডিংই বলি, গ্রামাঞ্চলে 10 থেকে 12 ঘন্টা বিদ্যুৎ থাকে না, এটাই হল বাস্তবতা। আমার মাননীয় মন্ত্রীর কাছে, আমার বিনীত প্রশ্ন, মাননীয় মন্ত্রী এই মহান সংসদে দাঁড়িয়ে আমাকে কথা দিয়েছিলেন যে পহেলা মেয়ের মধ্যে আশুগঞ্জ ফার্টিলাইজারে গ্যাসের সংযোগ দেয়া হবে। এরপরে আরো 1 মাস 3-4 দিন পার হয়ে গেছে মাননীয় স্পিকার, এখনো আশুগঞ্জ ফার্টিলাইজারে গ্যাসের সংযোগ আমরা পাইনি, গ্যাসের সংযোগ আছে সরি, গ্যাসের সাপ্লাই আমরা পাইনি। মাননীয় মন্ত্রী কি দয়া করে বলবেন যে আশুগঞ্জে আমরা কবে গ্যাসটি পাব? ধন্যবাদ মাননীয় স্পিকার।
0: মাননীয় মন্ত্রী,
7: মাননীয় স্পিকার, মাননীয় সংসদ রুমিন ফারানা প্রথমে যে কথাটা বললো যে 10 থেকে 12 ঘন্টা বিদ্যুৎ থাকে না, এটার সাথে আমি একমত না। উনি বিদ্যুৎ থাকছেন, আবার ওনার ফার্টিলাইজার ফ্যাক্টরি তো চালাতে বলছেন, গ্যাসের তো আমার সংকট আছে, সেই জন্য আমাদের বিদ্যুৎ প্ল্যান্টগুলো চালিয়ে রাখতে হচ্ছে এবং সেই জন্য তার ওখানে সংযোগ দিতে পারছি না আমরা। এর বেশি আমরা যখন গ্যাসের অবস্থা উন্নতি হবে তখন আমরা এটা করতে দিতে পারবো। আর 2 নম্বর হলো যে গত 17 বছরে কোনোদিন ড্রিলিং করা হয়নি, আমরা এই প্রথম এসে ড্রিলিং শুরু করেছি। আমরা আশা করি ইনশাল্লাহ আমরা গ্যাস পাব, গ্যাস পাওয়ার পরে আশুগঞ্জ ফার্টিলাইজার যত ফার্টিলাইজার ফ্যাক্টরি আছে সব ফার্টিলাইজারে আমরা সংযোগ দিতে পারবো। ধন্যবাদ।
0: মাননীয় মন্ত্রী, আপনি কিন্তু সংসদে বলেছিলেন 1 তারিখ থেকে গ্যাস যাবে, সেটি বোধ হয় পাওয়া যায়নি। সংসদে যে প্রতিশ্রুতি দেবেন সেটা ড্রিলিং বা অন্যান্য যাবতীয় আনুষাঙ্গিক বিষয় স্টাডি করে তারপরে সংসদে প্রতিশ্রুতি দেবেন। ধন্যবাদ। এখন মাননীয় সদস্য রাশেদুল ইসলাম, রাশেদ শেখপুর, শেরপুর এক।
9: সালাম আলাইকুম রহমতুল্লাহ। মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ। আমি মাননীয় মন্ত্রীর উদ্দেশ্যে যে বিষয়টি প্রশ্ন হিসেবে উত্থাপন করতে চাচ্ছি সেটি হচ্ছে যে বর্তমান সময়ে একটি গুরুত্বপূর্ণ আলোচনার বিষয়ে পরিণত হয়েছে যে দক্ষিণ এশিয়ায় চরম দাবদাহের একটা আভাস পাওয়া যাচ্ছে এবং যার প্রেক্ষিতে এই অঞ্চলে চরম উষ্ণতা বিরাজ করতে পারে এবং এটি আগামী আগস্ট মাস পর্যন্ত দীর্ঘস্থায়ী হতে পারে। তো এই প্রেক্ষিতে অবশ্যই বিদ্যুতেরও একটি বড় ধরনের ক্রাইসিস তৈরি হবে। আমি বলা যায় যেটা প্রশ্ন না, কিছুটা দৃষ্টি আকর্ষণ করছি যে এ ব্যাপারে কোনো উদ্যোগ নেবেন কি?
0: মাননীয় মন্ত্রী,
7: এই ধরনের কোন পরিস্থিতি হলে মোকাবেলা করার জন্য আমরা প্রস্তুত আছি। সেক্ষেত্রে হয়তো আমাদের কিছু কিছু জায়গায় লোডশেডিং দিতে হতে পারে, তাছাড়া আমরা সম্পূর্ণভাবে প্রস্তুত আছি। ধন্যবাদ মাননীয় স্পিকার।
0: তারকা চিহ্নিত প্রশ্ন 3, জনাব রফিকুল ইসলাম হিলালি।
10: ধন্যবাদ মাননীয় স্পিকার। আমার প্রশ্ন মাননীয় তথ্য সম্প্রচার মন্ত্রী মহোদয় অনুগ্রহ করিয়া বলিবেন কি, সাংবাদিকতা পেশাগত জীবনে এবং তাদের কল্যাণ নিশ্চিত করতে বর্তমান সরকারের পরিকল্পনা কি, কোন ধরনের পরিকল্পনা থাকলে এ বিষয়ে জানতে চাচ্ছি মাননীয় স্পিকার।
0: মাননীয় তথ্য সম্প্রচার মন্ত্রী প্রতিমন্ত্রী ইয়াসির খান চৌধুরী।
11: মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ এবং আপনার মাধ্যমে মাননীয় সংসদ সদস্য জনাব রফিকুল ইসলাম হিলালি 159 নেত্রকোনা 3 তাকেও ধন্যবাদ জানাতে চাই। মাননীয় স্পিকার, তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসাবে আমি এই প্রশ্নের উত্তর দিচ্ছি। প্রশ্নের উত্তর হচ্ছে, সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা অধিকার ও কল্যাণ নিশ্চিতকল্পে 1974 সালে প্রণীত প্রেস কাউন্সিল অ্যাক্ট যুবক যুবী করার করিয়া প্রেস কাউন্সিলকে আরো শক্তিশালী কার্যকর গণমাধ্যম বান্ধব প্রতিষ্ঠানে রূপান্তরিত করিবার লক্ষ্যে আইনটি সংশোধন করিবার কার্যক্রম চলমান রহিয়াছে। তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের মাধ্যমে প্রাপ্ত বাজেট বরাদ্দের ভিত্তিতে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট সাংবাদিকদের তথ্য উপাত্ত ও সংশ্লিষ্ট নথিপত্র যাচাই বাছাই শেষে যোগ্য প্রার্থীদের মধ্যে আর্থিক অনুদান সহায়তা এবং শিক্ষাবৃত্তি প্রদান করিয়া থাকে। ধন্যবাদ মাননীয় স্পিকার।
0: মাননীয় সদস্য রফিকুল ইসলাম হিলালি একটি প্রশ্ন করতে পারেন।
12: মাননীয় স্পিকার, ডিজিটাল যুগের চ্যালেঞ্জ মোকাবেলায় বর্তমানে সাইবার প্রযুক্তির অপব্যবহার করে এদেশের যুব সমাজ অনলাইন জোয়া এবং নানান ধরনের অপকর্মে জড়িয়ে পড়ছে, এইগুলার যখন অনুসন্ধান করতে যে যখন সাংবাদিকরা এই ক্ষেত্রে ভূমিকা পালন করেন তখন সেই অপরাধের রোশনালয়ে পড়েন এই সাংবাদিক ভাইয়েরা, তাদের সুরক্ষা মাননীয় মন্ত্রী বলিবেন কি কঠোর কোনো পদক্ষেপ নেওয়ার পরিকল্পনা আছে কিনা, কারণ অনলাইন জোয়া একটি জাতীয় সমস্যা হিসেবে দেখা দিয়েছে, সেই ব্যাপারে মাননীয় মন্ত্রীর কাছে আমার জিজ্ঞাসা।
0: মাননীয় মন্ত্রী।
11: মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ, মাননীয় সদস্যকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, আমাদের মন্ত্রণালয় তথ্য সম্প্রচার মন্ত্রণালয় মিস ইনফরমেশন এবং ডিস ইনফরমেশন নিয়ে আমরা কাজ করছি এবং অনলাইন ও ডিজিটাল মিডিয়ার কর্মরত সাংবাদিকদের জন্য নীতিমালা হালনাগাদ করার কাজ চলমান আছে। তাদের স্বীকৃতি নিবন্ধন এবং পেশাগত নিরাপত্তা নিশ্চিত করিবার বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা প্রণয়ন করা যাইতেছে। মাননীয় সদস্য যদি আরো এলাবোরেটলি জানতে চান আমাদেরকে নোটিশ প্রদান করিলে আমরা এর বিস্তারিত এই মহান সংসদে সকলের সামনে উপস্থাপন করিতে পারিব। ধন্যবাদ মাননীয় স্পিকার।
0: ধন্যবাদ। মাননীয় সদস্য আবুল হাসনাত কুমিল্লা চার।
13: ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আমার প্রশ্নটি হচ্ছে সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা অবশ্যই প্রয়োজন এবং দীর্ঘ 17 বছরের বেশি সময় আমরা দেখেছি সাংবাদিকতা করা খুব ডিফিকাল্ট ছিল, সেই সময়ও ঠিক সেই সময়টিতেও অনেক পেশাদার সাংবাদিক তারা পেশাদারি দায়িত্ব পালন করে দিয়েছে। আমার প্রশ্নটি হচ্ছে আওয়ামী লীগের সময় যেসব সাংবাদিক পরিচয় দিয়ে যারা গণহত্যা যারা ভোট চুরি গুম খুন ব্যাংক ডাকাতি সেগুলোর বৈধতা এবং সম্মতি উৎপাদন করেছে মিডিয়াগুলোতে এবং যারা আজকে সরকার দলে আছে বিএনপি বিএনপির সর্বোচ্চ নেতা বর্তমান প্রধানমন্ত্রী উনাকেও বিভিন্ন ষড়যন্ত্রকারী ব্যাসগ্রহ হিসেবে আমরা দেখেছি বসুন্ধরা রিসপেক্ট মিডিয়া বিভিন্ন সময় নিউজ করেছে এবং আজকে যারা বিএনপি এবং জামাত আছে আমাদের এই সংসদে তাদেরকেও বিভিন্ন সময় তাদেরকে হত্যা করার সম্মুখ উৎপাদন করেছে কিছু মিডিয়া এবং কিছু নামদারি সাংবাদিক। সেই সাংবাদিকগুলোকে বিভিন্ন হাউসে আবার এখন বর্তমানে পুনর্বাসন করা হচ্ছে এই জুলাইয়ের পরে। এখন টিভি থেকে জুলাইয়ের পক্ষের যারা সাংবাদিক ছিল তাদেরকে বের করে দেওয়া হয়েছে, সময় টিভিকে দখল করা হয়েছে, ইস্ট মিডিয়া অর্থাৎ বসুন্ধরা গ্রুপের যে মিডিয়াগুলো রয়েছে তারা প্রতিনিয়ত আওয়ামী লীগের পক্ষে সম্মুখ উৎপাদন করে যাচ্ছে। গতকাল ঘোষণা দিয়ে মাইকে ঘোষণা দিয়ে ছাত্রলীগ ছাত্রদলকে নোয়াখালীতে মাইকে ঘোষণা দিয়ে পিটিয়েছে, সেটাকে উদযাপন করতে দেখা গিয়েছে বসুন্ধরা এক্সপ্রেস মিডিয়াকে এবং কিছু টকসজীবীদেরকে। আমার মাননীয় মন্ত্রীর কাছে প্রশ্নটি হচ্ছে এইসব যারা এই খুনের বৈধতা উৎপাদন করেছে ভোট চুরির বৈধতা উৎপাদন করেছে গণতন্ত্রের পক্ষে যারা ছিল তাদেরকে হত্যাযোগ্য করে তোলা হয়েছে, এইসব সাংবাদিক নামধারী সাংবাদিক এবং এই মিডিয়াদের পক্ষে বিপক্ষে বা কি ধরনের আইনি ব্যবস্থা নেওয়া হবে, আইনি ব্যবস্থা আদৌ নেওয়া হয়েছে কিনা, কেন তাদেরকে আবার পুনর্বাসন করা হচ্ছে, সেটির আইনগত কি ব্যাখ্যাটি কি, সেটি এই সংসদের সামনে উপস্থাপন করার জন্য হচ্ছে অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ।
0: মাননীয় মন্ত্রী, কি ব্যবস্থা নিচ্ছেন এইসব সাংবাদিকদের বিরুদ্ধে সেটি জানতে চাচ্ছি।
11: মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ। আওয়ার ফ্রেন্ড অপোজিশন মেম্বার একটি প্রশ্ন করলেন না কয়টি প্রশ্ন করলেন আমরা সেই ট্র্যাকটা হারিয়ে ফেলেছি। আমরা একটি কথা বলতে চাই, গণমাধ্যমের স্বাধীনতা রয়েছে তবে দেশের প্রচলিত আইন অনুযায়ী সকল যারা গণতন্ত্র সমুন্নত রাখার বিপক্ষে কাজ করবে গণতন্ত্র ধূলিসাৎ করার কাজ করবে কোনো সন্ত্রাসের কাজ করবে সে যেই হোক সে আইনের ঊর্ধ্বে না তার বিরুদ্ধে প্রচলিত আইনে ব্যবস্থা নেওয়া হবে। সেটি যেই সাংবাদিক হোক আর আমাদের পলিটিশিয়ান বিজনেসম্যান চাকরিজীবী আইনের ঊর্ধ্বে তো কেউই না, কাজেই কেউ যদি আইনের বিপক্ষে কাজ করে সে তার বিরুদ্ধে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃত্বে যে সরকার গঠন হয়েছে, মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে যে সরকার গঠন হয়েছে সেই বিরুদ্ধে নিশ্চয়ই প্রচলিত আইনের ব্যবস্থা গ্রহণ করা হবে। ধন্যবাদ মাননীয় স্পিকার।
0: জনাব জয়নাল আবেদিন ফারুক, নোয়াখালী দুই।
14: মাননীয় স্পিকার, আসলে একটু যদি দুই তিন সেকেন্ড একটু বেশি দেন, সকল মাননীয় সংসদ সদস্যের পক্ষ থেকে আপনাকে একটু অবগত করতে চাই, এই বিষয়টা অত্যন্ত জটিল। অতীতের কথা বাদই দিলাম, আমাদের নতুন সংসদ সদস্য যেটা বলেছেন তার সাথে একমত পোষণ আমি সব ক্ষেত্রে করতে পারি। একটা বিষয় মাননীয় মন্ত্রীর কাছে জানতে চাই, গণমাধ্যমের স্বাধীনতা গণতন্ত্রকে সুদৃঢ় করে, এটা আমরা শিখে এসেছি যখন ছাত্র রাজনীতি থেকে শুরু করলাম। এই সরকারের আমলে আমরা এই 100 দিনে যেটা দেখেছি, আমার বিনীত অনুরোধ থাকবে আপনার মাধ্যমে মাননীয় তথ্যমন্ত্রী, যদি সকল উপজেলায় ইউনিয়ন লেভেলে পর্যন্ত এখন সাংবাদিকের কার্ড পাওয়া যায়, সাংবাদিক সে রিপোর্টারও না ব্যক্তিক পাশে না, ইউটিউবের মাধ্যমে যা ইচ্ছা তাই লিখে যাচ্ছে, এই বিষয়গুলোকে তথ্য মন্ত্রণালয়ের অধীনস্থে এনে এটার বিষয়ে কোন সিদ্ধান্ত নেওয়া যায় কিনা, এদেরকে লেখাপড়া কতটুকু বা এদের কার্ডটাকে দেয় সাংবাদিকের কার্ড আমাদের মধ্যে ঝুলায় কারা, এই বিষয়গুলা মাননীয় মন্ত্রীকে একটু তদন্ত করে দেখবেন, এবং এগুলো বন্ধ না করলে উন্নয়নের ক্ষেত্রে গণতন্ত্রের ক্ষেত্রে সবকিছু কিন্তু বন্ধ হয়ে যাবে। অনুগ্রহ করে এই বিষয়ে একটু ব্যবস্থা গ্রহণ করবেন। ধন্যবাদ।
0: মাননীয় প্রতিমন্ত্রী ইয়াসির খান চৌধুরী।
11: মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় বর্ষীয়ান রাজনীতিবিদ মাননীয় সদস্য যেটা বলেছেন, আমি একটু আগেই বলেছি যে আমরা মিস ইনফরমেশন এবং ডিস ইনফরমেশন নিয়ে কাজ করছি, এবং যারা সাংবাদিক হিসাবে নিবন্ধিত নয় তারা সোশ্যাল সামাজিক যোগাযোগ মাধ্যমে তারা বিভিন্ন রকম মিস ইনফরমেশন ডিস ইনফরমেশন তারা উপস্থাপন করেন, সেই বিষয়ে আমরা একটি টিম সাজিয়েছি এবং মনিটরিং করে তাদের তারা কি আইনের আওতায় আনা যায় কিনা সেই বিষয়ে আমরা কার্যক্রম আমাদের কন্টিনিউ করছে, এবং আমরা অতি শীঘ্রই একটি টিম আপনাদের সামনে সেই টিমের পরিধি এবং টিমের কাজ কর্মসূচি কি হবে সেটা আমরা ঘোষণা করব। ধন্যবাদ মাননীয় স্পিকার।
0: তারকা চিহ্নিত প্রশ্ন চার, জনাব কাজী রফিকুল ইসলাম বগুড়া এক, উত্থাপন করুন।
15: মাননীয় স্পিকার মহোদয়, আপনাকে ধন্যবাদ। মাননীয় বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী মহোদয়, অনুগ্রহ করিয়া বলিবেন কি আমার নির্বাচনী এলাকা 36 বগুড়া এক সারিকান্দি ও সোনাতলা উপজেলার চরাঞ্চলের বহু এলাকায় এখনো বিদ্যুৎ সুবিধা পৌঁছায়নি, শতভাগ বিদ্যুতায়নের লক্ষ্যে নতুন বিদ্যুৎ সংযোগ প্রদান করা হইবে কিনা? মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ।
0: মাননীয় বিদ্যুৎ মন্ত্রী।
16: স্পিকার, পল্লী বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের আওতাধীন বগুড়া পল্লী উন্নয়ন বোর্ড সমিতি এক ও জামালপুর পল্লী বিদ্যুৎ সমিতির অন্তর্ভুক্ত নির্বাচনী এলাকা 36 বগুড়া এক সারিয়াকান্দি উপজেলার 2020 সালে চরাঞ্চলে কিছু অংশ সাবমেরিন কেবলের মাধ্যমে এবং কিছু অংশ রিভার ক্রসিং টাওয়ারের মাধ্যমে বিদ্যুতায়ন করা হয়েছিল। বর্তমানে বর্ণিত চরাঞ্চলে প্রায় 5,000 পরিবার সুবিধাভোগী রয়েছে, তবে নদীর মধ্যে অবস্থিত চর ভাঙ্গার কারণে সারিয়াকান্দি ইউনিয়নের চর বাটিয়া চর এবং হাট শেরপুর ইউনিয়নের নয়াপাড়া চর সহ অন্যান্য বিচ্ছিন্ন কয়েকটি চরে বর্তমানে কিছু গ্রাহক নতুনভাবে বসতি স্থাপন করেছেন যারা বিদ্যুতের সুবিধার বাইরে রয়েছেন। নতুন গ্রাহকগণের আবেদনের পরিপ্রেক্ষিতে বিদ্যমান নীতিমালার আলোকে বিদ্যুৎ সংযোগ প্রদানের ব্যবস্থা গ্রহণ করা হবে। ধন্যবাদ মাননীয় স্পিকার।
0: মাননীয় সদস্য কাজী রফিকুল ইসলাম একটি প্রশ্ন করতে পারেন।
15: মাননীয় স্পিকার মহোদয়, আপনাকে ধন্যবাদ। আমার নির্বাচন এলাকা সোরাতলা সারিকান্দি সহ বগুড়া জেলার বেশ কিছু এলাকার অনেক পরিবারের কাছে বিদ্যুৎ এখনো পৌঁছে নাই, এ ব্যাপারে মাননীয় মন্ত্রী বিদ্যুৎ ও জ্বালানি দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী মহোদয় দয়া করে দ্রুত কোন পদক্ষেপ গ্রহণ করে ওই সকল বিদ্যুৎবিহীন পরিবারের কাছে বিদ্যুৎ পৌঁছে দেওয়ার ব্যবস্থা করবেন কিনা? মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ।
0: মাননীয় মন্ত্রী, দ্রুত কোনো ব্যবস্থা নেবেন কিনা?
16: মাননীয় স্পিকার, চর অঞ্চলে বিদ্যুতের লাইন দেওয়া অনেক ব্যয়বহুল। তারপরে আমাদের পরিকল্পনা আছে, আমরা আস্তে আস্তে চর অঞ্চলগুলোতে বিদ্যুৎ দান করব। ধন্যবাদ মাননীয় স্পিকার।
0: মাননীয় সদস্য জনাব জাহাঙ্গীর হোসেন হেলাল, খুলনা দুই।
17: আসসালামু আলাইকুম। মাননীয় স্পিকার, আমার প্রশ্নটি হচ্ছে, খুলনা অঞ্চলে এই যে রামপাল বিদ্যুৎ তাপ বিদ্যুৎ কেন্দ্র, এখান থেকে উৎপাদিত বিদ্যুৎ যেটা জাতীয় গ্রিডে সংযুক্ত হয় 10.5 মিলিয়নের বেশি, অথচ খুলনা উৎপাদিত এই বিদ্যুৎ কেন্দ্র থাকা সত্ত্বেও খুলনায় যে ব্যাপক লোডশেডিং হয় সেক্ষেত্রে এখান থেকে সাপোর্ট খুলনাকে দেওয়া যায় কিনা? খুলনা একটা শিল্পনগরী যেখানে বিদ্যুতের এই লোডশেডিং এর কারণে সেখানে ব্যবসা বাণিজ্য এবং শিল্প উৎপাদন কেন্দ্রে যে ক্ষতি হচ্ছে সেই ক্ষতি থেকে উত্তরণের জন্য কোন ধরনের পরিকল্পনা আছে কিনা যে এখান থেকে খুলনাকে সাপোর্ট দিয়ে অন্য জায়গায় বিদ্যুৎ সেখানে সরবরাহ করার? ধন্যবাদ
0: মাননীয় মন্ত্রী।
16: মাননীয় স্পিকার, রামপাল বিদ্যুৎ কেন্দ্রে যে বিদ্যুৎ উৎপাদিত হয় সেটা ন্যাশনাল গ্রিডে যায়, আর ন্যাশনাল গ্রিডে গেলে সারা দেশে বিভিন্ন জায়গায় বিতরণ করা হয় আপনি। তবে খুলনার জন্য দুটো পাওয়ার স্টেশন তৈরি করা হয়েছে রূপসাতে, সে দুটো পাওয়ার স্টেশন চলছে না গ্যাসের অভাবে। আমরা মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় ভোলার থেকে গ্যাস এনে ওই দুটা বিদ্যুৎ কেন্দ্র চালু করব, এবং সেটা চালু হলে আমি আশা করি খুলনাবাসীর বিদ্যুতায়নের কোনো অভাব হবে না। ধন্যবাদ মাননীয় স্পিকার।
0: মাননীয় মন্ত্রী, আপনি ভোলার থেকে গ্যাস নিয়ে যাচ্ছেন, ভোলাতে ক্রমাগত লোডশেডিং চলছে, তারা বিদ্যুৎ উৎপাদন করে সেখানে 430 মেগাওয়াট, 80 মেগাওয়াট বিদ্যুৎ লাগে, ভোলার সব লোককে বিদ্যুৎ দিলে কিন্তু তারা কোনো বিদ্যুৎ পায় না, এটা প্রশ্ন নয়, ইউ নিড নট আনসার, জাস্ট ফর ইউ ইনফো। যারা মুজিবুর রহমান চৌধুরী, মৌলভীবাজার চার।
18: আমার নির্বাচনী এলাকা মৌলভীবাজার চার, শ্রীমঙ্গল কমলগঞ্জ। বেশিরভাগ আওয়ামী লীগের আমলে ওরা সম্পূর্ণ বিদ্যুতায়নের লক্ষ্যে কিছু পার্বত্য এলাকায় বিদ্যুৎ সংযোগ দেয় টেম্পোরারি, দেখানোর জন্য যে আমরা সব এলাকায় সম্পূর্ণ বিদ্যুতায়ন করে এরপরেই এটা আবার কাটিয়ে নেওয়া যায়। এখন আমরা নির্বাচন করার পরে বিভিন্ন প্রশ্নের সম্মুখীন যে এই পার্বত্য এলাকাতে, মানে এই পানপুঞ্জি, খাসিয়া পুঞ্জি, এগুলিতে বিদ্যুতায়নের কোনো পরিকল্পনা আছে কিনা? যেখানে লাইন দেওয়া হয়েছিল সেই লাইন কাটা হয়েছে আবার, এই এই বিষয়ে আমি আমার প্রশ্ন। ধন্যবাদ।
16: মাননীয় স্পিকার, আমরা এইসব দুর্গম এলাকায় বিদ্যুতায়ন করার জন্য সোলার এনার্জির দিকে আমরা দৃষ্টিপাত করেছি, এবং আমরা এইসব এলাকাতে সোলার এনার্জির প্রাইভেট ইনভেস্টরদেরকে আমন্ত্রণ করছি, সেখানে সোলার দিয়ে এবং পাওয়ার ব্যাংক দিয়ে বিদ্যুতায়ন করা হবে। ধন্যবাদ মাননীয় স্পিকার।
0: তারপর চিহ্নিত প্রশ্ন পাঁচ, জনাব ফরিদুল কবির তালুকদার, জামালপুর চার।
19: ধন্যবাদ মাননীয় স্পিকার। আমি জামালপুর জেলার শৈশবাড়ির 141 আসন থেকে মোহাম্মদ ফরিদুল কবির তালুকদার। শিল্প মন্ত্রী মহোদয় অনুগ্রহ করিয়া বলিবেন কি জামালপুর জেলার সরিষাবাড়ি যমুনা সার কারখানা পূর্ণ সক্ষমতায় চালু রাখিতে এবং স্থানীয় কৃষকদের মাঝে ন্যায্য মূল্যে সার সরবরাহ করবার কোন চিন্তা ভাবনা আপনার মাথায় আছে কিনা?
0: মন্ত্রী,
20: মাননীয় স্পিকার, আপনাকে এবং প্রশ্নকর্তা মাননীয়
2: সংসদ সদস্যকে ধন্যবাদ। এই ফার্টিলাইজার ফ্যাক্টরিটি চালু করতে কোনো সমস্যা নাই, এটি উৎপাদনে সক্ষম। সমস্যা একটি, আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণ গ্যাস নাই। গ্যাসের অপ্রতুলতার কারণটি আমার মনে হয় একটু আগে জ্বালানি মন্ত্রী মহোদয় মাননীয় জ্বালানি মন্ত্রী ব্যাখ্যা করেছেন। গ্যাস প্রাপ্তি সাপেক্ষে এটি চালু করা যেতে পারে, যেটি এখন যেটি ন্যাশনাল গ্রিড আছে সেটি থেকে। আর শুধু ফার্টিলাইজার ফ্যাক্টরিগুলির জন্য একটা ডেডিকেটেড নেটওয়ার্ক তৈরির জন্য আমাদের একটি কার্যক্রম প্রক্রিয়াধীন আছে। যদি সম্ভাব্যতা যাচাই সাপেক্ষে সেটি অনুকূল হয় তাহলে আমরা সেই পথে আগাব। আর প্রশ্নের আরেকটি অংশ আছে মাননীয় স্পিকার, সেটি হল কৃষকদের সার দেওয়ার ব্যাপারে। এটি বাংলাদেশে অনেক আগে থেকেই চলমান। প্রত্যেক উৎপাদন মৌসুমে কৃষকদের ভর্তুকি দিয়ে সার সরবরাহ করা হয়, এখনো সেটি চলমান আছে। এবং আমাদের লক্ষ্য কৃষির সহায়তায় যতটুক প্রয়োজন যত বেশি দরকার সম্প্রসারিত করা, এই কার্যক্রম ততটুকুই সম্প্রসারিত করা হবে। ধন্যবাদ মাননীয় স্পিকার।
0: মাননীয় সদস্য ফরিদুল কবির তালুকদার একটি প্রশ্ন করতে পারেন।
19: ধন্যবাদ মাননীয় স্পিকার। এই সরিষাবাড়িতে অনেক শিল্প প্রতিষ্ঠান ছিল, সবগুলো একে বন্ধ হয়ে গিয়েছে। সর্বশেষ এই যমুনা সার কারখানাটি চালু ছিল, যেটার মাধ্যমে এই যমুনা সার কারখানার সার কৃষক ব্যবহার করে উৎপাদন অনেকাংশে বাড়াতে সক্ষম হয়েছে। আমি মাননীয় শিল্পমন্ত্রী মহোদয় এবং সংযুক্ত পাট মন্ত্রণালয়ের মন্ত্রী মহোদয়ের কাছে অনুরোধ করব যে সরিষাবাড়ির আলহাজ জুট মিল, পপুলার জুট মিল, এআর জুট মিল অলরেডি কলোনিতে পরিণত হয়েছে, এই শিল্প কারখানাগুলো পুনরায় চালু করার কোন পদক্ষেপ গ্রহণ করবেন?
2: মাননীয় স্পিকার, ফার্টিলাইজার ফ্যাক্টরির ব্যাপারে তো আগেই বলেছি, গ্যাস প্রাপ্তি সাপেক্ষে এটি চালু করতে কোনো সমস্যা নেই, এটি এমনিতে উৎপাদন করা সক্ষম। আর পাটের যে কথাগুলি উনি বললেন, এটি তো অবশ্য কমপ্লিটলি একটা ডিফারেন্ট লাইন। যদি ওই মিলগুলি সম্পর্কে আমার জানা নাই, মিলগুলি যেটি উনি বলছেন, একটি নোটিশ দিলে সেটির উত্তর দেওয়া যেতে পারে।
0: মাননীয় সদস্য আবদুল্লাহ আল আমিন নারায়ণগঞ্জ চার।
20: বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, আমি আপনার মাধ্যমে মাননীয় শিল্পমন্ত্রীর কাছে প্রশ্ন রাখতে চাই যে নারায়ণগঞ্জ চার আমার আসনেও একটি বিসিক শিল্পনগরী আছে এবং আমরা যেটা ফেস করি সেটা হচ্ছে এই অঞ্চলে বিসিক এলাকাগুলোতে বেসিক্যালি ঝুট সন্ত্রাস থেকে আরো নানান ধরনের সন্ত্রাসমূলক কার্যক্রম, যেটা মালিকদেরকেও ক্ষতিগ্রস্ত করে এবং শ্রমিকদেরকেও ক্ষতিগ্রস্ত করে। এই ধরনের ইস্যুতে লোকাল আইন শৃঙ্খলা বাহিনী অনেক সময় বলে যে এটা তো আলাদা বিসিক এরিয়া, এখানে আমাদের কাজ করার জায়গা কম। তো বিসিক এলাকাগুলোর আইন শৃঙ্খলা নিয়ে বা ঝুট সন্ত্রাস নিয়ে বা চিন্তাই বা শ্রমিকদের নিরাপত্তা নিয়ে বিশেষ কোন চিন্তা ভাবনা মাননীয় শিল্পমন্ত্রীর আছে কিনা এটা জানতে চাই।
2: মাননীয় মন্ত্রী। মাননীয় স্পিকার, আপনাকে এবং প্রশ্নকর্তা মাননীয় সংসদ সদস্যকে ধন্যবাদ। এরকম যদি কোনো এরকম ঢালাও ভাবে না বলে যদি কোনো সুনির্দিষ্ট ঘটনা উনি বলেন বা আমাদের নজরে আনেন, তো এই সংসদে আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী আছেন, বিষয়টি আইন শৃঙ্খলাজনিত ব্যাপার হলে অবশ্যই সরকার সেটি দেখবে, আমি আমি এ ব্যাপারে দৃঢ়ভাবে বিশ্বাস। ধন্যবাদ
0: মাননীয় চিহ্নিত। প্রশ্ন ৬, জনাব মোহাম্মদ আব্দুল আলিম বাগেরহাট চার।
21: আসসালামু আলাইকুম মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, আমি আমার নির্বাচনী এলাকা ৯৮ বাগেরহাট চার গোয়েলগঞ্জ শরণখোলা এলাকার সর্বস্তরের মানুষের পক্ষ থেকে এই মহান সংসদে তারকা চিহ্ন প্রশ্ন ৬ আমি উত্থাপন করলাম। আপনাকে ধন্যবাদ মাননীয় স্পিকার।
0: মাননীয় মন্ত্রী।
7: মাননীয় স্পিকার, বর্তমানে বাগেরহাট জেলার মোরগঞ্জ ও শরণখোলা উপজেলায় বিদ্যুতের চাহিদা প্রায় 30 মেগাওয়াট। মোরগঞ্জ 33 কেভি সঞ্চালন লাইনের মাধ্যমে বাগেরহাট গ্রিড থেকে উপজেলা দুটিতে বিদ্যুৎ সরবরাহ করা হয়ে থাকে। গ্রাহকের চাহিদার দিন দিন বৃদ্ধি পাওয়ায় বর্তমান মোরগঞ্জ 33 কেভি সঞ্চালন লাইনটি ওভারলোড হয়ে গেছে, যার ফলে তার মাধ্যমে 25 মেগাওয়াট বিদ্যুৎ গ্রাহক প্রান্তে সরবরাহ করা হচ্ছে। ফলে মোরগঞ্জ ও শরণখোলা উপজেলার বর্তমানে সর্বোচ্চ চাহিদার সময় কম বেশি 5 মেগাওয়াট বিদ্যুতের ঘাটতি হয়ে থাকে। ঘাটতি পূরণের লক্ষ্যে ফোর্স এবং এর মাধ্যমে বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে। মোংলা গ্রিডের সাইলো 33 কেভি ফিডার এবং চাঁদপাই হইতে মোরগঞ্জ 2 আমতলি পর্যন্ত 26 কিলোমিটার নতুন একটি 33 কেভি সঞ্চালন নির্মাণ করা হচ্ছে। লাইনটি নির্মিত হলে মোরগঞ্জ ও শরণখোলা উপজেলায় বিদ্যুতের ঘাটতি অনেকটাই পূরণ হওয়া সম্ভব হবে। ধন্যবাদ মাননীয় স্পিকার।
0: মাননীয় সদস্য শফিকুল ইসলাম, পটুয়াখালী 2।
1: মাননীয় স্পিকার, আপনাকে
0: মাননীয় সদস্য সরি বসেন, সম্পূর্ণ প্রশ্ন করুন।
3: ধন্যবাদ মাননীয় স্পিকার। আমি এপ্রিল মাস এবং মে মাসের মাঝামাঝি সময় পর্যন্ত যে খবর রেখেছি তাতে মোরেলগঞ্জ শরণখোলা এলাকায় বিদ্যুতের যে চাহিদা সেই 33 মেগাওয়াটের মধ্যে মাত্র 10 কেভি সরবরাহ ছিল। তো এই অল্প সময়ের মধ্যে এই যে 25 কেভিতে উন্নত করার জন্য আমি মাননীয় মন্ত্রী মহোদয়কে ধন্যবাদ জানাচ্ছি। কিন্তু আমি যেটা বলতে চাচ্ছি সেটা হল এই যে মোংলা থেকে যে 33 কেভির লাইনটি মোরেলগঞ্জের দিকে কাজ শুরু হয়েছে সেই কাজটি বেশ কিছুদিন যাবৎ পল্লীমঙ্গল নামক জায়গায় এসে থমকে দাঁড়িয়েছে, কাজটি সামনের দিকে এগোচ্ছে না। কবে নাগাদ এই লাইনটির কার্যক্রম সমাপ্ত হতে পারে আমি মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছে আমি এই প্রশ্ন রাখছি, এর উত্তর জানতে যাচ্ছি। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ।
0: মাননীয় মন্ত্রী।
7: মাননীয় স্পিকার, এই ব্যাপারে আমার কাছে সম্পূর্ণ তথ্য নাই, আমি এটা চেক করে মাননীয় সংসদ সদস্যকে জানিয়ে দেব। ধন্যবাদ মাননীয় স্পিকার।
0: মাননীয় সদস্য মোহাম্মদ শফিকুল ইসলাম, পটুয়াখালী 2।
22: মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি মাননীয় বিদ্যুৎ মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি এই কারণে যে প্রথম হচ্ছে এলাকাতে যখন গিয়েছিলাম এলাকায় বিদ্যুতের প্রশ্নে যখন এলাকাবাসী বলল যে আমরা তো পাচ্ছি না আপনার ইউনিয়নেও নেই, আমাকে তখন বিদ্যুৎ বিভাগ থেকে ফোন করে বলা হলো যে লোডশেডিং আমরা কভার করতে পারছি না, মাননীয় এমপি আপনি যদি সদয় সম্মতি হন তাহলে ডাক বাংলায় অবস্থান করেন, ওখানে আমরা বিদ্যুৎ দিয়ে রাখবো। আমি বললাম যে আমার এলাকার লোকজন ছেড়ে পরিবার ছেড়ে কি আমি ডাক বাংলায় অবস্থান করাটা বাস্তবসম্মত হবে, বলছে এছাড়া আর কিছু উপায় নেই। আমি বলছি যে এই লোডশেডিং এর পাশাপাশি আর একটা মরার উপরে খাড়ারগা আছে মাননীয় স্পিকার, সেটা হচ্ছে যে ব্যাপক পরিমাণে ট্রান্সফরমার গুলো আমাদের এলাকাতে যখন চুরি হয় তো চুরি হওয়ার পরে পল্লী বিদ্যুৎ থেকে বলা হয়, বিদ্যুৎ থেকে জানানো হয় যে আপনারা এলাকা থেকে চাঁদা তুলে বা আপনারা গ্রাহকরা মিলে 50% টাকা এখানে ক্যাশ করেন, তারপরে আপনাদেরকে আমরা একটা ট্রান্সফার দেবো। এই ট্রান্সফরমার পাওয়ার জন্য প্রায় 2 মাস আড়াই মাস পর্যন্ত চলে যায়, আর ট্রান্সফরমার সেখানে যতক্ষণ পর্যন্ত গ্রাহকরা টাকা দিয়ে ওটা সংগ্রহ না করেন ততক্ষণ পর্যন্ত সেখানে আর বিদ্যুৎ কভার করে না। আমি মাননীয় বিদ্যুৎ মন্ত্রীর কাছে সবিনয় জানতে চাই যে এই যে ট্রান্সফরমার চুরি এটা তো গ্রাহকদের কোনো ত্রুটি না, এটা হচ্ছে সরকার বা ওখানে প্রশাসন যারা আছেন তাদের ব্যর্থতা। সেই জায়গাটা গ্রাহকরা টাকা দিয়ে এই বিদ্যুৎ ট্রান্সফরমার তাদেরকে নিতে হবে, এই বিষয়টি কিভাবে দেখছেন বিদ্যুৎ মন্ত্রী?
0: এটা তো স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রশ্ন করতে পারেন, চুরি কেন বেশি হয়। এনিওয়ে মাননীয় বিদ্যুৎ মন্ত্রী।
7: স্পিকার, আমাদের পল্লী বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের লাইন আছে লক্ষ লক্ষ কিলোমিটারে, এই লাইনগুলোতে ট্রান্সফরমার থাকে আপনার। আমার মনে হয় না যে কোনো দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই দীর্ঘ লাইন পাহারা দিয়ে ট্রান্সফরমার চুরি করা বন্ধ করতে পারবে।
16: এই ট্রান্সফরমার চুরি যে হয় যে এলাকাতে হয় আপনার সেই এলাকাগুলোতে আমরা মাঝে মাঝে পুলিশ দিয়ে সার্চ করার চেষ্টা করি কিন্তু সেগুলো পাওয়া যায় না। আমি অনুরোধ করব যে এটা তো সরকারি জিনিস, আমাদের জনগণের জিনিস, এটা এই জিনিসটা কিছু দুষ্কৃতিকারীরা চুরি করে নিয়ে যাবে, এলাকার মানুষকে এই ব্যাপারে সবাইকে সচেষ্ট হতে হবে যে তাদের এই কাজের জিনিসটা যেন চুরি না হয়। আর আপনি যেটা বললেন যে ট্রান্সফরমার পাইপের দেরি হয়, এই ব্যাপারে আমি দেখব যাতে তাড়াতাড়ি ট্রান্সফরমার লাগে। মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ।
0: মোহাম্মদ আলী আজগর, পাবনা তিন।
4: আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ধন্যবাদ মাননীয় স্পিকার। আমি মোহাম্মদ আলী আজগর, 70 পাবনা তিন। আমার নির্বাচনী এলাকা তিনটি উপজেলা, চাটমোহর, ভাঙ্গুড়া, ফরিদপুর। এই চাটমোহর, ভাঙ্গুড়া, ফরিদপুরে বিদ্যুতের লোডশেডিং রয়েছে। তো আমি মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছে আমি জানতে চাই যে আমার নির্বাচনী এলাকা পাবনা তিন, চাটমোহর, ভাঙ্গুড়া, ফরিদপুরে এই বিদ্যুৎ যে ঘাটতি আছে এ ব্যাপারে লোডশেডিং বন্ধের জন্য কোন পদক্ষেপ গ্রহণ করবেন কিনা আমি মাননীয় স্পিকার আপনার মাধ্যমে মাননীয় মন্ত্রীর কাছে জানতে চাই। ধন্যবাদ মাননীয় স্পিকার।
0: মাননীয় মন্ত্রী।
16: মাননীয় স্পিকার, আমার কাজই হচ্ছে লোডশেডিং যাতে কমানো যায়, সেই জন্য আমরা সবসময় সচেষ্ট থাকি এবং আশা করি যে ভবিষ্যতে এটার উন্নতি করতে পারব। মাননীয় স্পিকার ধন্যবাদ।
0: মোহাম্মদ আক্তারুজ্জামান, ময়মনসিংহ দশ।
5: মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার আপনার মাধ্যমে আমি মাননীয় বিদ্যুৎ জ্বালানি এবং খনিজ সম্পদ মন্ত্রী, আমার খুব প্রিয় মানুষ ওনার কাছে প্রশ্ন যে আমার এলাকা বিদ্যুতের আসলে বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে গত দুই মাসে 10-11 জন মানুষ মারা গিয়েছে, বিদ্যুতের তারগুলো খুবই বাজে অবস্থা এবং লোডশেডিং উনি লোডশেডিং এ খুব বেশি, আর কিছুদিন আগে 11টা ট্রান্সফরমার জ্বলে গেছে। উনি সাথে সাথে উনি অবশ্য চেষ্টা করেছেন, আমি আসলে খুব নাজুক অবস্থার মধ্যে আছি, মানুষজন আমাকে রাস্তায় ফেলেই ধরে, বিদ্যুৎ এই বিদ্যুৎ সঞ্চালন লাইন, সরবরাহ লাইন এবং বিদ্যুৎ সরবরাহের ঘাটতি আছে এই ব্যাপারে মাননীয়। আর আরেকটি জিনিস ছিল, আমি এশিয়ান হাইওয়ের মধ্যে আমার এখানে নতুন রাস্তা হয়েছে, আগে জুলমে রাজ্য ছিল, এখন একটা আমরা উন্নয়নের পথে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে এগিয়ে যাচ্ছি, সেখানে শিল্পায়ন করার জন্য অনেক শিল্প কারখানার মালিকরা এগিয়ে আসছেন, ওইখানে একটু গ্যাসের, আমার গ্যাসের লাইন আছে, ওইখানে যদি একটু মাননীয় মন্ত্রী একটু বিদ্যুৎ এবং গ্যাসের সমস্যাগুলো একটু সমাধান করে দিতেন আপনার মাধ্যমে মাননীয় বিদ্যুৎ জ্বালানি খনিজ সম্পদ মন্ত্রী, আমার প্রিয় ব্যক্তিত্বের কাছে আমার এই অনুরোধটুকু আপনার মাধ্যমে রাখলাম। আসসালামু আলাইকুম।
0: আমার প্রিয় ব্যক্তিত্ব বলতে হেল্প হিম মাননীয় মন্ত্রী।
16: মাননীয় স্পিকার, উনি বললেন যে বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে মানুষ মারা গেছে, আবার উনি বললেন যে লোডশেডিং হচ্ছে, বিদ্যুৎ থাকে বলেই তো বিদ্যুৎ পৃষ্ঠ হয়, তাহলে লোডশেডিং আসলে হচ্ছে মাননীয় স্পিকার। তো আপনার, আমরা চাচ্ছি যে গত 17 বছরে যে অনিয়ম, যে সমস্যাগুলো সৃষ্টি করে গেছে, সেই সমস্যাগুলো আমরা ইনহেরিট করেছি, সেই সমস্যাগুলো সমাধান করার জন্য আমরা সচেষ্ট। আশা করি ওনার এলাকায় যেটা সমস্যা আছে ওখানে সম্মুখীন যে বিদ্যুৎ কেন্দ্রটা চালু হয়ে গেলে ওনাদের এই সমস্যাটাও চলে যাবে। ধন্যবাদ মাননীয় স্পিকার।
0: মোহাম্মদ লুৎফুর রহমান, কক্সবাজার তিন, তারকা চিহ্নিত প্রশ্ন সাত।
6: আসসালামু আলাইকুম। আমি লুৎফুর রহমান, 296 কক্সবাজার তিন, তারকা চিহ্নিত প্রশ্ন সাত এই মহান সংসদে উত্থাপন করলাম। ধন্যবাদ মাননীয় স্পিকার।
0: মাননীয় তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী।
23: মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ, আপনার মাধ্যমে মাননীয় সদস্যকে ধন্যবাদ। প্রশ্নের উত্তর, বর্তমানে কক্সবাজার জেলা হইতে প্রকাশিত দৈনিক, সাপ্তাহিক ও মাসিক পত্রিকার সংখ্যা মোট 31টি, দৈনিক পত্রিকা 27টি। চকরিয়া, হিমছড়ি, আজকের কক্সবাজার বার্তা, কক্সবাজার বাণী, ইনানি, সমুদ্র কণ্ঠ, আমাদের কক্সবাজার, বাকুখালী, দ্য কক্স টুডে, দ্য ডেইলি টুরিস্ট, সাগর দেশ, সকালের কক্সবাজার, কক্সবাজার একাত্তর, রূপালী সৈকত, গণসংযোগ, মেহেদি, কক্সবাজার সংবাদ, সহযাত্রী, কক্সবাজার, আজকের দেশ বিদেশ, আজকের কক্সবাজার, রূপসী গ্রাম, আপন কণ্ঠ, সৈকত, দৈনন্দিন, সমুদ্রবার্তা এবং মায়ের দেশ। সাপ্তাহিক পত্রিকা তিনটি, সাগর কণ্ঠ, দরিয়ানগর, আলোকিত উকিয়া। মাসিক পত্রিকা একটি, কক্সবাজার সৈকত। ইহার মধ্যে মিডিয়া তালিকাভুক্ত দৈনিক আটটি পত্রিকা সর্বাধিক প্রকাশিত হয়, দৈনিক কক্সবাজার, দৈনিক সৈকত, দৈনিক বাকুখালী, দৈনিক আজকের কক্সবাজার, দৈনিক রূপসী গ্রাম, দৈনিক আজকের দেশ বিদেশ, দৈনিক মেহেদি এবং দৈনিক দৈনন্দিন। বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের মাধ্যমে কক্সবাজার জেলার মোট 123 জন সাংবাদিকের কল্যাণে মোট 78,50,000 টাকা অনুদান প্রদান করা হইয়াছে। ইহার মধ্যে চিকিৎসাজনিত কারণে 73 জন সাংবাদিককে, আর্থিক সহায়তা এবং অসচ্ছলতার কারণে 50 জন সাংবাদিককে কল্যাণ অনুদান প্রদান করা হইয়াছে। এছাড়াও সাংবাদিক পরিবারের মেধাবী সন্তানদের শিক্ষায় উৎসাহ প্রদানের লক্ষ্যে একজন শিক্ষার্থীকে 24,000 টাকার শিক্ষাবৃত্তি প্রদান করা হইয়াছে। ধন্যবাদ মাননীয় স্পিকার।
0: মাননীয় সদস্য জনাব লুৎফর রহমান একটি সম্পূরক প্রশ্ন করতে পারেন।
6: ধন্যবাদ মাননীয় স্পিকার। আমরা সোশ্যাল মিডিয়ায় দেখতে পাই যে নিউজ অনলাইন পোর্টাল নামে অনেকগুলা নিউজ পত্রিকা, অনলাইন পত্রিকা বিভিন্নভাবে নিউজ করে, ফেক নিউজ করে। মাননীয় প্রতিমন্ত্রীর কাছে আমার জিজ্ঞাসা, অনলাইন পত্রিকার তালিকাভুক্তির জন্য কোনো নীতিমালা আছে কিনা, আর যে সমস্ত অনলাইন পত্রিকা বিভিন্ন গুজব, অসত্য, মিথ্যা তত্ত্ব প্রচার করে তাদের ব্যাপারে কোনো ব্যবস্থা গ্রহণ করবেন কিনা। ধন্যবাদ মাননীয় স্পিকার।
0: মাননীয় প্রতিমন্ত্রী।
23: মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ, মাননীয় সদস্য আপনাকে ধন্যবাদ। ইতিমধ্যে আমরা অনলাইন পত্রিকা সহ বিভিন্ন পত্রিকার যারা নতুন করে নিবন্ধিত হতে চাচ্ছেন বা অনুমতি চাচ্ছেন তার জন্য আমরা একটি নীতিমালার সাজাচ্ছি, এবং এই নীতিমালার আলোকেই ভবিষ্যতে সকল অনলাইন মিডিয়া এবং অনলাইন পোর্টালকে আমরা অনুমতি প্রদান করব। আপনার দ্বিতীয় প্রশ্ন যেটা করেছেন সেই বিষয়ে নোটিশ প্রদান করিলে আমরা এর উত্তর দিব ভবিষ্যৎ। ধন্যবাদ মাননীয় স্পিকার।
0: মোহাম্মদ মুস্তাফিজুর রহমান বাবুল, জামালপুর তিন, প্রশ্ন করতে পারেন। মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ। আমার জানবার ছিল যে জেলা শহর থেকে অনেক দৈনিক সাপ্তাহিক পত্রিকা বের হয়, অনেক দৈনিক সাপ্তাহিক পত্রিকার পচার সংখ্যা নেই বললেই চলে। বিশেষ করে যেসব দৈনিকের পচার সংখ্যা একেবারেই নাই এদের মধ্যে অনেক দৈনিক আছে যারা জেএফপিভুক্ত। মাননীয় মন্ত্রীর এবং ওনার মন্ত্রণালয়ের এমন কোন পরিকল্পনা আছে কিনা যেসব দৈনিকের পচার সংখ্যা একেবারেই সীমিত এইসব দৈনিকের ডিএফপি তালিকাভুক্তি পর্যালোচনা করে তাদের ব্যাপারে প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করবার। ধন্যবাদ মাননীয় স্পিকার।
23: মাননীয় প্রতিমন্ত্রী। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় সদস্য আপনাকেও ধন্যবাদ। প্রশ্নটা খুব সুন্দর মাননীয় স্পিকার। ডিএফপি তালিকাভুক্ত হয় জেলার মাধ্যমে যারা জেলায় প্রকাশিত পত্রিকাগুলো জেলা প্রশাসকের মাধ্যমে মন্ত্রণালয় বা ডিএফপিতে আসে। আমরা ইতিমধ্যে একটি ইনিশিয়েটিভ নিয়েছি যেখানে আমরা প্রত্যেকটি জেলায় যেসব পত্রিকা নিবন্ধিত হয়েছে বা প্রত্যেকটি জেলায় যেই পত্রিকাগুলো প্রকাশিত হচ্ছে তাদের বিষয়ে আমরা আবার রিভিউ করব, এবং এই রিভিউর মাধ্যমে তাদের পত্রিকার নিবন্ধন থাকবে কি থাকবে না এবং তাদেরকে যথাযথ নীতিমালা বা যথাযথ প্রসেস ফলো করে আমরা পারমিশন দেওয়া হয়েছে কিনা সেটি আমরা রিভিউ করছি, এবং রিভিউ করার পরেই আমরা সিদ্ধান্ত জানাব। ধন্যবাদ মাননীয় স্পিকার।
0: আব্দুল হাদান মাসুদ নোয়াখালী 6।
8: মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, স্বাধীন গণমাধ্যমের কথা বলে আমরা সংসদে এসেছি, কিন্তু নতুন সরকার গঠনের ঠিক পরপরই এখন টেলিভিশনের 7 জন সাংবাদিককে সাক্ষীকৃত করা হয়। কোন ধরনের কারণ দর্শানো নোটিশ ছাড়াই তাদেরকে সাক্ষীকৃত করা হয়। পরবর্তীতে এই ধরনের সাক্ষীকৃতির সংখ্যা বিভিন্ন টেলিভিশনে মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, স্বাধীন গণমাধ্যমের কথা বলে আমরা সংসদে এসেছি, কিন্তু নতুন সরকার গঠনের ঠিক পরপরই এখন টেলিভিশনের 7 জন সাংবাদিককে সাক্ষীকৃত করা হয়। কোন ধরনের কারণ দর্শানো নোটিশ ছাড়াই তাদেরকে সাক্ষীকৃত করা হয়। পরবর্তীতে এই ধরনের সাক্ষীকৃতির সংখ্যা বিভিন্ন টেলিভিশনে যারা গণপ্রতারণের সাথে সংশ্লিষ্ট ছিল

পার্লামেন্টের সদস্যবৃন্দ, দিনের কার্যসূচি অনুযায়ী এখন প্রশ্ন জিজ্ঞাসা ও উত্তর। তারকা চিহ্নিত প্রশ্ন এক, মাননীয় সদস্য।

0: যারা পক্ষে মতামত তৈরি করেছিল তাদের অধিকাংশকে শিক্ষিত করার এক ধারাবাহিকতা লক্ষ্য করা যাচ্ছে। এই ক্ষেত্রে মাননীয় তথ্যমন্ত্রী সমাধানের আশ্বাস দিলেও এখন পর্যন্ত এখন টেলিভিশনের সাতজন সাংবাদিকের চাকরিচ্যুত বিষয়টি এখন পর্যন্ত কেন সমাধান হয় নাই, এই ব্যাপারে সরকার কোনো তদন্ত করে দেখেছে কিনা, এটা স্বাধীন গণমাধ্যমের উপর সরাসরি হস্তক্ষেপ কিনা, এই ব্যাপারে মাননীয় মন্ত্রীর কাছে জানতে চাচ্ছি।
1: মাননীয় প্রতিমন্ত্রী।
2: মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ। মাননীয় সদস্য যদি মেনশন করে দিতেন কোন গণমাধ্যমের কথা বলছেন, কোন সাংবাদিকদের কথা বলছেন, তাহলে আমাদের জন্য সুবিধা হতো। তবে এইটুকু আমরা বলতে পারি, গণমাধ্যম নিজ গতিতে চলে এবং গণমাধ্যম স্বাধীন। আমরা কোনো হস্তক্ষেপ বিগত সরকারের সময় আমরা দেখেছি ফ্যাসিস্ট আমলে, গণমাধ্যমের কোন নিউজ করবে কোন নিউজ করবে না সেই বিষয়ে হস্তক্ষেপ করত। আমরা এই গণতন্ত্র সমুন্নত রাখার জন্য মাননীয় প্রধানমন্ত্রী তারিক রহমান সাহেবের নেতৃত্বে গণমাধ্যমের স্বাধীনতা আমরা নিশ্চিত করে চলেছি। ধন্যবাদ মাননীয় স্পিকার।
1: মাননীয় সদস্যবৃন্দ, প্রশ্নোত্তর পর্ব এখানেই শেষ হল। আমি এখন মাননীয় আইনমন্ত্রীকে 300 বিধিতে একটি বিবৃতি রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। বিবৃতি প্রদান করুন।
3: মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে বাংলাদেশের সম্প্রতি ঘটে যাওয়া একটি অত্যন্ত হৃদয় বিদারক ঘটনার বিচার সম্পর্কে আপনার মাধ্যমে এই জাতীয় সংসদকে, এই মহান সংসদকে এবং গোটা জাতিকে আমরা অবহিত করতে চাই। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, গত 19 মে ঢাকা শহরের পল্লবী এলাকায় একটি অত্যন্ত নৃশংস ঘটনা ঘটেছিল, আপনারা সবাই দেখেছেন। সে নৃশংস ঘটনায় 8 বছরের শিশু রামিসা ধর্ষণ এবং হত্যাকাণ্ডের শিকার হয়। এই ঘটনার 7 ঘন্টার মধ্যে আমাদের পুলিশ বাহিনী 2 জন মূল আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। সরকারের পক্ষ থেকে তাৎক্ষণিক পদক্ষেপ নেওয়া হয়। মাননীয় প্রধানমন্ত্রী নিজে, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী সহ এবং সেখানে সেই টিমে আমিও ছিলাম, আমরা ভিকটিমের পরিবারের সাথে দেখা করি। ওই দিন ভিকটিমের বাবার একটি আহাজারি ছিল, উনি বিচার চান না, কারণ এদেশে এই ধরনের ঘটনা বিচার হবে না। আমরা আশ্বস্ত করেছিলাম, মাননীয় প্রধানমন্ত্রী আশ্বস্ত করেছিলেন এই ঘটনার আমরা বিচার করতে বদ্ধপরিকর। মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে এই মহান সংসদকে জানাতে চাই, আমাদের পুলিশ বাহিনী 5 দিনের মাথায় সুষ্ঠু তদন্ত করে এই ঘটনার পুলিশ প্রতিবেদন দাখিল করেছিলেন 24 তারিখ ঈদের আগে দুপুর 12টার সময়। 24 তারিখ দুপুর 4টের মধ্যে সেই চার্জশিট আমরা সিএমএম কোর্ট থেকে সংশ্লিষ্ট ট্রাইব্যুনালে নিয়ে যায়। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, আমাদের সামনে একটা শঙ্কা ছিল, সেটা হল বাংলাদেশের সমস্ত আদালতগুলো 1 জুন থেকে নিম্ন আদালত ম্যাজিস্ট্রেসি বাদ দিয়ে নিম্ন আদালত 1 জুন থেকে 15 জুন পর্যন্ত গ্রীষ্মকালীন ছুটিতে যাওয়ার কথা। আমাদের মাননীয় প্রধান বিচারপতিকে আমরা অনুরোধ করার পরে বাংলাদেশের সকল নারী শিশুর প্রতি সহিংসতামূলক যে ট্রাইব্যুনালগুলো গঠন করা হয়েছে, আমরা গত সংসদে আইন পাশ করেছি, সেই ট্রাইব্যুনালগুলোকে আমরা ছুটির আওতা বহির্ভূত রাখতে সক্ষম হই। 24 তারিখে চার্জশিট পাওয়ার পরই আমরা যখন দেখেছি যে আসামি পক্ষ কোনো আইনজীবী দেয়নি, তাদের বিচার প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করার অন্যতম একটা প্রক্রিয়া ছিল, আমরা আইনের বিধান মেনে রাষ্ট্রপক্ষ থেকে 24 তারিখেই আমরা আসামিকে একটি স্টেট ডিফেন্স লয়ার দিতে সক্ষম হই। মাননীয় স্পিকার, 24 তারিখে ট্রাইব্যুনাল বসে 1 জুন যেদিন প্রথম কোর্ট আদালত খুললেন রোজার ছুটির ঈদের ছুটির পরে, 1 জুন চার্জ ফ্রেমিংয়ের জন্য রাখে। 1 জুন যথারীতি এই মামলার অভিযোগ গঠন করা হয়। 2 জুনে এই মামলার 16 জন সাক্ষীর সাক্ষ্য

0: সমাপ্ত করা হয়, গ্রহণ করা হয়। 7 জুনে এই মামলায় আসামিপক্ষ কোনো সাক্ষী দিতে চান কিনা সেই ধরনের একটি দিন ধার্য রাখা হয়। 4 জুনে যুক্তিতর্কের জন্য উপস্থাপন রাখা দিন ধার্য করা হয়। 5th and 6th জুন শুক্র শনি থাকাতে 7th জুন আজকে ছিল, আজকে রায়ের জন্য দিন ধার্য ছিল এবং রায় যথারীতি ঘোষিত হয়েছে। আমরা রাষ্ট্রপক্ষ থেকে প্রসিকিউশনের পক্ষ থেকে সমস্ত সাক্ষ্য সুবাদ উপস্থাপন পূর্বক যে রায় প্রত্যাশা করেছিলাম, যে রায় প্রস্তাব করেছিলাম, যে রায় আদালতের কাছে প্রার্থনা করেছিলাম, আদালত সমস্ত সাক্ষ্য প্রমাণ আলোচনা করে 41 ঘন্টা পর্যন্ত, 41 মিনিট শুধুমাত্র তার পর্যালোচনা এবং আদেশের পাঠটা ঘোষণা করেছেন। এবং আমরা আনন্দের সাথে জানাচ্ছি যে আমরা রামিছা হত্যাকাণ্ডের সাথে জড়িত দুইজন আসামি, মূল আসামি সোহেল এবং তার সহযোগী তার স্ত্রী, তাকে আদালতের মাধ্যমে মৃত্যুদণ্ডের রায় পেয়েছি। মাননীয় স্পিকার, মাও শুটিংয়ের একটি ঐতিহাসিক উক্তি আছে, কোনো কোনো মৃত্যু ছাই পাহাড়ের মতো ভারী, কোনো কোনো মৃত্যু পাখির পালকের মতো হালকা। মাননীয় স্পিকার, রামিছা হত্যাকাণ্ড আমাদের জীবনে ছাই পাহাড়ের মতো ভারী হয়ে আছে। আর যদি এই ফাঁসির আসামিদেরকে আমরা তার ফাঁসি কার্যকরের মধ্য দিয়ে তাদের মৃত্যু ঘটাতে পারি, তাহলে সেটা আমাদের জাতির কাছে পাখির পালকের মতো হালকা হিসেবে আসবে বলে আমরা বিশ্বাস রাখি। মাননীয় স্পিকার, এটি ছিল আমাদের পক্ষ থেকে এই মহান জাতীয় সংসদ এবং জাতির কাছে আমাদের দেওয়া প্রতিশ্রুতি। সেদিন আমরা বলেছিলাম, আমাদেরকে যখন সাংবাদিকরা প্রশ্ন করেছিলেন রামিছার বাবা বিচার চান না, এ বিষয়ে আমাদের বক্তব্য কি, আমরা বলেছিলাম এর একমাত্র জবাব হবে তাকে সেই আস্থার জায়গা ফিরিয়ে দেওয়া। আজকে রামিছার বাবা বলেছেন এই বিচারে উনি সন্তুষ্ট, আমরা তার আস্থার জায়গা ফিরিয়ে দিতে পেরেছি। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ।
1: ধন্যবাদ মাননীয় মন্ত্রী, মাননীয় সদস্যবৃন্দ, মাননীয় আইনমন্ত্রী, 300 বিধি হল শর্ট স্ক্রিপ্ট। রামিছার বাবা কি বলল, আপনি আপনার বক্তব্য বলবেন, দ্যাটস অল। এত 300 বিধির বিবৃতি খুবই শর্ট and the final one. আর এখনো তো আরো অনেক বিচার বাকি আছে, আপনি আরো অ্যাড করতে চান প্লিজ?
0: রামিছা সহ সম্প্রতি যে সমস্ত ঘটনা ঘটেছে আমাদের সরকারের পক্ষ থেকে বিশেষ তদারকির মাধ্যমে আমরা তদন্ত এবং বিচার প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করার জন্য যা যা পদক্ষেপ নেওয়া দরকার আমরা নিয়েছি এবং সেই গতিতে আগাচ্ছি। আপনাকে ধন্যবাদ।
1: ধন্যবাদ মাননীয় মন্ত্রী। মাননীয় সদস্যবৃন্দ, আজ কার্যপ্রণালী বিধির 71 বিধিতে জরুরি জনগুরুত্বপূর্ণ, জরুরি জনগুরুত্ব সম্পন্ন বিষয় সম্পর্কে 107টি মনোযোগ আকর্ষণের নোটিশ পাওয়া গিয়েছে। নোটিশদাতা মাননীয় সদস্যগণ হলেন নীলুফার চৌধুরী মণি মহিলা আসন 10, কাজী রফিকুল ইসলাম বগুড়া 1, মোহাম্মদ জালালউদ্দিন চাঁদপুর 2, জনাব মোহাম্মদ আব্দুল গফুর কুষ্টিয়া 2, রেজিকা সুলতানা মহিলা আসন 36, মোহাম্মদ মাহমুদুল হক রুবেল শেরপুর 3, তানসিলা জেবরিন মহিলা আসন 15, এস এম জাহাঙ্গীর হোসেন ঢাকা 18, মোহাম্মদ ফরিদুল কবির তালুকদার জামালপুর 4, মোহাম্মদ শামীম কাসার গাইবান্ধা 4, মোহাম্মদ জনাব রেজা আহমদ কুষ্টিয়া 1, মোহাম্মদ আব্দুল আলিম বাগেরহাট 4, সরওয়ার জামাল নিজাম চট্টগ্রাম 13, এই সুলতান মাহমুদ বাবু জামালপুর 2, এস কে আজিজুল বারী খুলনা 4, মোহাম্মদ আশরাফুদ্দিন নরসিংদী 5, আলহাজ জসিমুদ্দিন আহমদ চট্টগ্রাম 14, মোহাম্মদ আবুল কালাম কুমিল্লা 9, ফজলুর রহমান সাঈদ জয়পুরহাট 1, শেখ মুজিবুর রহমান ইকবাল কিশোরগঞ্জ 5, মোহাম্মদ জাহানদার আলী মিয়া মাদারীপুর 2, মোহাম্মদ আক্তারুজ্জামান ময়মনসিং 10, মোহাম্মদ মোবাশ্বের আলম ভূঁইয়া কুমিল্লা 10, মোহাম্মদ রুহুল আমিন চুয়াডাঙ্গা 2, মোহাম্মদ শামসুর রহমান শিমুল বিশ্বাস পাবনা 5, মোহাম্মদ আমির হামজা কুষ্টিয়া 3, মোহাম্মদ খালেদ হোসেন মাহবুব ব্রাহ্মণবাড়িয়া 3, মোহাম্মদ আব্দুল মান্নান। ব্রাহ্মণবাড়িয়া 5, রুমিন ফারহানা ব্রাহ্মণবাড়িয়া 2, ডক্টর খন্দকার মোশাররফ হোসেন কুমিল্লা 1, জনাব মোহাম্মদ আফজাল হোসেন কুষ্টিয়া 4, মোহাম্মদ শওকতুল ইসলাম মৌলভীবাজার 2, নাসিরুদ্দিন আহমদ মৌলভীবাজার 1, মোহাম্মদ মুসলিউদ্দিন ফরিদ যশোর 2, শাহ মোহাম্মদ ওয়ারেস আলী মামুন জামালপুর 5, জনাব লুৎফুর রহমান কক্সবাজার 3, আবুল কালাম আজাদ সিদ্দিকী টাঙ্গাইল 7, ফখরুদ্দিন আহমদ ময়মনসিং 11, মুন্সি রফিকুল আলম ফেনী 1, আনিসুর রহমান মাদারীপুর 3, মোহাম্মদ মুজিবুর রহমান রাজশাহী 1, এস এস জিন্না কবির মানিকগঞ্জ 1, মোহাম্মদ মাসুদ পারভেজ চুয়াডাঙ্গা 1, আল ফারুক আব্দুল লতিফ নীলফামারি 2, রোকনউদ্দিন বাবুল লালমনিহাট 2, মোহাম্মদ মোশাররফ হোসেন বগুড়া 4, মোহাম্মদ সেলিম রেজা সিরাজগঞ্জ 1, খায়রুল কবির খোকন নরসিংদী 1, মোহাম্মদ ইলিয়াস মোল্লা ফরিদপুর 1, রাশেদা বেগম হীরা মহিলা আসন 3, নেওয়াজ হালিমা আর্লি মহিলা আসন 5, রেহানা আক্তার রানু মহিলা আসন 4, মোহাম্মদ কামাল হোসেন ঢাকা 5, মোহাম্মদ আবু তালেব মন্ডল পাবনা 4, মোহাম্মদ আবদুল্লাহ মুন্সিগঞ্জ 1, মোহাম্মদ সেলিম ভুঁইয়া কুমিল্লা 2, মোহাম্মদ রাশেদুল ইসলাম রাশেদ শেরপুর 1, মোহাম্মদ নুরুল আমিন রংপুর 6, মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম দিনাজপুর 1, সেলিনা সুলতানা মহিলা আসন 35, আবু কাসার মোহাম্মদ নজরুল ইসলাম গাইবান্ধা 3, মোহাম্মদ কামরুল হাসান ময়মনসিং 6, মোহাম্মদ মাজেদুর রহমান গাইবান্ধা 1, মোহাম্মদ আবুল হাসান সিলেট 5, মোহাম্মদ আব্দুল আজিজ নাটোর 4, মোহাম্মদ গোলাম রব্বানী রংপুর 5, মোহাম্মদ আইনুল হক সিরাজগঞ্জ 3, মোহাম্মদ সাদিক রিয়াজ দিনাজপুর 2, মোহাম্মদ কয়সার আহমদ সিরাজপুর 3, শিরিন সুলতানা মহিলা আসন 2, এ মাহমুদ্দিন নোয়াখালী 1, মোহাম্মদ আব্দুল সালাম ঠাকুরগাঁও 2, মোহাম্মদ আব্দুল সত্তার নীলফামারি 1, আব্দুল মুন্তাকিম নীলফামারি 4, মাসুম মুস্তফা নেত্রকোনা 5, রফিকুল ইসলাম হেলালি নেত্রকোনা 3, শাহজাহান চৌধুরী চট্টগ্রাম 15, মোহাম্মদ নাজমুল হুদা মেহেরপুর 2, নুরুন্নেসা সিদ্দিকা মহিলা আসন 37, মোহাম্মদ নুরুল ইসলাম চাঁপাইনবাবগঞ্জ 3, সর্দার শরফুদ্দিন আহমদ বরিশাল 2, মোসাম্মদ ফরিদা ইয়াসমিন মহিলা আসন 6, সালাউদ্দিন গাজীপুর 4, মোহাম্মদ মশিউর রহমান খান বাগেরহাট 1, বিশ্বাস জাহাঙ্গীর আলম নড়াইল 1, জনাব এরশাদুল্লাহ চট্টগ্রাম 8, শামীমারা বেগম স্বপ্না মহিলা আসন 21, মোহাম্মদ ফাহিম চৌধুরী শেরপুর 2, ইকরামুল বাদী টিপু নওগাঁ 4, মোসাম্মদ তাহসিনা রুশদীর সিলেট 2, গাজী এনামুল হক যশোর 5, মোহাম্মদ রেজাউল করিম বাদশাহ বগুড়া 6, মোহাম্মদ আনোয়ারুল হক নেত্রকোনা 2, এম রুল কুদ্দুস তালুকদার দুলু নাটোর 2, নিপুণ রায়চৌধুরী মহিলা আসন 11, মোহাম্মদ ফজলে হুদা নওগাঁ 3, জয়নুল আবেদিন বরিশাল 3, মোহাম্মদ সাইফুল আলম ঢাকা 12, মোহাম্মদ রফিকুল ইসলাম খান সিরাজগঞ্জ 4, মোহাম্মদ মুস্তাফিজুর রহমান বাবুল জামালপুর 3, মোসাম্মদ শাম্মী আক্তার মহিলা আসন 22, মোহাম্মদ শাহাদাত হোসেন লক্ষ্মীপুর 1, মোহাম্মদ শফিকুল ইসলাম পটুয়াখালী 2, মোহাম্মদ আব্দুল খালেক সাতক্ষীরা 2, এলেন জেরিন খান মহিলা আসন 9, মোহাম্মদ মাহবুবুল আলম কুড়িগ্রাম 3, আতিকুর রহমান মুজাহিদ কুড়িগ্রাম 2। নোটিশগুলোর মধ্য হতে আমি মহিলা আসন 10 থেকে নির্বাচিত মাননীয় সংসদ সদস্য নীলুফার চৌধুরী মণি, নরসিংদী 5 হতে নির্বাচিত মাননীয় সংসদ সদস্য মোহাম্মদ আশরাফ উদ্দিন এবং মহিলা আসন 9 হতে নির্বাচিত মাননীয় সদস্য হেলেন জেরিন খানের নোটিশগুলো গ্রহণ করলাম। বাকি নোটিশগুলো গ্রহণ করা সম্ভব হল না বলে দুঃখিত। যাদের নোটিশ গ্রহণ করা হয়নি, বিধি অনুযায়ী তাদের মধ্য থেকে প্রত্যেককে নিজ নিজ নোটিশের বিষয়বস্তু সম্পর্কে 2 মিনিট করে বক্তব্য রাখার আহ্বান জানাব। তবে মোট 30 মিনিটের মধ্যে যতজন সদস্যের বক্তব্য রাখা সম্ভব ততজনই বক্তব্য রাখবেন। এখন বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি কাজী রফিকুল ইসলাম বগুড়া 1।
2: সদস্যকে মাইক দেন, থার্ড রো। মাননীয়

0: যাতে একটা বল আমাকে মাইক দেন সিরিয়াস অ্যালিগেশন বলেন
1: আমাকে এক নম্বর সিরিয়াল এই নোটিশ পক্ষে আমি যখন একটার আগে বলছি তারপরে বললো যে ঠিক আছে স্যার আপনার সিরিয়াল আমি এক নম্বর উচিত আমার কাছে কেটে দেওয়া হলো এরপরে আমি কেন নাম সেটা আমার প্রশ্ন আমার আমার বিষয়টা খুব গুরুত্বপূর্ণ গণগুরুত্বপূর্ণ বিষয়
0: আচ্ছা আমরা বিষয়টি খতিয়ে দেখব এটা যদি সত্যি হয় তাহলে তো দুঃখজনক ওয়েট অ্যান্ড সি কাজী রফিকুল ইসলাম বগুড়া
2: মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ আমার উত্তরবাদী বিষয় বগুড়া জেলার সারিকান্দি হয়ে জামালপুর জেলার মাদারগঞ্জের মধ্যে দ্বিতীয় যমুনা সেতু নির্মাণের প্রস্তাব মাননীয় স্পিকার আমি বাংলাদেশ জাতীয় সংসদের কার্যক্রমের ভিত্তিতে একাত্তর বিধি অত্যন্ত জনগুরুত্বপূর্ণ জন গুরুত্বপূর্ণ বিষয়ে মাননীয় সড়ক ও সেতু মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করতে চাই মাননীয় স্পিকার বিষয়টি উত্তরবঙ্গের সার্বিক উন্নয়ন যোগাযোগ ব্যবস্থার আধুনিকীকরণ এবং অর্থনৈতিক প্রবৃদ্ধির সঙ্গে সরাসরি জড়িত দীর্ঘদিনের প্রাণের দাবি বগুড়া জেলার সারিকান্দি এবং জামালপুর জেলার মাদারগঞ্জের মধ্যে সংযোগ স্থাপনকারী একটি তৃতীয় যমুনা সেতু নির্মাণ বর্তমানে যমুনা নদীর উপর বিদ্যমান যমুনা সেতুর উপর দিয়ে উত্তরবঙ্গের বিশাল জনগোষ্ঠীর যাতায়াত ও দেশের সিংহভাগ পণ্য পরিবহন পরিচালিত হয় এই অতিরিক্ত চাপের কারণে যানজট সময়ক্ষেপণ এবং সড়ক দুর্ঘটনা এখন নিত্য নৈমিত্তিক ব্যবহার হয়ে দাঁড়িয়েছে বর্তমান যমুনা সেতুর উপর অস্বাভাবিক চাপ হ্রাস করতে এবং যোগাযোগ ব্যবস্থাকে নির্বিঘ্ন করতে এখানে একটি বিকল্প সেতু নির্মাণ এখন সময়ের সবচেয়ে বড় দাবি মাননীয় স্পিকার প্রস্তাবিত দ্বিতীয় যমুনা সেতুটি সারিকান্দি মাদারগঞ্জে নির্মিত হলে উত্তরবঙ্গ থেকে ঢাকার দূরত্ব প্রায় 70 কিলোমিটার কমে যাবে এতে মানুষের ভোগান্তি ও জনদুর্ভোগ কমবে এবং কর্মকর্তা বৃদ্ধি পাবে রংপুর বিভাগের সকল জেলা বগুড়া নওগাঁ এবং জয়পুরহাট সহ বিস্তীর্ণ এলাকার মানুষের যাতায়াতে বৈপ্লবিক পরিবর্তন আসবে বগুড়া জেলার উত্তরবঙ্গের কেন্দ্রগুলি হিসেবে পরিচিত এই নতুন সেতু নির্মিত হলে গাইবান্ধা জামালপুর ও বগুড়াকে কেন্দ্র করে একটি শক্তিশালী অর্থনৈতিক অঞ্চল গড়ে উঠবে চরাঞ্চলের লাখো মানুষের জীবন মানে অভাবনীয় উন্নয়ন ঘটবে তাদের উৎপাদিত কৃষি পণ্য সহজে এবং দ্রুততম সময়ে রাজধানী সহ দেশের বিভিন্ন প্রান্তে পৌঁছানো সম্ভব হবে পাশাপাশি তাদের জন্য উন্নত চিকিৎসা সেবা এবং শিক্ষা সুযোগ অনেক সহজলভ্য হবে অন্য পরিবহনের সময় ও ব্যয় উভয় উল্লেখযোগ্যভাবে হ্রাস পাবে যা নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সাহায্য করবে দেশের সামগ্রিক অর্থনীতি একটি
0: মাননীয় চিফ কিছু বলতে চান মাননীয় স্পিকার আমি আপনার দৃষ্টি আকর্ষণ করতে চাচ্ছি সংবিধান মানে রুলস অফ প্রসিডিওর 316 বিধি আপনার স্পিকের অবশিষ্ট অনেক ক্ষমতা আপনি মাননীয় সদস্য আজকে নিয়ে কথা বলেছেন আমাদের সেলিম ভুঁইয়া সাহেব আপনি যদি তাকে একটু সময় দেন মাননীয় স্পিকার তিনি কথা বলবেন আরো একটা বিষয় বলতে চাই যেহেতু জনগুরুত্বপূর্ণ বিষয় এবং অভিযোগ উত্থাপন করেছেন আপনি তাকে একটু সময় দিয়ে তার বক্তব্য শুনবেন এটা আপনি অনুরোধ করছি আপনাকে দ্বিতীয়ত আরেকটা বিষয় বলছি মাননীয় স্পিকার আজকে আমাদের বিজনেস খুব বেশি একটা নেই আপনি যদি আপনার ক্ষমতা খাটিয়ে আজকে মাননীয় সদস্যবৃন্দ যারা 15 জন বক্তব্য রাখবেন সেখানে আপনি যদি বাড়িয়ে দেন তাতে কোনো সমস্যা নাই আপনি বাড়াতে পারেন ইচ্ছে করলে ধন্যবাদ মাননীয় স্পিকার
3: ধন্যবাদ মাননীয় চিফ তবে মাননীয় সদস্য সেলিম ভুঁইয়া আপনার অভিযোগ তো গুরুতর আপনার নোটিশের স্লিপটা আপনি এখানে দেবেন সংসদ সচিবালয়ে বক্তব্য তো অনেক দিতে পারবেন স্লিপটা আছে আপনার কাছে ওনাকে মাইক দেন
1: স্লিপটা স্যার আছে আমি তো বাইরে আছি স্লিপটা
3: আচ্ছা এটা সংসদ সচিবালয়ে জমা দেন আমরা দেখবো এটা পরবর্তী বক্তা মোহাম্মদ জালালউদ্দিন চাঁদপুর 2

0: محمد عبد الغفور کشتیدوی. মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ। আমার মনোযোগ আকর্ষণের কোন নোটিশটা আমি বুঝে উঠতে পারি নাই।
1: কোনটা আপনি একাধিক নোটিশ দিয়েছেন?
0: একাধিক নোটিশ দিয়েছেন।
1: পরিচ্ছন্ন ব্যাংকিং আমানতকারীদের স্বার্থ, এই সম্পর্কে বলতে পারেন দুই মিনিট?
0: সরি জি,
1: পরিচ্ছন্ন ব্যাংকিং কুষ্টিয়া জেলার সকল প্রতিবন্ধী শিক্ষা প্রতিষ্ঠান সহ প্রতিবন্ধী শিক্ষা প্রতিষ্ঠান সম্পর্কে এটা নিয়ে বলবেন?
0: জি
1: বলুন।
0: মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ। আমাদের দেশে অনেক প্রতিবন্ধী স্কুল আছে, যে স্কুলগুলোর মধ্যে কিছু স্কুল এমপিভুক্ত হয়েছে এবং সেখানকার শিক্ষকরা সরকারি সুযোগ সুবিধা পাচ্ছে। এখনো বেশিরভাগ প্রতিবন্ধী স্কুলে শিক্ষকরা দীর্ঘদিন ধরে তারা কাজ করে যাচ্ছে, কিন্তু তারা আজ পর্যন্ত সরকারি কোন সুযোগ সুবিধা পাচ্ছে না। এই ব্যাপারে মাননীয় শিক্ষামন্ত্রীর কাছে আমার দৃষ্টি আকর্ষণ যে বাকি যে প্রতিষ্ঠানগুলি আছে তারা মানবেতর জীবনযাপন করছে, আমাদের দেশে প্রায় 10% প্রতিবন্ধী আছে, তাদের শিক্ষায় যারা অবদান রাখছে তাদেরকে যে সুযোগ সেবা দিচ্ছে তাদের ব্যাপারে সরকারের কি পরিকল্পনা আছে, অনতিবিলম্বে তাদের সেই সমস্ত শিক্ষক শিক্ষিকা মণ্ডলীর সরকারি সুযোগ সুবিধা অর্থাৎ তাদের বেতন ভাতাদি সহ অন্যান্য সুযোগ সুবিধা পাবে কিনা সে ব্যাপারে মাননীয় শিক্ষা মন্ত্রীর কাছে আমার দৃষ্টি আকর্ষণ। ধন্যবাদ মাননীয় স্পিকার।
1: পরবর্তী বক্তা রেজেকা সুলতানা, মহিলা আসন 36।
2: মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ। আমি কার্যপ্রণালী বিধির 71 বিধি অনুসারে জরুরি জনগুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে মাননীয় স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মহোদয়ের মনোযোগ আকর্ষণ করে নোটিশ দিয়েছি। মাননীয় স্পিকার, আমার নোটিশে উত্থাপিত বিষয় হল রংপুর শহরের মধ্য দিয়ে প্রবাহিত শ্যামাসুন্দরী খাল খনন দখলমুক্তকরণ প্রসঙ্গে। শ্যামাসুন্দরী খাল রংপুর শহরের মধ্য দিয়ে প্রবাহিত একটি কৃত্রিম খাল যা রংপুর শহরের ফুসফুস বলে আমাদের কাছে পরিচিত। 1890 সালে রাজা জনকী বল্লভ সেন 16 কিলোমিটার দীর্ঘ 100 ফুট প্রস্থ 40 ফুট গভীরতা খাল খনন করেন যা রংপুরের সিও বাজার এলাকার ঘাগট নদীর উৎস থেকে শুরু হয়ে খোকসা ঘাটের সাথে মিলেছে। বর্তমানে এটি অবৈধ দখলের কারণে পানি প্রবাহের বন্ধ হয়ে বিভিন্ন বর্জ্য আর ময়লা আবর্জনা ভাগাড়ে পরিণত হয়ে দিন দিন সরু হয়ে ও ভরাট হয়ে যাচ্ছে, যার ফলে রংপুর শহরের মাঝ দিয়ে চলে যাওয়া খালটি একটু বৃষ্টি হলে পানি জমে বন্যায় পরিণত হয়। আমরা জানি যে যখন বর্ষার মৌসুম থাকে না তখন মশার উপদ্রব হয় ও অস্বাস্থ্যকর পরিবেশ হয় যা রংপুর শহরে মানুষের জন্য স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক। খাল খনন করে গভীরতা বৃদ্ধি করে শহরে জলাবদ্ধতা দূর করা এবং স্বাস্থ্যকর পরিবেশ তৈরি করা সম্ভব। তাছাড়া দখলমুক্ত করে খাল সম্প্রসারণ করা এবং শ্যামাসুন্দরী খালের পূর্বের সৌন্দর্য ফিরিয়ে আনা রংপুরের জনগণের দাবি। বিষয়টি অতি গুরুত্বপূর্ণ, জনগুরুত্বপূর্ণ বিধায় এই বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার জন্য মাননীয় মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি। ধন্যবাদ মাননীয় স্পিকার।
1: মোহাম্মদ মাহবুবুল হক রুবেল, শেরপুর 3।
3: মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ। আমার উত্থাপনীয় বিষয় শ্রীবর্দি উপজেলার ঝগড়াচর বাজারে একটা পুলিশ ফাঁড়ি স্থাপন প্রসঙ্গে। মাননীয় স্পিকার, আমার নির্বাচনী আসন শ্রীবর্দি ঝিনাইগাতি উপজেলা। এই দুই উপজেলাটি গারো পাহাড়ের পাদদেশে এবং সীমান্তবর্তী এলাকা। এখানে শিবদি উপজেলার এই ঝগড়াচর বাজারটি একটা দুর্গম চরাঞ্চলে অবস্থিত। এখান থেকে পুলিশ ফাঁড়ি থানা পুলিশের অবস্থান প্রায় 10-15 কিলোমিটার দূরে। এই বাজারটিতে তিনটি উপজেলা, বিশেষ করে শ্রীবর্দি, ইসলামপুর এবং বক্সিগঞ্জ, এই তিনটি উপজেলার বাসিন্দারা এই বাজারে অবস্থান করে এবং ব্যবসা করে। এখানে বাজারটি এতই গুরুত্বপূর্ণ যে তিন এলাকার সীমানায় অবস্থিত। এখানে প্রায় চুরি, ডাকাতি, ছিনতাই, রাহাজানি, এমনকি খুনের মতো ঘটনাও ঘটেছে। বাজারটি চরাঞ্চলে অবস্থিত হওয়ার কারণে এবং দূরবর্তী জায়গা থানা থেকে দূরে থাকার কারণে পুলিশ পৌঁছাতে বেশ বিলম্ব হয় এবং ইতিমধ্যেই সবাই অস্বস্তির মধ্যে থাকে এবং ভয়ভীতির মধ্যে ব্যবসায়ীর অবস্থান করে। এমত অবস্থায় ঝগড়াচর বাজারে একটা পুলিশ ফাঁড়ি খুবই জরুরি এবং মাননীয় স্বরাষ্ট্র মন্ত্রী মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি, জরুরি ভিত্তিতে একটা পুলিশ ফাঁড়ি যেন স্থাপন করা হয়। ধন্যবাদ মাননীয় স্পিকার।
1: মাননীয় সদস্য, জায়গার নাম হল ঝগড়াচর, এখানে তো ঝগড়াই হবে, আপনি পুলিশ গিয়ে ঝগড়া থামাতে পারবে? এনিওয়ে মাননীয় সদস্যবৃন্দ, সংসদের বৈঠক আসরে নামাজের জন্য 30 মিনিটে বিরতি দেওয়া হল, আপনাদের সহযোগিতার জন্য ধন্যবাদ।
4: প্রয়োজন জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনে আজকের কার্যক্রমে আসরের নামাজের বিরতি শুরু হয়েছে। বিরতির পর সংসদ কার্যক্রম পুনরায় শুরু হওয়ার মাত্রই তা আবারও সরাসরি সম্প্রচার করা হবে। বাংলাদেশ বেতার ঢাকা, এখন হামদ ও নাত পেশ করা হচ্ছে।

একটি ব্যবসা প্রতিষ্ঠান মানে একটি স্বপ্নের কারখানা। বর্তমান তথ্য প্রযুক্তির যুগে একটি দ্রুত গতির ইন্টারনেট কানেকশন আপনার সেই স্বপ্নকে দ্রুত নিয়ে যেতে পারে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে। আপনার সেই স্বপ্ন পূরণে সারা দেশ জুড়ে বিশ্বস্ততার সাথে দ্রুত গতির ইন্টারনেট সেবা দিচ্ছে আম্বার আইটি কর্পোরেট সার্ভিস। তাই আপনার প্রতিষ্ঠানের কর্পোরেট কানেকশনে নিঃসন্দেহে বেছে নিতে পারেন আম্বার আইটি ইন্টারনেট। বিস্তারিত জানতে ভিজিট করুন amberit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

أشهد أن محمدا رسول الله.

হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান ও শাশ্বত নামাজের তুমিই প্রভু। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো বেহেশতের সর্বোচ্চ সম্মানিত স্থান এবং সুমহান মর্যাদা, যার প্রতিশ্রুতি তুমি তাকে দিয়েছো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।
4: ঢাকা FM 90.4,
3: সারা দেশে
4: সবার সাথে।

0: মুকুল।
1: হাই, আমি মুকুল। আমাকে শুনবেন প্রতি সোমবার বিকেল 5টা থেকে রাত 8টা পর্যন্ত ঢাকা FM 90.4 এ আমার শো মুকুল টি স্টলে।
2: চিনলি না রে চিনলি না, আমি কি ধন চিনলি না, সাত দরিয়ায় জাল ফেলিয়া এমন রতন মিলবে না। চিনলি না রে
1: মুকুল টি স্টল,
3: হটেস্ট প্রোগ্রাম ইন দ্য টাউন।
4: চাগরম
5: Nation, X-T.

0: You're listening to Tarka FM 90.4.
1: হ্যালো,
2: হ্যাঁ বলো।
1: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
2: আচ্ছা নেটে কল দাও তো।
1: আহা, এখানে কি হলো?
2: আরে এমনি, হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
1: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
3: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
4: Country's first full HD FM station, Tarka FM.

চমৎকার সুন্দর একটা গান শুনছি পরি ইমরান এবং কোনালের কণ্ঠে। বাট মানুষ মানুষই হয়, মানুষ কখনো পরি হবে না, জিনও হবে না। এটা হচ্ছে কবির বা যিনি গান লিখেন তার দেখার দৃষ্টিভঙ্গি, সুন্দর একটা দৃষ্টিভঙ্গি, তাই না? ওয়াল এনজয় দ্য ট্র্যাক এন্ড ইউ আর লিসেনিং 90.4 চলছে সিটি লাইফ রিতার সাথে, চলছে পরি গান ইমরান এবং কোনালের কণ্ঠে।

রাইট, ভালোবাসার মানুষগুলো যখন ভালোবাসাবাসিতে একদম উপর্যুপুরি অবস্থা হয়ে যায় এবং ভালোবাসাবাসাটা একদম গভীর হয়ে যায়, তখনই এরকম ভাবনাগুলো আসে এবং সেই মানুষটাকে ছাড়া অন্য কাউকে ভাবতে যেমন ভালো লাগে না এবং অন্য কারোর সাথে নিজের জীবনটা জড়াতেও ভালো লাগে না। এবং কখনো কখনো সময়ের ব্যবধানে বা সময় চলতে চলতে এমন একটা জায়গায় চলে আসে এই ভালোবাসাগুলো কেমন করে যেন মিলিয়ে যায়, ভালোবাসাগুলো কেমন করে যেন মনে হয় কি ভ্রম কাটার মতো ভ্রমটা কেটে গেল এবং এত কঠিন একটা বাস্তবতা চলে আসে মেনে নেওয়াটা তখন মুশকিল হয়ে যায়। ওয়েল, ইউ আর লিসেনিং 90.4 চলছে সিটি লাইভ ঢাকা এফএম 90.4 এ, রীতা আছি আপনার সাথে। এবং যতই ভ্রম আসুক না কেন, আপনি তো আপনি, আপনার ভেতরটা কি সেটা আপনি জানেন। যিনি আপনার ভালোবাসা বুঝলো না বা যার মনে হলো যে না এই ভালোবাসা ইটস এ কাইন্ড অফ বার্ডেন টু হিম অর হার, সো লেট দেম গো, সামথিং ভেরি গুড অ্যান্ড ভেরি ব্রাইট অ্যান্ড শিমারিং ওয়েটিং ফর ইউ আহেড, সো ওয়াই ইউ উইল, ওয়াই ইউ ওয়ান্ট টু কিপ দ্যাম, রাইট, লেট দেম গো। সামটাইমস যখন যেতে দিবেন তখন মনে হবে কি ভেতরটা হালকা হয়ে গেছে এবং ভেরি ফ্যান্টাস্টিক, ভেরি রোম্যান্টিক এবং টেন্ডার কিছু ওয়েট করছে ফর ইউ। ওকে, অলওয়েজ হ্যাভ ফেইথ অন অলমাইটি অ্যান্ড অলওয়েজ হ্যাভ ফেইথ অন ইউর সেলফ দ্যাট ইউ ক্যান ডু ইট ইফ ইউ ওয়ান্ট। ওকে, আমরা নিজে বলে ও ছাড়া আমি বাঁচবো না, ও ছাড়া আমি এটা করতে পারবো না, দ্যাটস অল আর আওয়ার ইমোশন। অবশ্যই ইমোশন ছাড়া আমাদের লাইফটা আমরা কি করে যা পার করবো সেটাও পারি না, ইমোশন থাকবে, বাট দেয়ার কুড বি সাম লজিক দ্যাট ইউ ক্যান লিভ উইদাউট দ্য পার্সন, ইউ ক্যান মুভ আহেড। ওকে, সো বি ইয়োর সেলফ, জাস্ট বি ইয়োর সেলফ, লাভ ইজ এভরিওয়্যার। ও যে একটা গান আছে লাভ ইন দ্য ইয়ার কাইন্ড অফ দ্যাট, বাট নিজের উপর বিশ্বাস রাখতে হবে, দ্যাটস অল। এনজয় দ্য ট্র্যাক, যে গানটা আমার প্লে লিস্টে এই মুহূর্তে আছে জেনিফার লোপেজের, এই গানটা আমার ভীষণ ভালো লাগে এবং অলওয়েজ ট্রাই টু সেলফ মোটিভেশন ইজ দ্য বেস্ট মোটিভেশন, আই অলওয়েজ এগ্রি উইথ ইট। অন্যের মোটিভেশনে আপনার কিন্তু কোনো কাজ হবে না, আশেপাশে আমাদের যত বন্ধু বান্ধব থাকুক না কেন, বাট ইয়া সামটাইমস যখন আপনি হলি বুকস ইউ আর ট্রাইং টু রিড আউট, দোজ মোটিভেশন উইল অ্যাটাক, আই মিন অ্যাটাচ ইউ and that could work and your own motivation. Okay, now enjoy the track in the morning, though it's evening, no worries, just enjoy it and feel it.

আপনারা শুনছেন ঢাকা এফএম 90.4। সীমাহীন খরচের জালে যখন প্রিয়জনের সাথে আড্ডা দেয়া হয়ে যায় অনেক ব্যয়বহুল, আমরা এটি আইপিফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও পিএসটিএন অপারেটরে। আরও থাকছে প্রতি সেকেন্ড পালস, অন্যান্য অনলাইন মেসেজিং অ্যাপসগুলোতে যা অসম্ভব। অ্যাকাউন্ট রিচার্জ করাও অনেক সহজ, আপনার বিকাশ, রকেট, নগদ, ভিসা কার্ড, মাস্টার কার্ড দিয়ে সহজে টাকা রিচার্জ করা যাবে এবং থাকছে আজীবন মেয়াদ, তাই ব্যালেন্সের মেয়াদ শেষ হওয়ার চিন্তা নেই। এছাড়াও থাকছে আম্বারআইটি আইপি ফোন থেকে অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং একদম ফ্রি, এবং অধিকাংশ সরকারি হেল্পলাইন নাম্বারে আম্বারআইটি আইপি ফোন দিচ্ছে ফ্রি কথা বলার সুবিধা। একই সুবিধা পাচ্ছেন অধিকাংশ ব্যাংকের কল সেন্টার নাম্বারেও। শুনতে থাকুন ঢাকা এফএম 90.4।

0: You're listening to Snarka FM 90.4.
1: Hello.
2: হ্যাঁ বলো।
1: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
2: আচ্ছা নেটে কল দাও তো।
1: আহা, এখানে কি হলো?
2: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
1: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
3: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
4: হ্যালো সিডি, চলছে সিডি লাইফ রিতার সাথে ঢাকা FM 90.4 এ। একটা সময় ছিল যখন মানুষজন খুব অপেক্ষা করতো যে রেডিওতে এখন কোন গানটা বাজবে। আমি রিকোয়েস্ট করেছি আমার নামটা সহ গানটা বাজাবে, মানে একটা উত্তেজনা কাজ করতো। বাট এখন না, চারপাশে এত অপশনস যার কারণে মনে হয় যেন রেডিওতে বাজুক না বাজুক, আই ক্যান গেট মাই অপশন অ্যান্ড আই ক্যান ট্রাই মাই থিং, আই ক্যান গেট মাই থিং বাই মাই ওন ওয়ে। সো এখন যেটা হচ্ছে যে রেডিওর যেই ব্যাপারটা, সেটা আমি বলবো না যে রেডিওর আবেদনটা কমে গেছে, বাট হ্যাঁ রেডিওটা একটু থমকে আছে। তার মানে এই নয় সে থেমে গেছে, সে চলছে, কচ্ছপ গতিতে চলছে। খরগোশ গতিতে হয়তো কোনো এক সময় চলেছে, এখন কচ্ছপ গতিটাই তার ভালো লাগছে। ওয়েল, আপনারা তাও আছেন এই জন্যই ভালো লাগে এবং রেডিও বেঁচে আছে, বেঁচে থাকবে ইনশাল্লাহ। চলছে সিটি লাইফ ঢাকা FM 90.4 এ, যাচ্ছি গানে। আই হোপ ইউ উইল স্টে উইথ মি।

0: হরে আহরে
1: আহা পাহারে যাব কে কইছে রে
2: তোর আরে লেট মি মু আজ অন টাইম বাহ এই আমাদের পাঞ্চুয়াল পলিটা কোথায়
3: তাই তো তাকে তো দেখছি না
1: কি রে পলি কই বাস ছেড়ে দিল তো
4: এই চলে এসেছে রে
3: কি রে লেট কেন মনটা খুব খারাপ এয়ারফোনটা খুঁজে পাচ্ছি না এত বড় জার্নিতে রেডিও ছাড়া কি করে থাকবো
1: বন্ধু তোর ভালোবাসা ঢাকা এফএম এর অ্যাপটা ডাউনলোড করে নে জাস্ট দেন নো নিড এয়ারফোন
5: ঢাকা এফএম 90.4 অ্যাপ জাস্ট ডাউনলোড ইনস্টল এন্ড এনজয়
6: স্যার আসবো
7: আসুন
6: জি স্যার স্যার ডেকেছেন স্যার
7: সামাদ সাহেব গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল
6: জি স্যার
7: সেটা কেন হলো না
6: না স্যার মানে স্যার
7: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি যদি সময় মতো কিছু না হয় অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না
6: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস
7: মানে তাহলে তাদের সাথে যোগাযোগ করেন
6: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস কোনো সমাধান পাইনি স্যার
7: তাহলে কি এভাবেই চলবে
8: জি না আপনি চাইলে দ্রুত গতিতে চলবে শুধু নিতে হবে আম্বারআইটি ইন্টারনেট কানেকশন সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বারআইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে বিস্তারিত জানতে ভিজিট করুন ambarit.com.bd আম্বারআইটি আপনার ইচ্ছাই আমাদের সেবা দ্য সার্ভিস ইউ উইশ ফর

0: আই মামা, ঝালমুড়ি দেন তো 10 টাকার।
1: এই লন।
0: কি বানাইছেন মামা এটা? ঝালমুড়িতে তো ঝালই নাই।
1: আরে মামা, ঝালমুড়িতে ঝাল কিন্তু ঠিকই আছে, আপনার মনে সুখ নাই। ওই মামার একটু ঢাকা এবং শোনাই দে তো।

ওয়েলকাম ব্যাক টু ঢাকা ফ্যাম 90.4 রিতা আছি আপনার সাথে সিটি লাইফ নিয়ে আপনি টিউন করে আছেন 90.4 একটা সময় ছিল যখন ঢাকা এফএম শুধু ওয়েবে চলতো ওয়েবসাইটে তখন রেডিও ঢাকা নামে ছিল দোজ টাইমস ওয়ার অ্যাকচুয়ালি ফর নিউ কামার্স লাইক আস দ্যাট টাইম আই ওয়াজ নিউ কামার অ্যান্ড দ্যাট টাইম আমাদের সেট আপটাই কিন্তু ছিল এফএম এর কিন্তু তখন না যেটা হতো যে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে লোকজন হাই হ্যালো করত টেক্সট পাঠাতো বাট এখন যে তা হচ্ছে না তা কিন্তু না এখন আরো ব্রডলি হয়েছে যেমন ঢাকা এফএম ওয়ার্ল্ড ওয়াইড লোকজন শুনতে পায় এবং আই এম গ্ল্যাড যে একটা সময় তো অ্যাপের থ্রুতে পিপল ইউজ টু লিসেন টু আস ফ্রম এনি কাইন্ড অফ ডিফারেন্ট কান্ট্রি বাট রাইট নাও থ্রু ফেসবুক facebook.com/ILoveDhakaFM এখানেও লোকজন কমেন্ট করে থাকেন এবং জানান তিনি কোত্থেকে শুনছেন অ্যালং উইথ ইট হোয়াটসঅ্যাপে তো নক দিচ্ছেন 01841904904 আছে হোয়াটসঅ্যাপ নাম্বার ওয়েল স্টিল রেডিও উইল গোয়িং অন অ্যান্ড স্টিল আই বিলিভ দ্যাট ইউ গন আ লাভ আ লট অ্যাজ ইউ অলওয়েজ ভালোবাসা অলওয়েজ রূপান্তরিত হয় ইট নেভার বি এন্ড ওকে ওকে এনজয় দ্য ট্র্যাক

হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান ও শাশ্বত নামাজের তুমি প্রভু। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো বেহেশতের সর্বোচ্চ সম্মানিত স্থান এবং সুমহান মর্যাদা, যার প্রতিশ্রুতি তুমি তাকে দিয়েছো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।

0: City TV Live.
1: গুটিগুটি পা করে যখন সময় সামনে এগিয়ে যায়, তার সাথে কিন্তু শুধু সময়ই এগোয় না, আপনি এগোচ্ছেন, আপনার চিন্তা ভাবনা এগোচ্ছে, আপনার স্মৃতি, আপনার নিজস্ব সময়, আপনার চারপাশের মানুষগুলো, সবকিছুই কিন্তু একসাথে, মানে দৃশ্যপট চেঞ্জ হচ্ছে, কাইন্ড অফ সিনেমা। বাট ইফ ইউ সে দ্যাট লাইফ ইজ আ সিনেমা, ইউ ক্যান সে we have only one director and we all know that's a creator. Okay, well, you are listening 90.4 cholche dhaka fm 90.4 is city life rita chi apnar sathe ebong life e rokom onek shomoy thomke jay kintu theme jay na abar notun uddome cholte shuru kore tarpor life e apnar emon kichu ashe jeta neki apnake notun kichu shikhiye diye jay notun kichu korar onuprerona jogay ebong apni nijeke notun kore sajanor chesta koren ebong attonirbhorshilota bare. That's a good sign. Okay, if you're facing like this, just believe in yourself that you are on right track. Okay, now enjoy the track and you're listening 90.4 with Rita ebong cholche city life.

0: too fine for it.
1: আপনারা শুনছেন ঢাকা এফএম 90.4। সীমাহীন খরচের জালে যখন প্রিয়জনের সাথে আড্ডা দেয়া হয়ে যায় অনেক ব্যয়বহুল, আমরা এটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও পিএসটিএন অপারেটরে। আরও থাকছে প্রতি সেকেন্ড পালস, অন্যান্য অনলাইন মেসেজিং অ্যাপস গুলোতে যা অসম্ভব। অ্যাকাউন্ট রিচার্জ করাও অনেক সহজ, আপনার বিকাশ, রকেট, নগদ, ভিসা কার্ড, মাস্টার কার্ড দিয়ে সহজে টাকা রিচার্জ করা যাবে এবং থাকছে আজীবন মেয়াদ, তাই ব্যালেন্সের মেয়াদ শেষ হওয়ার চিন্তা নেই। এছাড়াও থাকছে আম্বারআইটি আইপি ফোন থেকে অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং একদম ফ্রি, এবং অধিকাংশ সরকারি হেল্পলাইন নাম্বারে আম্বারআইটি আইপি ফোন দিচ্ছে ফ্রি কথা বলার সুবিধা। একই সুবিধা পাচ্ছেন অধিকাংশ ব্যাংকের কল সেন্টার নাম্বারেও। শুনতে থাকুন ঢাকা এফএম 90.4।

0: স্যার ডেকেছেন স্যার।
1: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
1: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
1: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
1: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
1: তাহলে কি এভাবেই চলবে?
2: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

হ্যালো, ওয়েলকাম ব্যাক টু ঢাকা ফ্রম 90.4 চলছে সিটি লাইফ রিতার সাথে। এবং মাহির আমাকে হোয়াটসঅ্যাপ করেছে, জানিয়েছেন যে আপু কেমন আছেন। আমি ভালো আছি মাহির, আপনি কেমন আছেন জানাবেন। তারপরে জিনান আমাকে হোয়াটসঅ্যাপ করেছেন, বলেছেন আপু একটা গান শোনাতে পারবেন। শিওর, আই উইল ট্রাই মাই বেস্ট, বাট হুইচ সং ইউ হ্যাভ টু মেনশন ইট, ওকে? ওয়েল দেন, স্নিগ্ধা লিখেছেন যে আপু মেলাদিন পর শুনছি, বাট আই নেভার listen to you, but this is my first time I'm joining with you. That's great, I'm so lucky that you joining with me for the first time. I'm so glad, thank you. And along with it, jara ekhon amake comment korenni ebong whatsapp korenni taderke bolte chai facebook.com/alabdhagafm facebook er tikana ebong 01841 904904 hocche whatsapp number, don't forget.

0: আজকে ছুঁচলো, বাস লো, লাইনের মানুষ লো, গ্যাস পাম্পে দুই ঘন্টা, কিন্তু
1: কাল রাতে 4K মুভি দেখছিলাম, সব পেলাম, শুধু বাফারিং রে খুঁজে পেলাম না, শুধু স্পিড আর স্পিড।
2: আরে এই স্পিডে তো আমার ভাতিজা অনলাইনে ঘুরি উড়ায়।
3: জি হ্যাঁ, আম্বার আইটি হোম ইন্টারনেট আপনাকে দিচ্ছে বেশি বেশি স্পিড। পছন্দ মতো প্যাকেজ থেকে বেছে নিন আপনার প্যাকেজ আর ইন্টারনেট দুনিয়ায় ঘুরে বেড়ান রকেটের গতিতে। বিস্তারিত জানতে ভিজিট করুন www.ambariety.com.bd।
0: জানো আমার না খুব ইচ্ছে করে হারিয়ে যেতে।
4: আচ্ছা,
0: সব থাকবে, তুমি আমি, মনমাতানো মিউজিক, আড্ডা, আমি চোখ বন্ধ করে অনুভব করব, হারিয়ে যাব বারে বারে।
4: এই কথা তো চলো এখনই।
0: কিভাবে?
4: টিউন ঢাকা FM 90.4। আমি আর বাকি সব তো আছেই, তুমি আসতেই হারিয়ে যাওয়া যায় এখনই।
5: ঢাকা FM 90.4, এক নেশন এক স্টেশন।

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি, হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: হ্যালো সিটি, ওয়েলকাম ব্যাক টু ঢাকা ফেম 90.4 এক নেশন এক স্টেশন। এতক্ষণ চলছিল সিটি লাইফ, রিতার সাথে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। নেক্সট ডে উই উইল সি টুগেদার অন দ্য সেম স্টেশন, সেম টাইম, সেম শো। টিল দেন, not till then, always try to love yourself, always try to be happy, and always try to be safe, okay? Bye.

0: দীর্ঘ দুই যুগ ধরে তোর সাথে বন্ধুত্ব, কত চড়াই উচ্চাই পার করেছি, কিন্তু যোগাযোগে কখনো ভাটা পড়েনি।
1: হ্যাঁ, তাই তো আমরা এত বড় প্রতিষ্ঠান দাঁড় করাতে পেরেছি।
0: কত কিছু বদলে গেছে, কিন্তু আমাদের বন্ধুত্ব, আমাদের বিশ্বাস একটুও বদলায়নি।
1: আরেকটা জিনিস বদলায়নি, যা গত 22 বছরের বেশি সময় ধরে আমাদের আস্থার জায়গা, বলতো কি?
0: আম্বার আইডি।
1: রাইট,
2: সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: পছন্দের সব ব্যান্ডের গান শুনুন। প্রতি শনিবার রাত 10টায় শুনুন ঢাকা FM 90.4।
4: আপনারা শুনছেন ঢাকা FM 90.4। সীমাহীন খরচের জালে যখন প্রিয়জনের সাথে আড্ডা দেয়া হয়ে যায় অনেক ব্যয়বহুল, আমরাইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরও থাকছে প্রতি সেকেন্ড পালস, অন্যান্য অনলাইন মেসেজিং অ্যাপস গুলোতে যা অসম্ভব। অ্যাকাউন্ট রিচার্জ করাও অনেক সহজ, আপনার বিকাশ, রকেট, নগদ, ভিসা কার্ড, মাস্টার কার্ড দিয়ে সহজে টাকা রিচার্জ করা যাবে এবং থাকছে আজীবন মেয়াদ, তাই ব্যালেন্সের মেয়াদ শেষ হওয়ার চিন্তা নেই। এছাড়াও থাকছে আম্বার আইটি আইপি ফোন থেকে অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং একদম ফ্রি, এবং অধিকাংশ সরকারি হেল্পলাইন নাম্বারে আম্বার আইটি আইপি ফোন দিচ্ছে ফ্রি কথা বলার সুবিধা। একই সুবিধা পাচ্ছেন অধিকাংশ ব্যাংকের কল সেন্টার নাম্বারেও। শুনতে থাকুন ঢাকা FM 90.4।

হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান ও শাশ্বত নামাজের তুমি প্রভু। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো বেহেশতের সর্বোচ্চ সম্মানিত স্থান এবং সুমহান মর্যাদা, যার প্রতিশ্রুতি তুমি তাকে দিয়েছো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।

0: প্রায় সব কিছু স্লো, বাস স্লো, লাইনের মানুষ স্লো, গ্যাস পাম্পে দুই ঘন্টা। কিন্তু
1: কাল রাতে 4K মুভি দেখছিলাম, সব পেলাম, শুধু বাফারিং রে খুঁজে পেলাম না, শুধু স্পিড আর স্পিড।
2: আরে এই স্পিডে তো আমার ভাতিজা অনলাইনে ঘুরি উড়ায়।
3: জি হ্যাঁ, আম্বালাইটি হোম ইন্টারনেট আপনাকে দিচ্ছে বেশি বেশি স্পিড। পছন্দ মতো প্যাকেজ থেকে বেছে নিন আপনার প্যাকেজ আর ইন্টারনেট দুনিয়ায় ঘুরে বেড়ান রকেটের গতিতে। বিস্তারিত জানতে ভিজিট করুন www.ambalaiti.com.bd।

0: এখন শুনবেন বাংলাদেশ বেতার থেকে সরাসরি সম্প্রচারিত সংবাদ।
1: বাংলাদেশ বেতার খবর পড়ছি নীলুফার জাহান। শুরুতে শিরোনাম, শিশু রামিসা ধর্ষণ হত্যা মামলায় আসামি সোহেল রানা ও স্ত্রী স্বপ্না খাতুনের মৃত্যুদণ্ড, দ্রুত বিচার হওয়ায় আইনমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রধানমন্ত্রী ধন্যবাদ জ্ঞাপন। রামিসা হত্যা মামলার রায়ে আইনমন্ত্রীর সন্তোষ প্রকাশ, উচ্চ আদালতও এই রায় বহাল থাকার প্রত্যাশা। ত্রয়োদশ জাতীয় সংসদের বাজেট অধিবেশন শুরু, বৃহস্পতিবার উত্থাপন করা হবে 2026-27 অর্থবছরের প্রস্তাবিত বাজেট। সনদ নির্ভর শিক্ষার পরিবর্তে দক্ষতা ভিত্তিক, প্রযুক্তি নির্ভর ও কর্মমুখী শিক্ষা ব্যবস্থা গড়ে তোলার উপর প্রধানমন্ত্রী তারেক রহমানের গুরুত্ব আরোপ। ব্যাংকিং খাতের সংস্কার এবং মেরামতের জন্য সংস্কার কমিশন গঠন করা হবে, জানালেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী। আজ ভোর থেকে গাজা উপত্যকা জুড়ে ইসরায়েলি হামলায় অন্তত 9 জন ফিলিস্তিনি নিহত, আহত আরও 30 জন। এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির পরিচালনা পর্ষদে নির্বাচন অনুষ্ঠিত, সভাপতি নির্বাচিত হলেন তামিম ইকবাল, সহসভাপতি ফাহিম সিনহা। শুনছিলেন শিরোনাম।
2: স্মার্ট কৃষক কার্ড, যার মাধ্যমে কৃষক পাবেন কৃষি উৎপাদনের সঙ্গে সংশ্লিষ্ট সব সরকারি সেবা সরাসরি। নিবন্ধন করা যাবে ইউনিয়ন পর্যায়ে সহকারী কৃষি কর্মকর্তার মাধ্যমে অথবা নির্ধারিত অনলাইন পোর্টালে। প্রয়োজন হবে এনআইডি, পাসপোর্ট সাইজের ছবি, মোবাইল নম্বর, জমির তথ্য এবং ব্যাংক বা MFS অ্যাকাউন্ট নম্বরে। এই কার্ড বিনামূল্যে প্রদান করা হবে। কৃষক শক্তিশালী হলে সমৃদ্ধ হবে বাংলাদেশ।
1: এখন শুনুন বিস্তারিত। রাজধানীর পল্লবীতে শিশু রামিসা আক্তারকে নৃশংসভাবে হত্যার ঘটনায় দায়ের করা মামলার রায়ে আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারকে মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। আজ ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকির এ আদেশ দেন। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
3: দেশের ইতিহাসে প্রথমবারের মতো 19 দিনের মাথায় কোনো মামলার রায় ঘোষণা করা হল। রাজধানীর মিরপুরের পল্লবীতে 8 বছরের শিশু রামিসা আক্তারকে ধর্ষণের পর গলা কেটে হত্যার ঘটনায় দেশজুড়ে আলোড়ন তৈরি হয়। প্রধানমন্ত্রী তারেক রহমান রামিসার বাসায় গিয়ে 1 মাসের মধ্যে বিচার কাজ সম্পন্ন করার প্রতিশ্রুতিও দেন। মামলার প্রধান আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকিনের আদালত এই বহুল আলোচিত মামলার রায় ঘোষণা করেন। রায়ে প্রধান অভিযুক্ত সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারকে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের 9-এর 2 ধারায় সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দেয়া হয়েছে। একই সঙ্গে সোহেল রানাকে 5 লক্ষ টাকা এবং স্বপ্নাকে 2 লক্ষ টাকা অর্থদণ্ড করা হয়েছে। এর আগে সকালে মামলার প্রধান আসামি সোহেল রানাকে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার এবং তার স্ত্রী স্বপ্না আক্তারকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে ঢাকার আদালতে আনা হয়। রায় ঘোষণার সময় তারা এজলাসে উপস্থিত ছিলেন। শিশু রামিসার বাবাও এ সময় আদালত কক্ষেই ছিলেন। রায়ের পর এক প্রতিক্রিয়ায় রাষ্ট্রপক্ষের আইনজীবী আজিজুর রহমান বলেন, সোহেল যে রামিসাকে ধর্ষণের পর হত্যা করেছে তা প্রমাণিত।
4: আদালত তার ফাইন্ডিংসে ক্লিয়ারলি বলেছেন যে ডাক্তার তার সাক্ষ্যে অর্থাৎ অটোপসি রিপোর্ট যিনি দিয়েছেন সেই অটোপসি রিপোর্টে উল্লেখ করে বিক্রিম রামিসা আক্তারের দেহে ধর্ষণের আলামত পেয়েছেন।
3: রায়ের পর এক প্রতিক্রিয়ায় আইনমন্ত্রী আসাদুজ্জামান বলেন, এই রায় ভারতীয় উপমহাদেশেও দৃষ্টান্ত হয়ে থাকবে।
5: আমরা আইনের প্রত্যেকটা ধাপ পেরিয়ে আমরা 6 কার্যদিবসের মধ্যে বিচার প্রক্রিয়া সম্পন্ন করেছি এবং এই বিচারে এই ঘোষিত শাস্তিতে আমরা আপাতত সন্তুষ্ট। আশা করি এটা উচ্চ আদালতে গেলেও এই রায় কার্যকর থাকবে।
3: এত দ্রুত সময়ে বিচার সম্পন্ন করায় সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ রুহুল কুদ্দুস কাজল।
6: একজন নাগরিক হিসেবে কন্যা হত্যার বিচারের জন্য তার শোকসন্তপ্ত পরিবার এবং পিতা যখন রাষ্ট্রের নির্বাহী বিভাগের প্রধানের প্রতি আস্থা স্থাপন করে এবং নির্বাহী বিভাগ যখন তার যথাযথ ভূমিকা এবং দায়িত্ব পালন করে, আমি তো মনে করি এটা আমাদের বাংলাদেশের জন্য একটা নতুন যাত্রা।
3: ডেস্ক রিপোর্ট, বাংলাদেশ বেতার।
1: এদিকে রামিসা হত্যা মামলার রায়ে সন্তুষ্টি প্রকাশ করেন রামিসার বাবা আব্দুল হান্নান মোল্লা। তিনি প্রধানমন্ত্রী তারেক রহমান সহ এ মামলা পরিচালনায় সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। শিশু রামিসা হত্যাকাণ্ডের আসামি শনাক্ত ও আইনের আওতায় আনায় আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান এবং স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদকে ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ জাতীয় সংসদ সচিবালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়। প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, আজ জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত কার্য উপদেষ্টা কমিটির সভায় প্রধানমন্ত্রী শিশু রামিসা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত অপরাধীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনতে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যকর ভূমিকার প্রশংসা করেন। তারেক রহমান বলেন, একটি নৃশংস ও হৃদয় বিদারক হত্যাকাণ্ডের ঘটনায় দ্রুত তদন্ত পরিচালনা, অপরাধীদের শনাক্তকরণ এবং গ্রেফতারের মাধ্যমে সরকারের আইন শৃঙ্খলা রক্ষায় দৃঢ় অঙ্গীকারের প্রতিফলন ঘটেছে। প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেন যে মামলাটির বিচারিক কার্যক্রম দ্রুত ও সুষ্ঠুভাবে সম্পন্ন হবে এবং দোষী ব্যক্তিরা প্রচলিত আইন অনুযায়ী উপযুক্ত শাস্তি পাবে। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বলেছেন, রামিসা হত্যা মামলার রায় দ্রুত কার্যকর করতে ডেথ রেফারেন্স শুনানি যেন আইনগত প্রক্রিয়া মেনেই সিরিয়ালি কিছুটা এগিয়ে আনা যায়, সেজন্য সুপ্রিম কোর্ট এবং অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ের দৃষ্টি আকর্ষণ করা হবে। তিনি আজ বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন।
7: যখন মৃত্যুদণ্ড দেওয়া হয় কাউকে, সেটা ডেথ রেফারেন্স হিসেবে হাইকোর্টে শুনানি করতে হয়। হাইকোর্টে এরকম ডেথ রেফারেন্সের সংখ্যা, যেগুলো ডেট অনুসারে শুনানি হয়, আগেরটা আগে পরেরটা পরে হিসেবে, তবে ব্যতিক্রম হিসেবে দুই একটা ঘটনা হয়েছে। আমরাও এই বিষয়টা মাননীয় সুপ্রিম কোর্টের নজরে আনবো এবং অ্যাটর্নি জেনারেল অফিসকে আমরা বলবো যাতে রামিসা হত্যার এই ডেথ রেফারেন্স শুনানিটা যাতে সিরিয়াল একটু এগিয়ে আনা যায় আইনানুগভাবে। তাহলে পরে ডেথ রেফারেন্স শুনানির পরে যদি মৃত্যুদণ্ড বহাল থাকে তখন কার্যকর করা কোনো সময়ের বিলম্ব হবে না।
1: রামিসা হত্যা মামলার রায়কে দেশের বিচারিক এবং পুলিশের তদন্তের ইতিহাসে একটি ঐতিহাসিক মাইল ফলক হিসেবে অভিহিত করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অত্যন্ত স্বল্প সময়ের মধ্যে নিখুঁতভাবে ডিএনএ টেস্ট ও ময়না তদন্ত সম্পন্ন করে আদালতে চার্জশিট দাখিল করা হয়েছে। আদালতের বিচারক ও সংশ্লিষ্ট কর্মকর্তা কর্মচারী বৃন্দ তাদের ঈদের ছুটি বা জুডিশিয়াল লিভ বাতিল করে এই মামলার বিচারিক কার্যক্রম সম্পন্ন করেছেন। এটি একটি রাষ্ট্রীয় ও সামাজিক দায়বদ্ধতার অনন্য দৃষ্টান্ত বলে উল্লেখ করেন তিনি। সালাউদ্দিন আহমদ বলেন, সম্প্রতি চাঞ্চল্যকর রামিসা ধর্ষণ, নৃশংস হত্যাকাণ্ড সহ বেশ কয়েকটি জটিল মামলা দ্রুততম সময়ে তদন্ত সম্পন্ন ও আসামি গ্রেফতারে পুলিশ বাহিনী অত্যন্ত প্রশংসনীয় ও পেশাদারী ভূমিকা পালন করেছে। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম বাজেট অধিবেশন আজ শুরু হয়েছে। স্পিকার অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমদ বীর বিক্রমের সভাপতিত্বে সংসদের বৈঠক বিকেলে শুরু হয়। বৈঠকের শুরুতে সভাপতি মণ্ডলীর মনোনয়ন দেয়া হয়। তারা হলেন সেলিমা রহমান, মোহাম্মদ ওসমান ফারুক, জয়নুল আবেদিন, মোহাম্মদ শাহজাহান এবং শাহজাহান চৌধুরী। স্পিকার এবং ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে তারা সংসদ কার্য পরিচালনা করবেন। পরে সংসদে 16 জন সাবেক মন্ত্রী, প্রতিমন্ত্রী, হুইপ ও সংসদ সদস্য এবং শিশু রামিসা সহ দেশি বিদেশি বিশিষ্ট ব্যক্তিবর্গের মৃত্যুতে শোক প্রস্তাব গৃহীত হয়। প্রস্তুতির পর্বে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ সংসদকে জানান, দেশের ভবিষ্যৎ জ্বালানি নিশ্চিত করতে সরকার দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ করেছে।
8: চলমান গ্রীষ্মের মৌসুমে তাপমাত্রা অত্যাধিক বৃদ্ধির ফলে বিদ্যুৎ চাহিদার উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেলেও সরকার পূর্বপরিকল্পনা অনুসারে চাহিদা মোকাবেলার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে। 2026 সালের পরিপ্রেক্ষিতে বিদ্যুতের চাহিদার বিপরীতে উৎপাদন পরিকল্পনা করা হয়েছে, সেই অনুযায়ী প্রয়োজনীয় সর্বোচ্চ নিশ্চিত করার লক্ষ্যে সমন্বিত কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
1: এ লক্ষ্যে বঙ্গোপসাগরের গভীর ও অগভীর সমুদ্রে মোট 26টি ব্লকে তেল গ্যাস অনুসন্ধানের জন্য অফশোর বিডিং এর আওতায় আন্তর্জাতিক দরপত্র আহ্বান করা হয়েছে। এক লিখিত প্রশ্নের জবাবে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী বলেন, 2030 সালের মধ্যে সবার জন্য নিরবচ্ছিন্ন ও মানসম্মত বিদ্যুৎ সুবিধা নিশ্চিত করতে সরকার কার্যক্রম গ্রহণ করেছে। তিনি বলেন, দেশে 7,928 মেগাওয়াট উৎপাদন ক্ষমতা সম্পন্ন মোট 32টি বিদ্যুৎ কেন্দ্র নির্মাণাধীন রয়েছে। এদিকে তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপনের পক্ষে প্রতিমন্ত্রী ইয়াসির খান চৌধুরী এক সম্পূরক প্রশ্নের জবাবে সংসদকে জানান, অপতথ্য, অপপ্রচার ও গুজব প্রতিরোধে কাজ করছে সরকার এবং অনলাইন ও ডিজিটাল সাংবাদিকতার নীতিমালা তৈরি করা হচ্ছে।
9: যারা সাংবাদিক হিসাবে নিবন্ধিত নয় তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে তারা বিভিন্ন রকম মিস ইনফরমেশন ডিস ইনফরমেশন তারা উপস্থাপন করেন, সেই বিষয়ে আমরা একটি টিম সাজিয়েছি এবং মনিটরিং করে তাদের তারা কি আইনের আওতায় আনা যায় কিনা সেই বিষয়ে আমরা কার্যক্রম আমাদের কন্টিনিউ করছে।
1: সরকার গণমাধ্যমের স্বাধীনতায় কোনো হস্তক্ষেপ করছে না উল্লেখ করে তিনি বলেন, যেসব সংবাদকর্মী গণতন্ত্র সমুন্নত রাখার বিপক্ষে কাজ করবে তাদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। অপরের প্রশ্নের জবাবে তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী বলেন, হামের সংক্রমণ থেকে শিশুদের রক্ষা করতে অভিভাবকদের টিকাদানে উৎসাহিত করতে বাংলাদেশ বেতার নিয়মিত বিভিন্ন অনুষ্ঠান ও সংবাদ প্রচার করছে। এছাড়া মাদকদ্রব্য সেবন ও বিক্রয় প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ বেতার বিভিন্ন অনুষ্ঠান সংবাদ প্রচার করছে বলেও জানান তিনি। এদিকে শিশু রামিসা হত্যা মামলার রায় প্রসঙ্গে আজ সংসদে 300 ধারায় বিবৃতি দেন আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। বিবৃতিতে তিনি বলেন, এই রায়ের মাধ্যমে সরকার রামিসার বাবাকে আইনের প্রতি আস্থার জায়গা ফিরিয়ে দিতে পেরেছে। পরে জাতীয় সংসদে সাম্প্রতিক জ্বালানি নিয়ে উদ্ভূত পরিস্থিতি মোকাবেলায় করণীয় সম্পর্কে গঠিত বিশেষ কমিটির রিপোর্ট উত্থাপিত হয়। বিদ্যুৎ জ্বালানি খনিজ সম্পদ মন্ত্রী এবং কমিটির সভাপতি ইকবাল হাসান মাহমুদ রিপোর্টটি উত্থাপন করেন। রিপোর্টে জ্বালানি তেলের কৌশলগত মজুত সম্প্রসারণ করে কমপক্ষে 3 মাসের সক্ষমতা অর্জন, আমদানির উৎস বহুমুখীকরণ এবং জ্বালানি সরবরাহ ব্যবস্থার ডিজিটাল মনিটরিং সহ 12টি সুপারিশ করা হয়েছে। উল্লেখ্য, আগামী বৃহস্পতিবার অর্থ পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী 2026-2027 অর্থ বছরের প্রস্তাবিত জাতীয় বাজেট পেশ করবেন। এটি হবে প্রধানমন্ত্রী তারিক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকারের প্রথম বাজেট। সংসদের বৈঠক আগামীকাল বেলা 3টায় আবার বসবে। খবর প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার থেকে।
2: নারীর ক্ষমতায়নের মাধ্যমে নারীর অধিকার ও নারীর মর্যাদা নিশ্চিতকরণ, পরিবারের খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য ও শিক্ষা উন্নয়নের লক্ষ্যে ফ্যামিলি কার্ড কর্মসূচি প্রবর্তন করেছে বর্তমান সরকার। কর্মসূচির মূল দর্শন হচ্ছে ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক। একটি বৈষম্যহীন ও মানবিক কল্যাণ রাষ্ট্র গড়ে তোলা ফ্যামিলি কার্ড কর্মসূচির মূল উদ্দেশ্য।
10: খবরের বাকি অংশ পড়ছে মোহাম্মদ আব্দুল্লাহ। প্রধানমন্ত্রী তারিক রহমান দেশে সনদ নির্ভর শিক্ষার পরিবর্তে দক্ষতা ভিত্তিক, প্রযুক্তি নির্ভর এবং বাস্তব ও কর্মমুখী শিক্ষা ব্যবস্থা গড়ে তোলার উপর গুরুত্ব আরোপ করেছেন। তিনি আজ রাজধানীতে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জাতীয় বিশ্ববিদ্যালয় আয়োজিত কর্মমুখী ও টেকনিক্যাল শিক্ষা বিষয়ে শিক্ষকদের প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।
11: দক্ষতা ভিত্তিক, প্রযুক্তি নির্ভর এবং বাস্তব ও কর্মমুখী শিক্ষা ব্যবস্থার গড়ে তোলার মনে হয় কোনো বিকল্প নেই, এমন বাস্তবতায় বর্তমান সরকার অগ্রাধিকার ভিত্তিতে প্রাথমিক পর্যায় থেকে শুরু করে সর্বোচ্চ স্তর পর্যন্ত শিক্ষা কারিকুলামকে বাস্তব ভিত্তিক, বহুমুখী, কর্মমুখী এবং প্রযুক্তি নির্ভর করার কাজ ইতিমধ্যে শুরু করেছে। একজন মানবিক মানুষ হয়ে ওঠার জন্য নৈতিক শিক্ষার বিকল্প নেই।
10: তিনি বলেন, দীর্ঘ 1.5 দশকের বেশি সময়ের ফ্যাসিবাদী শাসন শোষণ শুধুমাত্র দেশের জনগণের গণতান্ত্রিক রাজনৈতিক অধিকারই কেড়ে নেয়নি কিংবা দেশের সাংবিধানিক এবং বিধিবদ্ধ প্রতিষ্ঠানগুলোকেই অকার্যকর করে দেয়নি, শিক্ষা ব্যবস্থাকেও বিপর্যস্ত করে দিয়েছে। গণতান্ত্রিক বাংলাদেশে এবার ঘুরে দাঁড়ানোর পালা। একটি জ্ঞানভিত্তিক রাষ্ট্র ও সমাজ গড়ে তোলার উপর জোর দিয়ে তারেক রহমান বলেন, দেশের স্বাধীনতা এবং মুক্তিযুদ্ধ অর্জন থেকে শুরু করে ইতিহাসের প্রতিটি বাঁকে যেসব সাহসী মানুষ গণতন্ত্র প্রতিষ্ঠা এবং দেশ ও জনগণের স্বাধীনতা রক্ষায় আত্মত্যাগ করেছেন তাদের অবদানকে সম্মান জানাতে দেশের শিক্ষা দীক্ষায় জ্ঞানী, বিজ্ঞানী ও প্রযুক্তিতে নিজেদের প্রস্তুত করাতে হবে, অন্যথায় বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকা কষ্টকর হবে। শিক্ষকদের সমাজ পরিবর্তনের অগ্রদূত ও রোল মডেল হিসেবে ভূমিকা রাখার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, দেশের ছাত্র ও যুব শক্তিকে প্রযুক্তিতে দক্ষ মানব সম্পদে রূপান্তর করতে পারলে সমৃদ্ধ ও স্বনির্ভর বাংলাদেশ বিশ্বের রোল মডেল হবে। তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেছেন, ব্যাংকিং খাতের সংস্কার এবং মেরামতের জন্য সংস্কার কমিশন গঠন করা হবে। তিনি আজ রাজধানীতে ইকোনমিক রিপোর্টার্স ফোরাম আয়োজিত ব্যাংকিং খাতে সুশাসন ও গণমাধ্যমের ভূমিকা শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, রাষ্ট্র ও রাজনৈতিক প্রক্রিয়া সুশাসন নিশ্চিত করতে না পারলে গণমাধ্যম একা ব্যাংকিং খাতে সুশাসন নিশ্চিত করতে পারবে না। তিনি বলেন, বর্তমান অর্থনৈতিক বাস্তবতায় ব্যাংকিং খাত পুঁজিবাজার বাজার এবং উদ্যোক্তা উন্নয়নকে একই ধারায় শক্তিশালী করতে হবে, যাতে টেকসই প্রবৃদ্ধি ও কর্মসংস্থান সৃষ্টি নিশ্চিত করা যায়। এসবে তথ্য ও সম্প্রচার মন্ত্রী উদ্যোক্তা তৈরিতে ব্যাংকের পাশাপাশি শেয়ার বাজারকেও শক্তিশালী পুঁজির উৎস হিসেবে গড়ে তোলার উপর জোর দেন। এদিকে চীন সরকারের আমন্ত্রণে সরকারি সফরে আজ চীনের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। সফরকালে তথ্য ও সম্প্রচার মন্ত্রী চায়না মিডিয়া গ্রুপের আয়োজনে আগামীকাল থেকে 11 জুন অনুষ্ঠিতব্য পঞ্চম সিএমজি ফোরামে অংশগ্রহণ করবেন। এছাড়া চীনের তথ্যমন্ত্রীর সঙ্গে তার একটি গুরুত্বপূর্ণ দ্বিপক্ষীয় বৈঠকের কথা রয়েছে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সর্দার মোহাম্মদ সাখাওয়াত হোসেন বলেছেন, ডেঙ্গু পুরো জাতির জন্য একটি বড় চ্যালেঞ্জে পরিণত হয়েছে। এই সংকট মোকাবিলা কেবল স্বাস্থ্য মন্ত্রণালয় বা হাসপাতালের দায়িত্ব নয়, বরং দেশের প্রতিটি নাগরিককে এতে সম্পৃক্ত হতে হবে। তিনি আজ রাজধানীতে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ডেঙ্গুর ক্লিনিক্যাল ম্যানেজমেন্ট বিষয়ক একটি জাতীয় ট্রেনিং অফ ট্রেইনার্স কার্যক্রমের প্রথম ব্যাচের উদ্বোধনী অনুষ্ঠানে একথা বলেন। এ সময় ডেঙ্গু রোগের আধুনিক চিকিৎসা পদ্ধতির বার্তা জেলা ও উপজেলা পর্যায়ের চিকিৎসকদের কাছে পৌঁছে দেওয়ার আহ্বান জানান মন্ত্রী। দক্ষিণ লেবাননে ইসরায়েলি ড্রোন হামলায় নিহত দুই বাংলাদেশির মরদেহ আজ ভোরে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দ ইসলাম বিমানবন্দরে নিহতদের মরদেহ গ্রহণ করে আনুষ্ঠানিকতা শেষে স্বজনদের কাছে হস্তান্তর করেন। আজ পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। ইনকলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি হত্যা মামলার অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী 17 জুন দিন ধার্য করেছেন আদালত। আজ তদন্ত সংস্থা পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি প্রতিবেদন জমা না দেয়ায় ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সেফাতুল্লাহ প্রতিবেদন দাখিলের জন্য নতুন এই তারিখ ধার্য করেন। উল্লেখ্য, গত বছরের 12 ডিসেম্বর জুমার নামাজ শেষে ফেরার পথে পল্টন থানার বক্স কালভার্ট রোডে দুষ্কৃতিকারীরা ওসমান হাদিকে গুলি করে পালিয়ে যায়। পরে তিনি সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় 18 ডিসেম্বর মারা যান। আজ সকাল 8টা পর্যন্ত পূর্ববর্তী 24 ঘণ্টায় দেশে হাম উপসর্গ নিয়ে আরও 7 জন শিশুর মৃত্যু হয়েছে। এ সময় মোট আক্রান্ত রোগীর সংখ্যা 1,227 জন। আজ স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
2: বাংলাদেশ বেতার এখন স্মার্টফোনে আপনার হাতের মুঠোয়।
1: অ্যাপের মাধ্যমে বাংলাদেশ বেতারের সংবাদ এবং অনুষ্ঠান শুনুন বিশ্বের যে কোনো প্রান্ত থেকে।
2: আপনাদের পছন্দের অনুষ্ঠান শুনতে গুগল প্লে স্টোর বা অ্যাপল স্টোর থেকে আজই ডাউনলোড করুন বাংলাদেশ বেতার অ্যাপটি।
10: এবারে আন্তর্জাতিক সংবাদ। গাজা উপত্যকা জুড়ে সকাল থেকে ইসরায়েলি হামলায় অন্তত 9 জন নিহত এবং আরও 30 জন ফিলিস্তিনি আহত হয়েছেন। গাজার দক্ষিণাঞ্চলে খান ইউনিসের আল মাওয়াসি এলাকার একটি পুলিশ ফাঁড়িতে এক হামলায় 5 জন নিহত হন। 2025 সালের অক্টোবরে যুদ্ধবিরতি শুরু হওয়ার পর অবরুদ্ধ ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েল প্রায় প্রতিদিনই তাদের হামলা অব্যাহত রেখেছে। যুক্তরাষ্ট্র জানিয়েছে তারা হরমুজ প্রণালীর জন্য হুমকিস্বরূপ 2টি ইরানি ড্রোন ভূপাতিত করেছে। কয়েক সপ্তাহ ধরে পাল্টাপাল্টি হুমকি ও বিক্ষিপ্ত গোলাগুলির মধ্য দিয়ে চলা পরোক্ষ আলোচনার পর মধ্যস্থতাকারী পাকিস্তান ইরানের সর্বোচ্চ নেতাকে একটি বার্তা দেওয়ার প্রেক্ষাপটে এই ঘটনা ঘটল। এদিকে মিশর, জর্ডান, কাতার ও সৌদি আরব সম্প্রতি বাহরাইন ও কুয়েতে ইরানের হামলার তীব্র নিন্দা জানিয়েছে। তেহরান বলেছে তাদের উপকূলীয় অঞ্চলে মার্কিন হামলার জবাবে এই হামলা চালানো হয়েছে। খেলার খবর ক্রিকেট। ঢাকায় মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম সংলগ্ন বিসিবি কার্যালয়ে বিসিবির পরিচালনা পরিষদের নির্বাচন আজ অনুষ্ঠিত হয়। এতে পরিচালকদের ভোটে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নির্বাচিত হয়েছেন তামিম ইকবাল এবং সহ সভাপতি হয়েছেন ফাহিম সিনহা। এর আগে সর্বোচ্চ 73 ভোট পেয়ে পরিচালক হন তামিম ইকবাল। ক্লাব ক্যাটাগরি থেকে অন্যান্য নির্বাচিত পরিচালকরা হলেন মাসুদুজ্জামান, রফিকুল ইসলাম বাবু, ইয়াসির আব্বাস, ইসরাফিল খসরু, সাইদ ইব্রাহিম, শাহানিয়ান তানিম, ইয়াসির ফয়সাল, আসিফ রাব্বানি, ডাক্তার মাহবুব শামীম, সাকিব আহমেদ সালাম। ফ্রেঞ্চ ওপেন টেনিস নারী এককে রাশিয়ার মীরা আন্দ্রেভা চ্যাম্পিয়ন হয়েছেন। গতরাতে প্যারিসে অনুষ্ঠিত নারী এককের ফাইনালে আন্দ্রেভা পোল্যান্ডের খেলোয়াড় মায়া চলিন্সকাকে সরাসরি সেটে পরাজিত করে ক্যারিয়ারের প্রথমবারের মতো এই শিরোপা লাভ করেন। এই জয়ের ফলে বিশ্ব র্যাঙ্কিংয়ে 6 নম্বরে উঠে এসেছেন মীরা আন্দ্রেভা। সবশেষে আবহাওয়া। আজ রাত একটা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে রংপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, কুষ্টিয়া, যশোর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলে পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দর সমূহকে এক নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। শেষ করার আগে শিরোনামগুলো আরো একবার। শিশু রামিসের ধর্ষণ ও হত্যা মামলায় আসামি সোহেল রানা ও শ্রী স্বপ্না খাতুনের মৃত্যুদণ্ড দ্রুত বিচার হওয়ায় আইনমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রধানমন্ত্রীর ধন্যবাদ জ্ঞাপন। রামিসা হত্যা মামলার রায়ে আইনমন্ত্রী সন্তোষ প্রকাশ, উচ্চ আদালতেও এই রায় বহাল থাকার প্রত্যাশা। ত্রয়োদশ জাতীয় সংসদের বাজেট অধিবেশন শুরু, বৃহস্পতিবার উত্থাপন করা হবে 2026-27 অর্থ বছরের প্রস্তাবিত বাজেট। স্বরণ নির্ভর শিক্ষার পরিবর্তে দক্ষতা ভিত্তিক, প্রযুক্তি নির্ভর ও কর্মমুখী শিক্ষা ব্যবস্থা গড়ে তোলার উপর প্রধানমন্ত্রী তারেক রহমানের গুরুত্বারোপ। ব্যাংকিং খাতের সংস্কার এবং মেরামতের জন্য সংস্কার কমিশন গঠন করা হবে, জানালেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী। আজ ভোর থেকে গাজা উপত্যকা জুড়ে ইসরায়েলি হামলায় অন্তত 9 জন ফিলিস্তিনি নিহত, আহত আরও 30 জন। এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির পরিচালনা পর্ষদের নির্বাচন অনুষ্ঠিত, সভাপতি নির্বাচন নির্বাচিত হলেন তামিম ইকবাল, সহ সভাপতি ফাহিম সিনহা। খবর শেষ হল।
0: এতক্ষণ শুনলেন বাংলাদেশ বেতার থেকে সরাসরি সম্প্রচারকৃত সংবাদ।
12: শুনছেন ঢাকা FM 90.4।

0: English and Career Adda with ATM sir.
1: আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি ঢাকা FM 90.4 এ। এবং শুরু হয়ে গেল আজকের যে বিশেষ আয়োজনটি, যে আয়োজনটির জন্য আমাদের সকল বন্ধুরা আমাদেরকে অনেক অনেক প্রশ্ন পাঠান এবং সেই উত্তরগুলো জানার চেষ্টা করেন আমাদের কাছ থেকে, আমাদের ইংলিশ ক্যারিয়ার আড্ডা। আমাদের, আমি যদি বিস্তারিত বলি, বাংলাদেশের ইংরেজি শেখানোর বস নামে খ্যাত, লক্ষ মানুষের স্বপ্ন পূরণের কারিগর ও সততার চাদরে মোড়ানোর প্রতিষ্ঠান এটিএম এর প্রতিষ্ঠাতা এটিএম মাহমুদ স্যার, যাকে আমরা এটিএম স্যার নামে চিনি। স্যার কিন্তু আমাদের সঙ্গে আছেন এবং এই ঘন্টায় অবশ্যই আপনার যে ইংলিশ ও ক্যারিয়ার নিয়ে যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো আপনি আমাদেরকে করতে পারেন এবং স্যারের কাছ থেকে সেই উত্তরগুলো আমরা জেনে নেওয়ার চেষ্টা করবো। আপনি শুনছেন ঢাকা FM 90.4 এবং সিফাত আপনার সঙ্গে আছে এবং স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমাদের স্যার আমাদের সঙ্গে আছেন। স্যার আসসালামু আলাইকুম, কেমন আছেন?
2: ওয়ালাইকুম রহমতুল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া আদায় করছি। প্রথমেই আসলে বলতে হয় যে প্রতিদিন যখন যে কোনো একটা লাইভ প্রোগ্রামে আসি, যে কোনো একটা প্রোগ্রামে আসি, তখন মনে হয় যে গুড নিউজগুলো জানানোর দরকার। আজকে অন্যান্য দিনের মতো কিছু কথা থাকলেও আজকে এমন কিছু সুখবর আছে যা আসলে জানানো দরকার প্রত্যেকটা মানুষকে। মানে আমার এই কথা পৌঁছানো দরকার এভরি কর্নার অব দ্য কান্ট্রি, এমনকি গ্রামের প্রত্যন্ত এলাকা পর্যন্ত, যাদের সাধ্য খুব কম। আপনি জানেন দীর্ঘ প্রায় 23 বছর মানুষের স্বপ্ন পূরণ, মানুষ গড়ার কাজ করছি, ইংরেজি শেখানো, IELTS করানো, জিরো থেকে শুরু করে মানুষকে গড়ে তোলা, এর সঙ্গে সঙ্গে বিদেশে বৈধভাবে সততার সাথে অল্প খরচে, যতটুকু না হলেই না, এটা করে যে মানুষের স্বপ্ন পূরণ করা, যার যার সামর্থ্য আছে দেশে ইংলিশের পাশাপাশি ফ্রিল্যান্সিং, ডিজিটাল মার্কেটিং, এবং সেই সঙ্গে সঙ্গে একটা মানুষ যেন ঘরে বসে ইনকাম করতে পারে হালাল ভাবে, আর একটা অংশ হলো দেশের প্রত্যেকটা পরিবার থেকে একজন করে মানুষ একটা পরিবারের সদস্য সে যেন উন্নত দেশে, একটু সেটা হলো স্টুডেন্ট ভিসায় হোক অথবা ওয়ার্ক পারমিট ভিসায় হোক, সেজন্য যেতে পারে এবং প্রত্যেকটা মানুষের মুখে যেন হাসি ফোটে। এই কাজ করছি, আশা করি আজকেও অনেকগুলো মানুষের স্বপ্ন পূরণ হবে। কারণ আজকে আমার কাছে এমন কিছু নিয়ে আসছি যে এখানে অলরেডি সরাসরি কিছু কিছু মানুষ আমাকে বলে, স্যার মধ্যবিত্তের স্বপ্ন কখনো পূরণ হবে, নিম্ন মধ্যবিত্ত মানুষের স্বপ্ন পূরণ হবে? আমি দেখাতে পারছি কিছু, এখানে কিছু স্বপ্ন পূরণ হয়েছে আলহামদুলিল্লাহ। এটা ওয়ার্ক পারমিট ভিসা এবং এর সঙ্গে আজকে বলবো বিভিন্ন দেশের স্টুডেন্ট ভিসা। একটা গুরুত্বপূর্ণ তথ্য আসলে একটু দিয়েই দিই প্রথম ইন্টারভিউতে, সেটা হচ্ছে আপনি জানেন মনে হয় পৃথিবীর যত উন্নত দেশ আছে যেখানে স্টুডেন্ট ভিসা যেতে গেলেই IELTS দরকার হয়, আজকে আমি বলবো IELTS ছাড়া তো যাওয়া, IELTS সহ তো যাওয়াই যাচ্ছে আমেরিকা, কানাডা, ইউরোপের বিভিন্ন দেশে একটা পরিবারের পুরো পরিবার নিয়েও যাওয়া যাচ্ছে, কিন্তু IELTS ছাড়া যে যাওয়া যায় এটাও আজকে সেটা বলবো ইনশাল্লাহ। অর্থাৎ যার সফলতার সুযোগ আছে, অর্থাৎ যার যোগ্যতা আছে, একাডেমিক যোগ্যতা, সেও সফল হবে ইনশাল্লাহ। যার যোগ্যতা নাই সেও সফল হবে ইনশাল্লাহ। যার টাকা আছে সেও সফল হবে ইনশাল্লাহ, যার টাকা নাই সেও সফল হবে ইনশাল্লাহ। এই জন্য বলবো যে আজকের প্রোগ্রামটা কেউ যেন মিস না করে, এটা একটা অনেকের জন্য আশীর্বাদ হবে ইনশাল্লাহ।
1: ইনশাল্লাহ, অনেক অনেক ধন্যবাদ স্যার আমাদেরকে। আমি আমাদের প্রশ্নে চলে যাই, অনেকে অনেক প্রশ্ন করেছেন, সেই প্রশ্নগুলো আপনার সামনে তুলে ধরছি একে একে। ওয়াহিদ খান তিনি আছেন আমাদের সঙ্গে এবং তিনি লিখেছেন, আসসালামু আলাইকুম স্যার, আমি এইবার HSC পরীক্ষা দিচ্ছি এবং আমি নিয়মিত ইংলিশ চর্চা করি, আমি অনেকদিন থেকে ভিডিওগুলো দেখছি, আমি কি HSC এর পরে IELTS এ ঢুকবো? IELTS ঢুকার আগে কি গ্রামার আমাকে আরো বেশি চর্চা করতে হবে? আমি গ্রামার মোটামুটি পারি, ঢাকা ছাড়া চট্টগ্রামে কি আপনাদের কোনো শাখা নেই? দয়া করে এই প্রশ্নগুলোর উত্তর দিয়ে অনুগ্রহ করবেন স্যার।
2: আসলে প্রশ্নকর্তার জন্য প্রথমে শুভকামনা। এই যে একটা কথা বললো যে আমি এখনই শুরু করব নাকি পরে শুরু করব, HSC এর পরে শুরু করব কিনা, ঢাকা ছাড়া আপনাদের আর কোনো শাখা আছে কিনা, এইসব কথাগুলো আসলে কিন্তু বিভিন্ন অজুহাতের অংশ। কেন বললাম, মানুষ কিন্তু এখন এমন একটা যুগে আমরা বাস করছি যখন একটা ঘরের মধ্যে একটা জায়গা, আমি যেখানে বসে আছি এটা কিন্তু আসলে আমি ঢাকা FM, আপনারা অনেকে মনে করছেন যে আমি ঠিক সিফাতের সাথে ঢাকা FM স্টুডিওতে আছি, আমি কিন্তু নাই, আমি আছি কিন্তু অনেক দূরে এবং আমি আছি ATMS এ এবং ATMS এর হেড অফিস ঢাকার মালিবাগ মৌচাকে আছি এবং আমাদের সিফাত সাহেব আছেন একদম ঠিক ঢাকা FM
1: গুলশানে
2: এবং আপনি বুঝতেই পারছেন যে আমরা কিন্তু বেশ দূরে আছি এবং আরো দূরে থাকলেও একই অবস্থা হতো। যদি আমি 1,000 মাইল দূরে থাকতাম তাও প্রায় একই রকম অবস্থা হতো, ওখানেও ইন্টারনেট থাকলে আমার এখানে ইন্টারনেট থাকলে একই হতো। এই যুগে যখন আমার কথাই শুনছেন আপনারা অনলাইনে, যখন আমাকে শুনছেন এবং দুজনকে একসাথে পাশাপাশি দেখা যাচ্ছে কিন্তু আমরা দূরে আছি, অনেক দূরে, যখন এই অবস্থা তখন আপনি কেমন করে মনে করেন যে থাকতেই হবে পাশাপাশি, সেই সেই এখন আর সেই লোকাল ডিস্টেন্সে থাকতে হবে, এটা একেবারে বাতুলতা মাত্র। অর্থাৎ সফলতার জন্য এখন দূর কোনো ব্যাপার না, যে কোনো জায়গার থেকে, বাংলাদেশের টেকনাফ থেকে, তেঁতুলিয়া হোক আর পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে হোক, সেখান থেকে ইংরেজি শেখা যাবে। এবং ইংরেজি শেখার জন্য কখনো মনে করতে হবে না যে আমি এই আমি একবার এসএসসি পরীক্ষা দিয়ে পড়ব অথবা ইন্টারমিডিয়েট পাশ করে করব, অনার্স পাশ করে করব, এটা না, এটা শিক্ষা, এটা একটা ভাষা, এটা যত তাড়াতাড়ি শিখতে পারবো তত তাড়াতাড়ি সে উপরে উঠতে পারবে। কেন? এটা একটা আন্তর্জাতিক ভাষা। পৃথিবীতে এখন, পুরো পৃথিবীতে এখন আমরা বলি যে একটা গ্রাম, গ্লোবাল ভিলেজ। আমি আজকে বলছি আপনাদেরকে, একটা অফারও দিয়ে দিচ্ছি সঙ্গে সঙ্গে, তুমি যে প্রশ্নটা করেছো তাকে বলবো তুমি এইচএসসি পরীক্ষা দেওয়ার পরে কেন করবে, এখন করো, ইংলিশে ভালো হয়ে না তুকর হও, তোমার বেকারত্বকে আমি জাদুঘরে রাখবো ইনশাল্লাহ, শুধু ইংলিশ দিয়ে। অর্থাৎ যদি কেউ ইংলিশের লেভেল 1 করে এটিএম থেকে, এটা সততার সাথে পরিচালিত, সততার চাদর মোড়ানো, এটিএম থেকে যদি কেউ একবার করে মনে মনের মতো করে না হয়, মনে করলাম তার কিছু ঘাটতি আছে, সে ওই কোর্সটা, স্পোকেনটা বা লেভেল 1টা আবার করতে পারবে একই খরচে। সে অনলাইনে করছে, কোনো কারণে সে ঢাকায় আসার সুযোগ পেয়েছে, বা আমাদের এটিএম যে হোস্টেল আছে সেখানে থাকলো 2 মাস বা 3 মাস, এখানে থেকে সে অফলাইনে করতে পারবে। আবার সে মনে করছে করেছি 2 বার কিন্তু তারপরে মনে হচ্ছে যে আমি বাংলায় যেমন করে ইংলিশ বলতে পারি ঠিক সেভাবে ইংলিশ বলতে পারছি না মনের মতো করে, তাহলে 3 বার আবার সে করবে একই কোর্স। এটা হবে, সে আইএলটিএস করেছে এটিএম থেকে কিন্তু সে আশানুরূপ রেজাল্ট পায়নি, মনে করেন সে পেয়েছে 5.5 বা 6.5 পেয়েছে, তার দরকার ছিল 7 বা 7.5। যেন আমাদের গত পরশু দিন, এই 2-3 দিন আগে দেখালাম 7.5 পেল একটা ছেলে, এখন সে পায়নি 7.5 বা 8 পায়নি। আমাদের এখান থেকে এটিএম থেকে তো 9-9 পেয়েছে, পৃথিবীতে খুব কম প্রতিষ্ঠান আছে যেখান থেকে 9 পেয়েছে, এটিএম থেকে সেখানে পেয়েছে আলহামদুলিল্লাহ। তো সেখানে সে বলছে যে আমি একটু ভালো স্কোর করবো, তার জন্য আরো 2 বার করা লাগবে। এইভাবে 10 বার কোর্স করা যাবে একই কোর্স একই খরচে, সেটা অনলাইনে হোক অফলাইনে হোক। অর্থাৎ যত তাড়াতাড়ি শুরু করবে সে তত তাড়াতাড়ি লাভবান হবে। আরেকটু বলে রাখি, আজকে যে অফারটা বলতে চাচ্ছিলাম, যেটা আগে বলেছিলাম একদিন, এটিএম থেকে যারা আইএলটিএস করবে এবং এটিএম থেকে করে যারা 7 পাবে, যতজন আইএলটিএস 9-এর মধ্যে 7 পাবে এটিএম থেকে করে, ততজনকে এটিএম এর মাধ্যমে একটা চাকরির ব্যবস্থা করা হচ্ছে। এটিএম এর সাথে একটা প্রতিষ্ঠানের চুক্তি হয়েছে, যারা প্রায় 200টা লোক নিবে একটা কল সেন্টার, পর্যায়ক্রমে প্রথম পর্যায়ে তারা 100 লোক নিতে যাচ্ছে, দ্বিতীয় পর্যায়ে 100। তা আমি এত পাবো কোথায়? 100 জন 7 পাওয়া যারা পাচ্ছে চলে যাচ্ছে বেশিরভাগ বিদেশে, থাকছে কয়জন? এই জন্য তুমি এখন শুরু করো, তোমার বেকারত্ব বললাম যে আমাদের জাদুঘর রাখবে ইনশাল্লাহ, আর যদি তুমি তার থেকে বেশি ভালো করো 7.5 তো আমি নিজেই রেখে দিচ্ছি, আমি দিচ্ছি না। আরেকটা কথা বলে রাখি, যদি কেউ ইনশাল লেভেল 1-2 করে, আইএলটিএস করে, ফ্রিল্যান্সিং এন্ড ডিজিটাল মার্কেটিং করে, খুব বেশি খরচ হয় না, একটা গরুর টাকাও না, কয়েকটা ছাগল, দুইটা ছাগলের টাকা, তো ছোট ছোট দুইটা, খুব বেশি বড় না, এই ছাগলের টাকা দিয়ে অথবা একটা গরুর, ছোট গরুর টাকা দিয়ে এই সবকিছু করা যায়। অথবা 2% জমির জায়গা, গ্রামের মাঠের ময়দানের জমি 2% জমি, কোনো কোনো জমি দেখলাম 1 কাঠা জমি, যতটুকু, এতটুকু যথেষ্ট, এইটা দিয়ে সারা জীবনে সে বেকার থাকবে না ইনশাল্লাহ, এতটুকু খরচ করে। এই জন্য মানে যার যা কিছু নাই সেও যেন একটু একটু চেষ্টা করে, অর্থাৎ এটুকু যদি করে এখন থেকে শুরু করে, প্রত্যেকটা সন্তানকে আপনি গড়ে তোলেন, আপনার সন্তান বেকার থাকবে না ইনশাল্লাহ। যারা মেয়েরা আছে, নারীরা আছে, প্রত্যেককে এটা শেখান। যারা অনেক পরিবার আমি জানি, অনেক নারী বিধবা, অনেক নারী ডিভোর্সি, অনেকে স্বামীর পরিবারে নাই, বাপ্পার পরিবারে আছে, ভাইয়ের পরিবারে আছে বা অন্য কারোর সাথে আছে, খুব কষ্টের দিন যাপন করছে, তাদেরকে বলবো যে এটুকু শিখতে অনলাইনে ঘরে বসে, তারা কখনো বেকার থাকবে না ইনশাল্লাহ। আমি একটা কাজ করছি সবকিছুর জন্য, অনেকে বলে স্যার আপনার ব্যক্তিগত নাম্বার দেওয়া যাবে কিনা, আমি আগে ব্যক্তিগত নাম্বার শেষে দিতাম, আমি এখন দিচ্ছি এই জন্য যে অনেকেই বলে স্যার আপনার সাথে কথা বলতে চাই, এত বেশি ফেক ভিডিও আছে, কোনটা যে অরিজিনাল কোনটা যে আসলে, এটা অনেকে বলতে বলে স্যার আপনার নাম্বার হলে খুশি হতাম, সরাসরি আপনার সাথে কথা বলতাম। এই জন্য আমি একটা কানেক্টিভিটি দিব, আমার ব্যক্তিগত নাম্বার যেটা আমার সাথে আছে প্রায় একুশ বছর, দীর্ঘ একুশ বছর আমার সাথে আছে, এই নাম্বারটা আপনাকে দিচ্ছি, ব্যক্তিগত নাম্বার। এখন আপনারা কথা বলবেন, যেহেতু কথা বলছি এই জন্য হয়তো আমি না ধরতে পারলে তখন আমার কলিগ আমাকে এটা হেল্প করবে, আপনার কল ধরা হবে ইনশাল্লাহ। এটা হোয়াটসঅ্যাপ নাম্বার, আপনার ইচ্ছা মতো চাইলে মেসেজ করতে পারেন, 01712 80 81 93 বলছি আমার ব্যক্তিগত নাম্বার, আপনারা এটিএম স্যার অথবা মানুষ গড়ার কারিগর এই হিসাবে সেভ করে রাখুন, 01712 80 81 93। এবং আপনার বন্ধুর মতো মনে করেন, এই এই নাম্বারটা সারা জীবন সাথে রাখুন, আপনার জন্য বা আপনার পরিবারের কারোর জন্য, কারণ এমন একটা প্রতিষ্ঠান গড়ে তুলেছে নাম্বারকে কেন্দ্র করে যার নাম এটিএম, ট্যাগলাইনটা সততার চাদর ওড়ানো। আর একটা কথা বলে, এখানে হোয়াটসঅ্যাপ বললাম কেন, এখানে অনেকেই বলে যে স্যার আমি মনের কথাগুলো কিছু বলতে চাই, লিখতে চাই, সেজন্য হোয়াটসঅ্যাপে ইচ্ছা মতো আপনি মেসেজ লিখতে পারেন, সেগুলো আমি আমার অবসর সময় আমি অ্যান্সার করি, আর যেগুলো আমি অ্যান্সার করতে পারি সেগুলো আমার কলিগদের দিয়ে আমি সেগুলো উত্তর দেওয়াই, আশা করে বুঝতে পেরেছেন। তবে তার আগে একটু গুরুত্বপূর্ণ দিচ্ছি, আমার একটা ইউটিউব চ্যানেল আছে যা জীবন বদলাবে ইনশাল্লাহ, ইউটিউব চ্যানেলটার নামও ঠিক আমার নামের সাথে মিল করে, এটিএম তারপর লিখুন স্যার SIR, এটিএম লিখে স্যার লিখুন এবং সাবস্ক্রাইব করে ভিজা মানে আমাদের পুরো ভিডিওগুলো দেখুন, যতজন পুরোটা দেখবে ততজনের জীবন ইনশাল্লাহ বদলাবে।
1: অনেক ধন্যবাদ স্যার। আমাদের সঙ্গে আরো আছেন ফাহিম ইসলাম, তিনি লিখেছেন, স্যার আমি মাদ্রাসা থেকে দাওরা শেষ করেছি, পাশাপাশি অনার্স ভর্তি হয়ে কোন কোর্স করলে ভালো হবে?
2: আচ্ছা দেখো, মাদ্রাসা থেকে তুমি দাওরা পাশ করেছ, এখন দাওরা হচ্ছে আমাদের বাংলাদেশে আগে এটাকে অবশ্য সরকারিভাবে মৌখিকভাবে হলেও এটা কিন্তু ইকুইভ্যালেন্ট মাস্টার্স বলা হয়েছে, পরীক্ষাটার নাম হায়াতুল উলিয়া, তো বাংলাদেশে এটা কিন্তু মোটামুটি স্বীকৃত, কিন্তু বিদেশে এই লেখাপড়া বা এই একাডেমিক যোগ্যতাটা আসলে ওইভাবে গ্রহণযোগ্য নয়, সেজন্য কি করতে হবে আমি তাদেরকে বলবো, জাস্ট এখন কিন্তু ওয়ার্ক পারমিটে বিদেশে যাওয়ার সুযোগ আছে, ইউরোপে যাওয়ার সুযোগ আছে, এশিয়াতে যাওয়ার সুযোগ আছে, আমি যেমন দেখাচ্ছি এখন যেমন এটিএমস এর মাধ্যমেই এই চলে আসছো, এগুলো কিন্তু ওয়ার্ক পারমিট, হ্যাঁ বিভিন্ন দেশে ওয়ার্ক পারমিট হচ্ছে, এটা তো ওয়ার্ক পারমিট বৈধ ভিসা, ওকে, তো এশিয়াতে হচ্ছে, ইউরোপেও হচ্ছে, বিভিন্ন দেশে হচ্ছে, তো যাদের একাডেমিক যোগ্যতা আমাদের দেশের ইন্টারমিডিয়েট বা যারা আলিম পরীক্ষা দিয়েছে দাখিল আলিম তাদেরটাও গ্রহণযোগ্য, বাট যারা আলিয়াতে পড়াশোনা করে নাই, কমই মাদ্রাসায় পড়াশোনা করেছেন, তারাও কিন্তু এখন ইউরোপে যেতে পারবে ইনশাল্লাহ, কারণ শিক্ষাগত যোগ্যতা থাকলেও যাওয়া যাচ্ছে, না থাকলেও যাওয়া যাচ্ছে, এশিয়াতেও কিছু ওয়ার্ক পারমিট হচ্ছে, ইউরোপের বিভিন্ন দেশে ওয়ার্ক পারমিট হচ্ছে এবং বৈধ হবে, কেউ কখনো আর ওই যে লিবিয়া থেকে, লিবিয়া যায় অনেকে, ওখান থেকে সাঁতার কেটে বা বোটে করে নৌকায় করে ট্রলারে করে তারা অনেকে দেখবেন যে জীবনের ঝুঁকি নিয়ে অনেকে মারা যায় তারা ইউরোপের পাড়ি দেওয়ার চেষ্টা করে, এটা অত্যন্ত দুঃখজনক, অনেকেই মারা গেছে। আমার সাথে কথা বলার কথা ছিল একটা ছেলে, সে ফরিদপুর থেকে আসার কথা, তার মামা একদিন বলল, স্যার আমি অনেকভাবে আমার ভাগিনাকে বোঝানোর চেষ্টা করছি, সে কোনোভাবেই সে আইএলটিএস করতে রাজি না, সে আইএলটিএস করে ইউরোপে যাবে সেটা সে করতে চাচ্ছে না, সে চাচ্ছে যে কোনোভাবে ওয়ার্ক কমিটি তাকে পাঠানো হোক, তখন অনেকগুলো বৈধভাবে এইভাবে ছিল না, তো আমি তখন বললাম যে আমার কাছে তো ওইভাবে নাই, তো স্টুডেন্ট ভিসা যেটা আছে সেটাই করতে পারবো, ইউরোপে যাওয়ার তো সুযোগ আছে, আইএলটিএস একটা পয়েন্ট হলেই হচ্ছে, আপনি জানেন এখন 5.5 হলে ইউরোপে যাওয়া যাচ্ছে আইএলটিএস, যারা ইন্টারমিডিয়েট পাস বা আলিম পাস, এখন সেই ছেলেটা করবে না আইএলটিএস, সে অনলাইনেও করবে না অফলাইনেও করবে না। তার মামা বলল, স্যার আমি অনেক চেষ্টা করেছি এটিএম যা সততার চাদর পড়ানো কিন্তু সে আসবে না। কিছুদিন পরে আমাকে সংবাদ দিল আমার এক সহকর্মীর মাধ্যমে যে স্যার 13 দিন পরে জানা গেল সে মারা গেছে এবং তার গায়েবানা জানাজা পড়া হয়েছে, অর্থাৎ একটা আইএলটিএস করল না, এটিএম সে আসলো না এবং তার পরিণতি কিন্তু ভালো কিছু হলো না, তাকে কিন্তু মৃত্যুবরণ করতে হলো। আমি বলবো ওই পথে কেউ যাবেন না, কেউ আপনারা কোন দালাল চক্রের হাতে পড়বেন না, এখন বৈধভাবেই ওয়ার্ক পারমিট হচ্ছে, বৈধভাবেই ইউরোপে যাওয়া যাচ্ছে, আপনার লেখাপড়ার যোগ্যতা না থাকলেও যাওয়া যাচ্ছে, থাকলেও যাওয়া যাচ্ছে, থাকলে তো স্টুডেন্ট ভিসাই যাওয়া যাচ্ছে এবং পুরো পরিবার নিয়ে যাওয়া যাচ্ছে, যাদের যোগ্যতা আছে, ইন্টার পাস বা অনার্স পাস, যে কোনো একটা পাস হলেই হবে, বার্লিন পাস বা ডিপ্লোমা পাস, যে কোনো একটা পাস হলে হচ্ছে। এর সাথে আইএলটিএস আমরা করাচ্ছি, একবার না পড়লে দুইবার, দুইবার না পড়লে তিনবার, তিনবার না চারবার, না হলে এক কোর্স দশ বার করার সুযোগ দিচ্ছি, তারপরে আমরা ভিসা প্রসেস করছি, এখান থেকে একই জায়গা থেকে প্রসেস করছি। ভিসা না হলে কিছুই না হচ্ছে না, আমরা তো এক টাকাও নিই না ভিসা না হলে, তাহলে সমস্যা কোথায়? এবং আরেকটা কথা বলি, যেহেতু আগে এই এই ওয়ার্ক পারমিট গুলো হতো না, এখন হতো না, এখন তো হচ্ছে, এই সুযোগগুলো আছে, ওই কান্ট্রিগুলো দিচ্ছে কিছু, সেই সুযোগগুলো কাজে লাগানোর তো সুযোগ আমরা পাচ্ছি। আচ্ছা, হতে পারে যে একজনের জন্য এটা অ্যাফোর্ড করা সম্ভব হচ্ছে না, সে তার সামর্থ্য নাই, কিছু বিক্রি করেন, হয়তো আপনার পাঁচ কাঠা জমি আছে বা আপনার কয়েক শতাংশ জমি আছে বাড়ি ভিটা ছাড়া, সেই জমিটা আপনি কিছুই কাজ করছেন না বা খুব একটা ইনকাম আসে না। ছোট্ট একটা এক্সাম্পল বলি, আমার বাড়ি কুষ্টিয়াতে, তো আমার বাড়ি যেখানে তার কাছেই ঠিক আরেকজনের বাড়ি, তো সেখানে দেখলাম যে একজনের, আমি জিজ্ঞেস করলাম তার আছে কি, তার আছে হলো ওখানে ভুল না করে থাকলে মোটামুটি লেস দেন 10 ডেসিমাল হবে, অর্থাৎ 10 শতাংশের কম হবে। তা জিজ্ঞেস করলাম যতটুকু, তাতে মনে হলো যে ওই এলাকার দাম অনুসারে তার ওই সামর্থ্যটুকু আছে রবি পাঠানোর মতো, ওইটুকু দিয়েই ভিটা বাড়ি ছাড়া তার এইটুকু আছে। আমি তাকে জিজ্ঞেস করেছি এই জমিটাতে কতটুকু ইনকাম আসে বছরে, বলছে আমরা কিছুই করতে পারি না, ওটা আসলে ভিটার জায়গা, ওই জায়গাতে তারা যতটুকু করে কিছু শাকসবজি সেগুলো হয়, কিছু পরিবারের প্রয়োজন মেটে, কিন্তু এমন কোনো আহ্বান ইনকাম আসে না। অথচ আপনি অবাক হয়ে যাবেন, ওই জায়গাটা বিক্রি করে যদি কেউ সে ইউরোপে পাঠায়, ওয়ার্ক পারমিটেই পাঠায়, তার প্রতি মাসে শুধুমাত্র বেসিক স্যালারি হবে 1 লাখের উপরে, এবং অন্যান্য ওভার টাইম সবকিছু দিয়ে দেখা যায় 2-3 লাখ টাকা তার ইনকাম আছে, এবং আস্তে আস্তে সে ওখানে সেটেল হওয়ার একটা সুযোগ আছে, এবং সে যদি একবার সেটেল হতে পারে ইউরোপে, তাহলে সে আরো 5-7 জনকে নিতেও পারবে ইনশাল্লাহ ভবিষ্যতে। যেন অনেকে আনম্যারিড, সে ওখানে যে বিবাহ করবে, বিবাহ সূত্রে তো তার ওয়াইফকে নিতেই পারছে, ওয়াইফ যেতে পারলে তখন তার ওয়াইফের পরিবার যেতে পারছে, তার পরিবার যেতে পারছে, তার ওয়াইফের পরিবার যেতে পারছে ইনভিটেশনে, বৈধ কাগজ থাকলে, তা আমি তো বৈধভাবে পাঠাচ্ছি, সুযোগটা আছে। তো সুতরাং এই সুযোগটা যেহেতু আছে, স্টুডেন্ট ভিসায় যাওয়া যাচ্ছে, এবং আপনি আরো অবাক হবেন, স্টুডেন্ট ভিসায় যেতে জাস্ট ইন্টারমিডিয়েট পাস লাগে, অথবা আলিম পাস লাগে, অথবা ডিপ্লোমা পাস লাগে, অথবা অনার্স পাস লাগে, যে কোনো একটা পাস হলে হবে, কার কিছুই পাস নাই তখন তাকে আমরা ওয়ার্ক পারমিট দিচ্ছি, বাট কিছু পাস আছে তখন তো এটা হচ্ছে। আপনি অবাক হয়ে যাবেন, একজন হাজবেন্ড ওয়াইফ, শুধু একজন, যেটা আমি দেখাই আপনাকে তাহলে বুঝতে পারবেন, হাজবেন্ড ওয়াইফ, এটা হচ্ছে ভদ্র মহিলা, 2.5 মাস আগের গল্প একটা। উনি একদিন আসলেন, বললেন যে স্যার আমার তো অনার্স পাস, আমি একা যাবো না, ইউরোপে যেতে চাই, কিন্তু আমি যেতে চাই সবাইকে নিয়ে। আমি বললাম ঠিক আছে, আপনি তাহলে আইলস করুন। তো এটিএমস থেকে আইলস করলো, মোটামুটি কিছু সময় নিয়ে আইলস 6.5 পেলো, এবং দেখেন এটা তার ডেনমার্কের ভিসা, এটিএমস থেকেই হয়েছে, এটিএমস থেকে আইলস করেছে, এখান থেকে ডেনমার্কের ভিসা হয়েছে, আলহামদুলিল্লাহ। মেয়েরা অনেকে বাসায় ঘরে বসে করতে পারে, আসতে পারে না, তাদের জন্য আমরা অনলাইনে করি, আর এখানে যারা আছে ছেলেদের জন্য আমরা হোস্টেলের ব্যবস্থা রেখেছি, থেকে করা যায়, 3 মাসেই হয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ। এখন দেখেন এটা তার ডেনমার্কের ভিসা, তার নিজের, তার নিজের যোগ্যতাই। আচ্ছা, এটা তার ছোট মেয়ে, ওর তো কোনো যোগ্যতা, এটাও ডেনমার্কের ভিসা একসাথে। এটা দেখেন তার বড় মেয়ে, এটা ডেনমার্কের ভিসা, এটা তার হাজব্যান্ড। দেখেন এই 4টা ভিসা দেখালাম, যোগ্যতা কিন্তু একজনের, তার একসাথে ফ্লাই পড়েছে, একসাথে ওখানে থাকবে ইনশাল্লাহ, একসাথে ওদের ইনশাল সেটেল হবে, একসাথেই তাদের পিয়ার প্রসেস বা অন্যান্য সবকিছু করতে পাবে ইনশাল্লাহ। আজকে তারা মধ্যবিত্ত বলে ভুল হবে, জমি জমা বিক্রি করে তারা চলে গেছে, তারা অনেক জমি ইনশাল্লাহ করবে। আমি বলেছিলাম আজকে জমি হয়তো সে 20% বিক্রি করেছে, কিন্তু ইনশাল্লাহ প্রতি বছর সে 20% না, প্রতি বছর কয়েক বিঘা জমি রাখবে ইনশাল্লাহ, গ্রামের জমি কয়েক বিঘা জমি রাখবে ইনশাল্লাহ। এই জন্য একটু একটু যাস এই তথ্যগুলো জানা দরকার। আর যাদের এই যোগ্যতাটাও নাই, তাদের হাজবেন্ড জাস্ট হাজবেন্ড, উনি আগে ওয়ার্ক পারমিটে যাক, যার যোগ্যতা নাই যেতে হবে, সফল হতে হবে, উনি যাক, উনি হওয়ার পরে উনি যখন সেটেল হবে, উনি যখন পিআর পেয়ে যাবে, উনি যখন সিটিজেনশিপ পাবে, তখন তো সবাই পুরো পরিবার যাবে ইনশাল্লাহ। এই জন্য কষ্ট করে একজনকে পাঠান, কত কাল কষ্ট করবেন, কত কাল? আপনি যেখানে যান, আমি খুব কষ্ট পাই যখন এই কথাগুলো শুনি, একটা লোকের তার দশ থেকে বারো বার সে মেডিকেল করেছে। বাড়ি হলো নারায়ণগঞ্জের ওই সম্ভবত নদীর ওই পারে। আমাকে এসে বললো, স্যার আমি এটিএম এর তথ্য জানতাম না, এটিএম যা সততা চাদর মোড়ানো জানতাম না। তো প্রথমে সে কি করেছে, তার বাড়ির পাশের এক প্রতিবেশী সে বলল তোমাকে আমি দুবাই পাঠিয়ে দিব। এই দিয়ে সে টাকা পয়সা নিল, টাকা পয়সা নিয়ে সে মানে মেডিকেল করাইছে। মেডিকেল করানোর পরে বলছে ভালো মন্দ খাও, কারণ কয়েকদিন পরে তোমাকে ফ্লাই করতে হবে। সে ভালো মন্দ খেয়েছে, জামা কাপড় যা কিছু কেনার কিনেছে, পোশাক আরো কিনছে, সবার কাছে বিদায় নিয়েছে। বিদায় নেওয়ার পরে কিছুদিন পরে জানলো যে না, ভিসাটা হয়নি। তারপরে বললো যে ঠিক আছে, এখানে টাকা পয়সা খরচ হয়ে গেছে, কিছু টাকা ফেরত দিয়েছে। ঠিক আবার কিছুদিন পরে তার আপন দুরাভাই তার বললো যে আমার একদম কাছের মানুষ, সম্ভবত তার আত্মীয়, দুলাভাইয়ের আত্মীয়, আপন দুলাভাইয়ের আত্মীয় মানে তার বোনের হাজবেন্ডের আত্মীয়, তার মাধ্যমে সে করলো হচ্ছে তুরস্কের ভিসা। এখানে বললো যে ঠিক আছে টাকা পয়সা দাও, আবার সে ফিঙ্গারপ্রিন্ট দিয়েছে, মেডিকেল দিয়েছে, সবকিছু দিয়েছে, ভিসা হয়নি। বললো যে এবার হয়নি, ঠিক আছে কিছু টাকা তোমাকে ফেরত দিচ্ছি, অর্ধেক টাকা খরচ হয়ে গেছে, অর্ধেক টাকা দিলাম। এইভাবে করতে করতে তার, এবং প্রত্যেকবারই তার খুব কাছের লোক, এই কাজগুলো কিন্তু প্রত্যেকবারই কাছের লোক, এইভাবে তার দশ থেকে বারো বার মেডিকেল দিয়েছে, দশ থেকে বারো বার মেডিকেল দিয়েছে। সে ইন্টারমিডিয়েট পাশ একটা ছেলে, সে আমার কাছে এসে বললো স্যার এতকাল পরে, এতবার ই করার পরে, তখন আমার হঠাৎ করে একদিন স্ক্রল করছিলাম, স্ক্রল করতে করতে ফেসবুকে এটিএম স্যার নামে একটা পেজ আসলো। সে তখনও বিশ্বাস করেনি, বাট কোন একটা কথা শুনে তার মধ্যে মনে হলো যে আমি তো এই প্রোগ্রামটা কেন আগে শুনলাম না। এই যে দশ থেকে বারো বার সে মেডিকেল দিল, এত করে কাছের লোক, এভাবে তার দশ থেকে বারো বার মেডিকেল দিয়েছে, দশ থেকে বারো বার মেডিকেল দিয়েছে সে ইন্টারমিডিয়েট পাশ একটা ছেলে। সে আমার কাছে এসে বললো স্যার এতকাল পরে, এতবার ই করার পরে, তখন আমার হঠাৎ করে একদিন স্ক্রল করছিলাম, স্ক্রল করতে করতে ফেসবুকে এটিএম স্যার নামে একটা পেজ আসলো। সে তখনও বিশ্বাস করেনি, বাট কোন একটা কথা শুনে তার মধ্যে মনে হলো যে আমি তো এই প্রোগ্রামটা কেন আগে শুনলাম না। এই যে দশ থেকে বারো বার সে মেডিকেল দিল, এতবার সে এত প্রত্যেকবারই প্রতারিত হয়েছে,

অনেকবারই প্রতারিত হয়েছে, কাকে বিশ্বাস করবেন? মানে যাকে দিয়ে করছে সেই দেখেন যেটা। ছোট্ট একটা মানে ঈশের গল্প মনে পড়ে গেল, ছোটবেলায় তখন রাজশাহী ইউনিভার্সিটির একটা ছোট্ট গল্প, সেটা হলো সে কি করেছে দেখেন, মানে বিশ্বাস করবে কেমন করে। সে একটা রাতের বেলা বেরিয়েছে, রাতের বেলা বেরোনোর পরে ওই কোন এক বন্ধুর কাছে নোট শেয়ার করে, পরের দিন তার একদিন পরে মনে হয় তার পরীক্ষা বা তার পরের দিন পরীক্ষা, তো নোটগুলো তার ছিল না, সে ছিল গ্রামে, ছিল হলে আসছে। তো হলের ওইখানে এক ফ্রেন্ড, সে থাকে একটু দূরে, শহরে থাকে। তো শহরে সেই ফ্রেন্ডের ওখানে যেতে যাচ্ছে, যেতে গেল একটা রিক্সা দেখছে, একটা রিক্সায় ছিল, সে রিক্সায় উঠছে। উঠার পরে রিক্সাতে নামছে, খুব তাড়াতাড়ি নামলো, বন্ধুর বাড়ির ওখানে নামছে। নামার পরে যখন টাকা দিচ্ছে রিক্সাওয়ালাকে, তখন হাতের দিকে তাকিয়ে দেখে যে হাতটা হলো বেশ ডোরা কাটা, বলছে মানুষের হাতের মতো না। টাকা তখন দিয়ে তাড়াতাড়ি সে বন্ধুর বাড়িতে গেছে, বন্ধুর বাড়িতে যেয়ে কথাবার্তা বলে বলছে নোটটা দে। নোটটা দেওয়ার পরে নোটটা যখন নিতে গেছে, তখন দেখেছে বন্ধুর হাতটাও ডোরা কাটা। তখন সে আবার সে ভয় পেয়েছে, সে তখন চিৎকার করে সে বাড়ি থেকে বেরিয়ে গেছে। বেরিয়ে যেয়ে তখন সে আরেকটা রিক্সাওয়ালাকে দেখছে, তখন সেই রিক্সাওয়ালাকে বলেছে ভাই আমাকে নিয়ে যান তাড়াতাড়ি, আমার হোস্টেলে যেতে হবে। সে বলছে ঠিক আছে, তো বল কত টাকা, তো যা ইচ্ছা তাই দিও। তো সে গেছে, যে আবার টাকা দেওয়ার সময় দেখে যে আবার হাতটা জোড়া কাটা। তখন সে আবার সে মানে তখন তাকে বিশ্বাস, কাউকে বিশ্বাস করতে পারছে না। তখন সে তাড়াতাড়ি সে দৌড়িয়ে চিৎকার করতে করতে যখন সে হলের কাছাকাছি, তার ঠিক হলের কাছাকাছি গেছে, তখন দেখে তার এক ফ্রেন্ড ওখানে একটু বাইরে দাঁড়িয়ে আছে, হ্যাঁ ওখানে হাওয়া খাচ্ছে বা কোনো কিছু কাজ করছে ওখানে। তখন বলল দেখ আমি অমুক জায়গায় গেলাম, এটা দেখি তার হাত কাটা, হাতে ডোরা কাটা। তারপর একজন গেলাম সেখানে, যার কাছে নোট নিলাম সেও দেখে ওটা, কাকে বিশ্বাস করবো? যার কাছে যাই সেই দেখি যে এটা, এই দুইটা রিক্সাওয়ালা পরপর তার দুইজনের হাতেই হাতে ডোরা কাটা। বল আমি আজকে এই বিপদের মধ্যে পড়েছি। তখন সেই ফ্রেন্ড বলল এইরকম হাত দেখে, তার হাতটা ওইরকম। তো ঘটনাটা কেন বললাম, ও তখন সে সেন্সলেস হয়ে গেছে, তখন সে অজ্ঞান হয়ে পড়েছিল, ওইভাবেই ছিল ওইখানে। কেন বলুন তো, এই যে যত জায়গায় সে গেল সব একই রকম দেখলো, মানে বিশ্বাস করার কোনো জায়গা নেই, যেখানে যেখানে সেটাই এটা, যে বন্ধুর কাছে নালিশ করছে সেও ওরকম। এরকম আমাকে বলে অনেকে, স্যার যেখানেই আমি ভিসার জন্য গেছি, এজেন্সিতে গেছি, সেখানে টাকা নিয়ে নিছে, টাকা নিয়ে বলছে ভিসা হবে, ভিসা হবে, ভিসা হবে, সব থেকে একই অবস্থা। এত কিছুর পরে অনেকের শেষ পর্যন্ত এটিএম সে আসে অনেক দূরে, বলে স্যার আমি বাড়ির পাশে পাইনি, বাড়ি তো সিলেটে, বাড়ি তো চট্টগ্রাম, বাড়ি তো, আরে জীবন এটা, ঢাকার মালিবাগ কত দূরে, একদিন কষ্ট করে চলে আসো, কি আছে, আপনারা চলে আসুন, আপনার সন্তানকে নিয়ে আসুন, না থাকলে ধার করে আসুন, আপনি ঢাকায় আসার টাকা নাই, ধার করে আসুন, না হলে দুটা মুরগি বিক্রি করুন, কবুতর বিক্রি করুন, ধার করে আসুন, কিছু বিক্রি করুন, প্রিয় জিনিসটা বিক্রি করুন, তারপরেও আসুন আমার কাছে। আমাকে কেন বলতাম যে আমার কাছে আসতে বলছি, জেনে যান, বুঝে যান, এখান থেকে আমি কখনো কাউকে মিথ্যা স্বপ্ন দেখাই না, আপনার সাধ্যের মধ্যে যতটুকু সম্ভব তাই করি, কিছু না থাকলে দেশে কিছু করবেন ইনশাল্লাহ, আপনার বেকারত্ব ইনশাল্লাহ থাকবে না, আপনার জন্য বা আপনার পরিবার কারোর জন্য, একটু কষ্ট করে আসতে হবে, শীত গ্রীষ্ম বর্ষা যাই হোক আসতেই হবে, স্বপ্ন পূরণ করতে হবে, সারা জীবন কষ্ট করা যাবে না। গরিব হয়ে জন্মগ্রহণ করেছে এটা কোনো অপরাধ না, বাট গরিব হয়ে মৃত্যুবরণ করা যাবে না। ইফ ইউ আর বর্ন পুওর, দ্যাটস নট এ ক্রাইম, দ্যাটস নট এ প্রবলেম, that's not at all issue, that's not a land issue, but don't die poor. গরিব হয়ে জন্মগ্রহণ করা কোনো অপরাধ না, কিন্তু গরিব হয়ে মৃত্যুবরণ করো না। আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন একটা জীবন, একটা জীবনকে কাজে লাগাতে হবে, ইনশাআল্লাহ হালাল ভাবে বড় হতে হবে। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলছেন, যদি দারিদ্রতার কোনো আকার থাকতো আমি তাকে হত্যা করতাম, কারণ দারিদ্রতা গরিবি হাল মানুষকে শিরক আর কুফুরের দিকে নিয়ে যায়। সে দুনিয়াতেও দেখা যায় গরিব থাকে, অনেক মানুষকে দেখবেন দুনিয়াতেও গরিব আখিরাতেও গরিব, কারণ দারিদ্রতার কারণে সে আসলে মানে হালালভাবে ইনকামও করতে পারেনি, ইবাদতও করতে পারেনি। আশা করি আজকের পরে কেউ যেন আর একটা দিন নষ্ট করবেন না। আমার ব্যক্তিগত নাম্বার দিচ্ছি, অনেকে বলে স্যার আপনার সাথে কথা বলতে চাই, মনের মতো কথা বলতে চাই, লিখতে চাই কিছু, হোয়াটসঅ্যাপে মেসেজ করতে চাই, সেজন্য আমার ব্যক্তিগত নাম্বার দিচ্ছি। এটিএম স্যার বা মানুষ গড়ের কারিগর বলে আপনারা সেভ করে রাখুন, 01712 80 81 93, এটা আমার পারমানেন্ট নাম্বার ইনশাআল্লাহ, 01712 80 81

0: 91, আর একটা আমার ইউটিউব চ্যানেল আছে এটিএম স্যার নামে, এটিএম লিখুন, তারপর স্যার লিখুন SIR, এটিএম স্যার লিখে সাবস্ক্রাইব করে ভালো লাগুক আর খারাপ লাগুক ভিডিও করে দেখুন, ইনশাআল্লাহ জীবন বদলাবে।
1: ধন্যবাদ স্যার। আমাদের সঙ্গে দ্য প্রিন্স আছেন, তিনি লিখেছেন, স্যার আমার সামনে এক্সাম, আমি ইংরেজি ভালো পারি বাট অলসতার জন্য বেশি দক্ষ হতে পারি নাই, পরামর্শ দেন আমি কি করতে পারি।
0: আচ্ছা, যে বলছে প্রিন্স যে আমি ইংরেজি ভালো পারি কিন্তু অলসতার জন্য কিছু করতে পারি, তুমি যে ভালো পারো তোমার কাছে মনে হচ্ছে, তুমি কতটুকু ভালো পারো তা তুমি জানো, তোমাকে কে বলেছে যে তুমি এতটুকু ভালো জানো? মানে ব্যাপারটা হচ্ছে যে আমরা অনেকেই দাবি করি যে আমি ভালো জানি, আমি অমুক ভালো জানো, তমুক ভালো জানি। আমার কাছে কিছুদিন আগে এক গার্ডিয়ান এসে তার নিজের ছেলে, হি ওয়াজ ব্র্যাগিং অ্যাবাউট সান, এবং বলেছিল যে খুব ভালো আছে। তো বললাম যে কতটুকু ভালো? হ্যাঁ, তখন সে বলল স্যার হি ক্যান স্পিক ফ্লুয়েন্টলি। মানে শুধুমাত্র স্পিকিং ফ্লুয়েন্টলি এটা কিন্তু কোনো একটা বড় দক্ষতা না, সে একটা কথা বলছে এটা একটু তাড়াতাড়ি ভালো করে বলছে, কিন্তু যে কথাটা বলছে তা কি সঠিক আছে? দেখা গেল যে আমি তাকে বললাম ঠিক আছে এই এটা ফিল আপ করতে একটা ইয়ে নিয়ে, বাক্য নিয়ে, সেটা সে লিখেছে বাট সেই বাক্যটা লিখেছে ভুলে ভরা। আমরা যে লিখতেই ভুল করছে সে বলতেও ভুল করবে, তবে সে বলাটা সে হয়তো তাড়াতাড়ি বলছে, একটু ফ্লুয়েন্টলি বলছে, কিন্তু এটা তো ফ্লুয়েন্সি না। Fluency doesn't make sense that you are going wrong if you have to go wrong somewhere grammatically. তার কখনোই সেকে ফ্লুয়েন্সি বলা যায় না। বরং আমি যখন বাংলায় কথা বলছি আমি কি খুব তাড়াতাড়ি কথা বলছি? না, এই যে সাবলীলতা এটা রেখেই সে ইংলিশে কথা বলবে, এটাকেই বলা হয় ফ্লুয়েন্সি। তো বললাম যে এটা তো হয় না। তো এই জন্য অনেকেই যেমন মানে নিজেকে যেটা করে সে মনে করে সে খুব ভালো, আসলে সে ততটা ভালো না। দেখেছি গ্রামাটিক্যালি সে অনেক ফল্টি গ্রামার দিয়ে কথা বলছে, যে কথা বলছে তা ঠিক হচ্ছে না। হ্যাঁ, আমাকে একজন বলছে স্যার আই এম টোটালি অ্যাগ্রি উইথ ইউ। বললাম যে তো হয় তো না, সেন্টেন্সটাই তো হয়নি, আই এম অ্যাগ্রি তো হয় না, আই এম টোটালি অ্যাগ্রি তো হয় না, আই অ্যাগ্রি উইথ ইউ। হ্যাঁ, তখন তুমি বলতে পারো আই টোটালি অ্যাগ্রি উইথ ইউ। তিনি এটিএম স্যারের প্রোগ্রামটা দেখো, হয় কথাটা?
1: জি না,
0: হয়তো না। তার মানে কথাটা কিন্তু সে সুন্দর করে বলেছে, হ্যাঁ হয়তো ফ্লুয়েন্টলি বলেছে, স্বাভাবিকভাবে বলেছে, কিন্তু ভুল হয়েছে। একজন বলল সে গতকাল কুষ্টিয়ায় যাবে, দেখেন কথাটা কিন্তু সে বলেছে, কিন্তু হয় না কিছু, কিচ্ছু হয়নি, টেনশন হয়নি, কোনো কিছু হয়নি। সুতরাং এই জন্য বলবো যে এমন কোন ইংলিশ বলা যাবে না যেটা ভুলে ভরা, কোনো ল্যাঙ্গুয়েজ না। এই জন্য আমি বলবো যে শুদ্ধভাবে শেখার জন্য ইংলিশের লেভেল 1 এবং লেভেল 2 করেন, তারপর আইএলস করেন, ইনশাল্লাহ এটা মনের মতো করলে সে বেকার থাকবে না, শুধু এইটুকু করলেই সে বেকার থাকবে না ইনশাল্লাহ, সে যে বয়সেই হোক না কেন। যারা রিটায়ারমেন্টে যাবেন তাদেরকে বলবো আপনারা এটুকু শিখে নেন, তারপরে আপনি রিটায়ারমেন্টে যান, কখনো কারো অনুগ্রহ নেবেন না। নেভার গেট রিটায়ার্ড ইন ইয়ার লাইফ, আই এম সেইং, আপনার হয়তো বয়স হয়ে গেছে বাট নেভার গেট রিটায়ার্ড অ্যান্ড নেভার এক্সপেক্ট সামথিং ফ্রম ইয়ার সন্স, ফ্রম ইয়ার ডটার্স অর ফ্রম এনি ওয়ান আফটার রিটায়ারমেন্ট। আপনার রিটায়ারমেন্টের পরে, আপনার রিটায়ারমেন্টের পরে কখনো আপনার সন্তান, আপনার ছেলে মেয়ে বা অন্য কারোর কাছে এক্সপেক্ট করবেন না। প্রত্যাশা, এক্সপেকটেশন অলওয়েজ হার্ড, ইফ ইউ এক্সপেক্ট টু মাস ফ্রম সামওয়ান, ফ্রম সাম পিপল, ইউল রিয়েলি গেট হার্ড। মনে রাখবেন মানুষের জীবনটা এমন যে একটা সময় মনে হবে যে আপনি আপনার জন্যই, কেউ কারো না। সিফাত, আপনাকে যে একটা প্রশ্ন করি, বলুন তো পৃথিবীতে সবচেয়ে বেশি আপন কে? বাবাকে অনেকে মনে করে বাবা সবচেয়ে আপন, কেউ বলে মা সবচেয়ে আপন, আপনার কাছে কে মনে হয়?
1: আমার কাছে তো স্যার এরকমই মনে হয় আর কি, বাবা মা। এবং
0: আমাদের জীবনে আপন শুধুমাত্র আল্লাহ, আল্লাহ ছাড়া আমাদের কোনো আপন
1: না। ডেফিনেটলি আল্লাহ তো অবশ্যই, মানে আমি আসলে পৃথিবীর মানে আমাদের পরিবারের কথা চিন্তা করে আসলে বললাম, আর অবশ্যই নিঃসন্দেহে সেটা নিয়ে কোনো দ্বিধাদ্বন্দ্ব নাই। আসলে
0: আসলে আমরা পৃথিবীতে জন্মগ্রহণ করেছি কোন একটা মাধ্যমে, বাবা মার মাধ্যমে,
1: জি,
0: কিন্তু যিনি আমাদেরকে পাঠালেন তিনি আল্লাহ, দা
1: জি
0: তিনি আমাদের সৃষ্টি করেছেন, আমাদেরকে পাঠিয়েছেন, এক একজনকে এক এক ঘরে পাঠিয়েছেন, এক এক বাবার কাছে, এক এক মায়ের কাছে পাঠিয়েছেন। কিন্তু আল্লাহ তাআলা কোরআনে আবার বলছেন সুম্মা ইলাইনা তুরজাউন, আবার তার কাছে ফিরে যেতে হবে, আবার তার কাছে, তার মানে বুঝতে পারছেন, মানে তার কাছ থেকে এসেছি আবার তার কাছে ফিরে দেবো। মাঝখানে আমরা যত কিছু আছি এগুলো কিন্তু আমরা বিভিন্ন পরিচয় বলছি, বিভিন্ন আসলে প্রত্যেকটা একটা নাটক, প্রত্যেক একটা আমরা নাটক
1: সবই ক্ষণস্থায়ী আর কি,
0: ক্ষণস্থায়ী। তো আমরা এই জন্য অভিনয় করে যাচ্ছি, কেউ বাবার অভিনয় করছি, কেউ ছেলের অভিনয় করছি, কেউ সন্তানের অভিনয় করছি, ভাই বোন অভিনয় করছি, করে যাচ্ছি, কাজ করে যাচ্ছি, অভিনয় বলবো না কাজই করে যাচ্ছি। কিন্তু কথা হলো যে এক সময় আমাদেরকে চলে যেতে হবে, সময় লাইনা তুর যাওয়ান। তো এই জন্য বলবো একমাত্র আল্লাহ, তাকে আপনার কাছে নিরাশ করবেন না। আমাদের কি এতটুকু সময় হয় না, অলসতা হোক যাই হোক, পাঁচ শক্ত নামাজ আল্লাহ তালা আমাদের বিধান দিয়েছেন, এটাকে পড়তে পারি না? এর জন্য কি আলাদা টাকা লাগে, পয়সা লাগে? এর জন্য কি আলাদা আলাদা আলাদা বাসস্থান লাগে, আলাদা অ্যাকোমোডেশন লাগে, আলাদা যোগ্যতা লাগে? কিছুই লাগে না। দেখেন এইটুকু আমাদের করতে হবে। আমরা অনেক সময় বলি যে এই যে আমাদের রিজিকের জন্য আল্লাহ তালা কি বলছেন, নামাজের পরে বেরিয়ে যাও, বেরিয়ে যাও, তুমি তোমার রিজিকের অন্বেষণ করো, আল্লাহ তালা বলছেন। এবং তারপর আল্লাহ তালা এমন করে বলছেন যে পৃথিবীতে এমন কোন প্রাণী নাই যার খাওয়ানোর দায়িত্ব আমি নিই, আল্লাহ নিয়েছেন। সুতরাং আমাকে এখন অন্বেষণ করতে হবে। আল্লাহ বলছেন কি, তুমি তোমার চেষ্টা করো, আমি তোমাকে দেব। আচ্ছা, সূরা নাজমের মধ্যে 39 নম্বর আয়াত বলি, আল্লাহ তালা বলছেন এমন কেউ নাই, অর্থাৎ যদি কেউ চেষ্টা করে, অর্থাৎ যদি কেউ, যা মানুষ যা চাইবে তাই পাবে। অর্থাৎ যদি আমি ছোট করে বলি, আল্লাহ তাআলা বলছেন কি, মানুষ তাই পায় যা সে চেষ্টা করে। মানুষ তাই পায় যা সে চেষ্টা করে, চেষ্টাই করলাম না তো পাবো কি কোন করে? ঠিক একই রিলেশন দেখেন কোথায় দিচ্ছেন। আবার সূরা রাদের মধ্যে আল্লাহ তাআলা 11 নম্বর আয়াতে বলছেন যে যে জাতি নিজের ভাগ্য উন্নয়নের চেষ্টা করে না, আমি তার এই করি না, আমি তার উন্নয়ন করি না, তা নিজেরা নিজের চেষ্টা করছে না, সচেষ্ট হচ্ছে না, আমি তাকে কেন করবো? অর্থাৎ তুমি চেষ্টাই করছো না, তুমি বসে আছো, তুমি বলছো যে আমি হবে না, হবে না। এই জন্য প্রত্যেকে বলবো যে আজ থেকে জেগে ওঠো, যদি মুসলিম পরিবারে হও, তোমার এখন থেকে সকাল একদম ভোরবেলা দিন শুরু করো, ফজর নামাজ পড়ে দিন শুরু করো, পাঁচ ওয়াক্ত নামাজ, চার না হয় চার করা যাবে না। অন্য ধর্ম যদি হয় দিন তোমার আগে উঠতে না পারে, তুমি সফলতা যাচ্ছ ইনশাল্লাহ। কয়েকটা আমলের কথা বলবো, প্রত্যেক মুসলিম যেন রাতে ঘুমানোর আগে সূরা মুলক পাঠ করে ঘুমান, আজকে থেকে এটা করবেন। রাতে ঘুমানোর আগে সূরা বাকারা শেষের দুই আয়াত পড়বেন, সকালেও এটা করবেন, সূরা বাকারা শেষের দুই আয়াতটা রাতে সূরা মুলক পড়বেন অবশ্যই। প্রত্যেক ফরজ নামাজের পরে আপনার আয়াতুল কুরসি পড়েন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সে জান্নাতে যাবেই, কেন যায়নি, সে মারা যায়নি তাই। এদের এই আমলটা কখনো আমরা ছাড়বো না, এক একটা নামাজও কাজ করবো না ইনশাল্লাহ, কোন কাজের কারণে আমরা নামাজ ছাড়বো না ইনশাল্লাহ। আর একটা কথা বলে রাখি, আল্লাহ তাআলা কোরআনের মধ্যেই সূরা নূহের মধ্যে আল্লাহ বলছেন ফাকুল তু ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফার, হ্যাঁ ইউসুফ ইসলামা মিত্র, হ্যাঁ আলাইকুম মাদ্রার। এখানে আল্লাহর কাছে যারা তওবাকারী হয়, যারা ইস্তেগফার করে, যারা ক্ষমা চায়, আল্লাহ তাদেরকে রিজিক বাড়িয়ে দেন, সন্তান সন্ততি দেন, তাকে আল্লাহ যা ইচ্ছা, মানে আল্লাহর কাছে যা চাই তাই আল্লাহ দেন। সেই জন্য ইচ্ছা মতো প্রতিদিন অনেকবার তওবা করুন, অনেকবার ইস্তেগফারুল্লাহ ইস্তেগফারুল্লাহ পড়তে থাকুন, অনেকবার লা হাওলা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়ুন, অনেকবার দুরুদ ইব্রাহিম পড়ুন, দেখেন আপনার দুঃখ কষ্ট আল্লাহ নিয়ে নেবেন। আর আমি যা বলছি কিছুদিন আমার কথাগুলো মেনে চলুন, সেটা কি পাঁচ হাজার নামাজ পড়বেনই, পাশাপাশি ইংলিশে তুখর হন, এবং যাদের যোগ্যতা আছে তার সাথে একটু ডিজিটাল মার্কেটিং আর ফ্রিল্যান্সিং করুন। কিচ্ছু না পারলে, কিছুই যদি না পারেন, শুধু ইংলিশটা শিখুন মনের মতো করে। আপনার যোগ্য, আমি বললাম তো আপনার কিছুই নাই, আইএলটিএস 7 পেয়েছেন, আমি চাকরি দেবো ইনশাল্লাহ। যদি 7.5 পাই তাহলে আমি এটিএমস এর মধ্যে রেখে দেবো ইনশাল্লাহ। এরপরে আর কি চাই? আমি আবারও আবার ব্যক্তিগত নাম্বারটা দিচ্ছি, তবে তার আগে আবার একজন কলিগের নাম্বার দিচ্ছি, যার কাছে কথা বলে ফোন করে আমার একটা অ্যাপয়েন্টমেন্ট নিন, কালকে চলে আসুন। কালকে জায়গা পরশু করবেন না কেন, পরশু কাল পরশু তারপরের দিন তারপরের দিন তারপরের সপ্তাহ করতে করতে তারা হয় না। এখন নিয়ত করেন, আসবেন, যেভাবেই হোক, সে শীত গ্রীষ্ম বর্ষা যাই হোক আসতে হবে ইনশাল্লাহ। কালকের জন্য অপেক্ষা করা যাবে না, যারা কালকে আসবেন এই নাম্বারে কথা বলে আসুন, 01318-222-647, আবার বলছি 01318-222-647, বলবেন যে মানুষ গড়ের কারিগর এটিএম স্যারের সাথে সরাসরি দেখা করতে চাই, একটা অ্যাপয়েন্টমেন্ট দিন, বিদেশ যাওয়ার জন্য, ইংলিশ শেখার জন্য, স্টুডেন্ট ভিসার জন্য, অথবা আইএলটিএস ছাড়া বিদেশ যাওয়ার জন্য, অথবা আইএলটিএস সহ বিদেশ যাওয়ার জন্য, অথবা কোনো যোগ্যতা নাই কিন্তু ইউরোপে যেতে চাই ওয়ার্ক পারমিটে, যে কোনো একটা ভাবে ইনশাআল্লাহ।
1: ধন্যবাদ স্যার। আমাদের সঙ্গে আরো আছেন সাহিম রহমান, তিনি লিখেছেন আমি ইংলিশে খুবই দুর্বল, এবার ইন্টার এক্সাম দিব, আমি কি ইউরোপ যেতে পারবো আইটিএস করে? স্যার প্লিজ আনসারটা দিবেন, আশা করি।
0: কথা হলো তুমি ইংলিশে খুব দুর্বল, তুমি কি দেখে দেখে লিখতে আর পড়তে পারো? তুমি কি অক্ষর চেনো? যদি তুমি অক্ষর চেনো আমাকে মেনে চলো, তোমার দায়িত্ব আমি নিব ইনশাল্লাহ। দায়িত্ব নিয়ে বলছি এখানে একটা কোর্স দশ বার করা যায়। আমি তো কমার্শিয়াল ভাবে চিন্তা করি না, অন্য প্রতিষ্ঠান দিতে পারছে না, আমি তাদেরকে কখনোই তাদেরকে তার সমালোচনা করব না, ভালো বলবো। প্রত্যেকটা প্রতিষ্ঠান চেষ্টা করে যাচ্ছে, তার সাধ্যমতো চেষ্টা করছে, তারা হয়তো পারছে না বলে দশ বার দিচ্ছে না, বাট আমি তো করে দিচ্ছি। এই দেশে তো আমি একটা উদাহরণ সৃষ্টি করলাম যে একটা কোর্স একবার পারছে না, দুইবার তিনবার চারবার পাঁচবার দশবার একই খরচে করতে পারবে, এই সুযোগ তো আমি দিচ্ছি। তো সুযোগ তুমি নিতে যেতে টায়ার্ড হবে, ইফ আর টু টায়ার্ড অফ টেকিং দ্য অপরচুনিটি দ্যাট আই এম গিভিং ইউ, হাউ ক্যান আই মিন প্রসিড, হাউ ক্যান ইউ বি ডেভেলপ, তো করতে পারবে না। সো অপরচুনিটি নট, বাট ইউ হ্যাভ টু গেট আপ অ্যান্ড অ্যানসার দ্য ডোর। তোমার সুযোগ আসছে, তুমি সুযোগ নিচ্ছ না, বসে আছো, আর কতকাল তোমার জন্য এটা করবে? দেখো তোমার বয়স হয়ে গেছে, তোমার বাপ মা সবকিছু তোমাকে বলবে না, আজকে আমি যেটা বলছি এটা দেখো তোমাকে আর কে বলবে না, তোমার প্রতিবেশী আর বলবে না, বলার দিন শেষ। মাথায় রেখো তোমাকে কিন্তু একসময় মনে হবে যে আমাকে কিন্তু শাসন করার কোনো লোক নাই, নো ওয়ান উইল বি লেফট আউট। হ্যাঁ, কেউ তোমাকে শাসন করার মতো কড়া কথা বলার থাকবে না, একটা বয়সের মধ্যে কেউ থাকে না। আমাকে আমার একজন আপন আত্মীয় বলছিলেন, তার মা মারা যাওয়ার পরে বলছেন, আমাকে আর রাগ করার কেউ থাকলো না, আমাকে আর বকার কেউ থাকলো না। তো এই কথাটা আমার মানে খুব আমি নিজেই বুঝতে পারলাম, উপলব্ধি করলাম, তাই তো মানুষ একসময় চায় যে তাকেও যেন কেউ শাসন করে, এরকম একটা লোক থাক। আপনি দেখেন যে মানুষটা বকা শুনতে চায় না, ওই বকা বা ওই রাগ করার লোকটা যখন থাকে না, তখন সে এত কান্না করে, এত কষ্ট পায় যে কল্পনা করা যায় না। আজকে আজকে থেকে তোমাকে এই বলার লোকটা কেউ থাকলো না। তো আমার তখন মনে হলো যদি আমিও না বলি, আমি এটিএম মাহমুদ, আজকে মানুষ আমাকে এটিএম স্যার বলে, মানুষ ঘরের কাজ করছি, আমি যদি এই যুবককে আমি শাসন না করি, ওকে যদি আমি নামাজ পড়াতে না পারি, ওকে যদি আমি এই কাজটা করাতে না পারি, ওকে যদি আমি শেখাতে না পারি, ওকে যদি আমি ডিজিটাল মার্কেটিং করাতে না পারি, ওকে যদি আমি হালাল একটা ইনকামের ব্যবস্থা আমি না করতে পারি, ওকে আর কে করবে? আপনি অবাক হয়ে যাবেন, কয়েকদিন আগের কথা বলি, একটা ছেলে, তার বয়স যুবক, তার বয়স 31 বছর, দেখতে খুব সুদর্শন। তার আমি তাকে বললাম, তার সে ম্যারিড লিখছে কিন্তু তার সন্তান আছে কিনা সে লেখেনি। আমি বললাম তোমাকে বাচ্চা কাছে আছে? বলে স্যার আছে না থাকার মতো। আমার আছে আবার না থাকার মতো কেমন কথা বলো, এরকম তো অ্যান্সার হয় না, আছে না নাই। বলছে যে আছে কিন্তু আমি লিখিনি, কারণ সে আমার সাথে নাই। এই কথা বলে লোকটা অঝরে কান্দ। আমি পুরুষেরা তো কান্না খুব কম দেখেছি, মানে সে অঝরে, অনেকে ছিল সামনে। বলে স্যার আমাকে এইভাবে কেউ বলেনি আর, হ্যাঁ আমাকে কেউ বলে না। আমিও তখন ওভারলুক করে যাই। আমি তখন বললাম সন্তান তো তোমার, রাগারাগি হয়েছে তোমার সন্তান, তোমার হাজবেন্ড ওয়াইফের মধ্যে, কিন্তু সন্তান তো তোমার, তোমার রক্তের, ওর তো তোমাকে বাবা ডাকার অধিকার আছে, তো তুমি তো তুমি নিজেকেও কষ্ট দিচ্ছ, ওকেও কষ্ট দিচ্ছ, দুজনকে কষ্ট পাচ্ছ। বলো স্যার আমার তো সেই ইয়ে নাই, শুধুমাত্র টাকার জন্য, সে ভালো ইনকাম করে না এই জন্য তার ওয়াইফ চলে গেছে, তার একটা বাচ্চা হওয়ার পরে সে তাকে অ্যাফোর্ড করতে পারে নাই, ভালো কিছু দিতে পারে নাই, খাবার দাবার সবকিছুতেই কষ্ট ছিল। আমি কষ্ট করে দুজন কামরায় থাকো, একে অপরে থাকো, অল্প খাও তারপর সুখে থাকো, শান্তিতে থাকো, একসাথে থাকো, কিন্তু অধিকার থেকে কাউকে বঞ্চিত করো না। সবসময় দুজন না হলে তো হয় না, কোনো কিছু হতে গেলে দুটো লাগে, এটার মানে এই না সংসার ত্যাগ করতে হবে। ও স্যার আমি কি করবো, আমার তো আর মাত্র অল্প টাকা ইনকাম করি, এই সামান্য টাকা দিয়ে কেমন করে করতে পারি? সে জানতোই না যে ইংলিশের সাথে যে ডিজিটাল মার্কেটিং করে, সবকিছু বলে তার এক মাসের বেতন দিলেই তো বাকি জীবনটা সে কোনোদিন মানে মানে তার অভাব আসতো না। সে জানতো না যে আপনি এখন দেখেন ইউরোপের সাইপ্রাসে মাত্র 5 পেলে, আইএলটিএস 5 পেলে যাওয়া যাচ্ছে, সে 5 পেতে মাত্র এক মাস লাগে, এক মাসে আইএলটিএস 5 পাওয়া যায়, এতে 100% ভিসা হচ্ছে। সে জানতোই না যে একজন এক মাসে ওয়ার্ক পারমিট হচ্ছে, একটা মাস, এক মাস ও ইনকাম করছে মাত্র 17,000-18,000 টাকা, আর যেখানে বেতন সুবিধা দিয়ে প্রায় 1 লাখের উপরে, এক মাসে ওয়ার্ক পারমিট হচ্ছে। সৌদি আরব যেতে দুবাই যেতে বা আবুধাবি যেতে বা বাহরাইন যেতে, মধ্যপ্রাচ্যে যেতে, মালয়েশিয়া যেতে যেসব খরচ হয় ওয়ার্ক পারমিটে, তার থেকে কম টাকায় উন্নত জায়গায় যাওয়া যাচ্ছে। এবং আপনি দেখেন 1 লাখের উপরে তার বেতন টেতন সবকিছু দিয়ে এক মাস খরচ হচ্ছে, এক মাসের মধ্যে হচ্ছে, 15 দিন 20 দিন কখনো এক মাস লাগে, এই চলে আসছে। আমার সাথে দুইটা আছে ইতিমধ্যে দেখাচ্ছে, আজকে এটা আসলো, যাবে ইনশাল্লাহ, অর্থাৎ তারা চলে যাবে ইনশাল্লাহ। অথচ আমরা কান্নাকাটি করছি, করছি না, সুযোগ নিচ্ছি না, বলছেন আমি আপনাকে চিনতাম না। আজকে আমি এই জন্য বলবো, আপনারা দেখেন অনেক নাটক, সিনেমা, ডান্স, গান, অনেক কিছু আপনারা ছড়িয়ে দিচ্ছেন, অনেক কিছু আপনারা শেয়ার করছেন, অর্থাৎ যেগুলো জীবন বদলায়। ঢাকা এফএমকে ধন্যবাদ জানাচ্ছি আজকে এত সুন্দর একটা প্রোগ্রাম করার জন্য। এই প্রোগ্রামটা আপনি ছড়াই দেন, এটা মানুষের জীবন ইনশাল্লাহ বদলাবে, তাকে হালাল রিজিক দেবে ইনশাল্লাহ, তার পরিবার গঠন করবে ইনশাল্লাহ, এবং তার বাকি জীবনে তার এবং তার পরবর্তী প্রজন্মের একটা সুন্দর একটা ভবিষ্যৎ ইনশাল্লাহ করে দিবে হালাল ভাবে। আমি কখনো হারাম পরামর্শ দিই না, এবং আমি কখনো কাউকে মানে মিথ্যা স্বপ্ন দেখাই না। সুযোগ আছে, আপনারা আরো অবাক হবেন, একটা নারী কষ্ট করছে, উনি তার বয়স হয়ে গেছে, যে ভাই বোনদের মানুষ করলেন উনি বিয়ে না করে ভাই বোনদের মানুষ করেছেন, আজকে তার বয়স হচ্ছে 40 পার হয়ে গেছে, বোনের বিয়ে হয়নি, এই জন্য বোনের কাছে ওই ভাইদের বিয়ে হয়েছে, তাদের সন্তানকে তার কোলে দেয় না।
1: আচ্ছা,
0: এটা বিশ্বাস করা যায়? তার কোলে দেয় না, এই জন্য ভদ্র মহিলা আমার কাছে এসে কান্নাকাটি করছে, তাদেরকে মানুষ করলাম, মানে উনি সবার বড়, তো সম্ভবত 6 ভাই বোন বা 7 ভাই বোন, উনি সবার বড়, তো অন্য সবাইকে উনি মানুষ করার জন্য, বাবা মারা গেছে আগেই, উনি ওই বয়স থেকে কাজ করা শুরু করে, হ্যাঁ ছোটখাটো কাজ করে, এটা দিয়ে উনি সংসার চালায়, এমন করতে করতে সবগুলোকে মানুষ করেছে, পড়াশোনা করিয়েছে, তাদেরকে অনার্স পাস করেছে, কাউকে মাস্টার্স পাস করেছে, কেউ সরকারি চাকরি করছে, কেউ বেসরকারি চাকরি করছে, সবাই ভালো হয়েছে। ওনার একটা মেয়ে নারী, তার তো বয়স হয়ে গেছে, যে বয়সে যখন তার সবাই উঠে পড়লো, সবাই যখন মোটামুটি একটা জায়গায় পৌঁছলো, পরিবার ব্যবস্থা হলো, তখন ওনার আর বিয়ে হয় না। সেই ভাইয়ের বাচ্চা হয়েছে, সেই ভাইয়ের ওয়াইফের ওয়াইফ বলছে না না, যে নারীর কোনো ই হয়নি, বাচ্চা কাচ্চা নাই, তার কাছে বাচ্চা দেওয়া যাবে না, অমঙ্গল হবে। আমি বললাম যে এগুলো যে আমি কোথায় যাব, কাদের জন্য করলাম? তো এটা হলো বাস্তবতা। ওই তারই আর ভাই বলছে যে সে নাকি এই পরিবারের জন্য সবচেয়ে কম অবদান রেখেছে। তো আমার কাছে এসে বললো, স্যার আমি আজকে 40 বয়স, আজকে আনম্যারিড, আমি চাই না আর ভাইদের সাথে থাকতে, আমি তাদের অনুগ্রহ নিয়ে থাকবো না, আমি নিজের মতো থাকবো, আমাদের যে বাড়ি আছে, যে বাড়ির অংশ আছে, সেখানে ঘর আছে, সেই ঘরে আছি, থাকার জায়গা আছে, কিন্তু আমার কোনো ইনকাম নাই, ভাইদের কাছে খাইতে হয়, হাত পাততে হয়, আমি হাত পাততে চাই না, যদি থাকি তাদেরকে টাকা দিয়ে থাকবো। তো উনি আমার কাছে আসলেন, যখন আপনি অবাক হবেন, সে কিন্তু শিক্ষিত মহিলা, তো উনি করেননি, ওনাকে বললাম আপনি এখন লেভেল 1 করেন, লেভেল 2 করেন, IELTS করেন, ফ্রিল্যান্সিং, ডিজিটাল মার্কেটিং করেন, কিচ্ছু না, আপনার লেভেল 1-2 করেন, এটুকু দিয়ে আপনি ইনশাল্লাহ বাচ্চাদের পড়াবেন, এটুকু দিয়েই ক্লাস 9, 10, 11 পর্যন্ত আপনি পড়াতে পারবেন, আপনি বাসায় আপনি আপনার মানে একটা কোচিংয়ের মতো করে নেন, বাসায় একটা প্রতিষ্ঠানের মতো করে নেন। বলে স্যার এইভাবে আমি, হ্যাঁ বলছে, এটা যদি করতাম তাহলে তো এতদিন আমি এই কথা শুনতে হতো না, কটু কথা শুনতে হতো না। মানুষ অনেক কিছু সহ্য করতে পারে, কিন্তু কটু কথা সহ্য করতে পারে না। এটা কিন্তু সহ্য করা যায় না, তির্যক কথা সহ্য করা যায় না, এর কঠিন, খুব কঠিন। এটা কিন্তু মানে আপনি যা মানে একজনকে যদি আঘাত করা যায় কোনো এমন সোর দিয়ে, হ্যাঁ কোনো ধনুক দিয়ে, তীর দিয়ে, সে যত কষ্ট পায় কথার তীর তার থেকে বেশি আঘাত দেয়। তাই বললাম যে এইটা শোনার আগে আপনি শুরু করেন, আপনার যতটুকু সামর্থ্য আছে তাই দিয়ে শুনুন, স্যার আমি তো এতদূর আসতে পারবো না, আপনি অনলাইনে করেন। এই জন্য বললাম এই কোর্সগুলো আসলে শুধু কোর্স না, ইংলিশ শুধু কোর্স না, এটা ফুড, খাবার, মানুষের বেঁচে থাকার অবলম্বন। এই যে দেখেন এখান থেকে, প্রথমে জানতেন না যে ওনার বয়সেও বিদেশে যাওয়া যায়, উনি জানতেন না যে ওনার বয়সেও ওয়ার্ক পারমিট হয়, ওনার বয়সেও স্টুডেন্ট ভিসায় যাওয়া যায়, অনেকেরই জানা নাই। এবং কিছু কিছু দেশ অনেক, যেমন একটু বলে রাখি, ইউরোপের বেশ কিছু দেশে একসাথে যাওয়া যাচ্ছে, তার মধ্যে নেদারল্যান্ডসে, জাস্ট একজনের যোগ্যতা হলে সবাই যেতে পারে পরিবারের। আপনি দেখেন ডেনমার্কে যাওয়া যাচ্ছে, সুইডেনে যাওয়া যাচ্ছে, নেদারল্যান্ডসে ব্লক মানি ছাড়াই যাওয়া যাচ্ছে, আপনি আরো অবাক হবেন অল্প খরচে যাওয়া যাচ্ছে ওয়ার্ক পারমিটে, মানে ওয়ার্ক পারমিটে যত খরচ হয় তার তুলনামূলক অনেক কম খরচে ইউরোপের সাইপ্রাসে যাওয়া যাচ্ছে, গ্রিক সাইপ্রাসে, হ্যাঁ, যাদের সুযোগ আছে, পর্তুগালের সুযোগ আছে। এবং আরো একটা আপনি অবাক হবেন, বাংলাদেশের অনেকেই জানে না, সাউথ কোরিয়া, দক্ষিণ কোরিয়াতে আইএলটিএস ছাড়া ভিসার সম্ভাবনা প্রায় শতভাগ, আইএলটিএস ছাড়া, যা স্টুডেন্ট ভিসা। এবং এখানে ইউরোপের চাইতে অনেক বেশি ইনকাম করার সুযোগ, অনেকগুলো ইউরোপীয় কান্ট্রির চাইতে বেশি ইনকামের সুযোগ হচ্ছে দক্ষিণ কোরিয়াতে, যেখানে আইএলটিএস ছাড়া যাওয়া হচ্ছে। তোমাকে বলে স্যার আইএলটিএস আমি ছাড়া কি যেতে পারবো? অবশ্যই যাওয়া যাচ্ছে, ইন্টারমিডিয়েট পরে, আলিমের পরে, ডিপ্লোমার পরে আইএলটিএস ছাড়া ভিসা হচ্ছে, এমনকি অনার্সের পরে হচ্ছে, এবং অল্প খরচে। ইউরোপে যেতে যে খরচ হয় তার তিন ভাগের এক ভাগ খরচ দিয়ে, প্রায় তিন ভাগের এক ভাগ, অর্ধেকেরও কম, সেই খরচে যাওয়া যাচ্ছে দক্ষিণ কোরিয়াতে, এবং হালাল ইনকাম করা যাচ্ছে। ওখানে বসে স্টুডেন্ট ভিসায় যেয়ে আইএলটিএস ছাড়া যেয়ে তারা ইনকাম করছে, বাড়িতে পাঠাচ্ছে, নিজেরা তো চলছেই, বাড়িতে পাঠাচ্ছে। এইটা যদি কারো কিচ্ছু না থাকে, সে যোগ্যতা থাকে, তারপর বাকিটা ধার করে যেতে। কারণ ইউরোপে যা যেতে খরচ যা হয় তাতে বেশ খারাপ খরচ হয়, তার তিন ভাগের এক ভাগ, কখনো কখনো অর্ধেকের কম, এই খরচে যাওয়া যাচ্ছে দক্ষিণ কোরিয়াতে। আমি আমার ব্যক্তিগত নাম্বার দিচ্ছি, আপনারা নাম্বারটা হারাবেন না, এটিএম স্যার বা মানুষ গড়া কারিগর। আমি আমার জীবনে গত 23 বছর মানুষের স্বপ্ন পূরণে কাজ করেছি, মানুষ গড়ার কাজ করছি, ইংলিশ শেখা, বিদেশ পাঠানো, আইএলটিএস, ডিজিটাল মার্কেটিং, ফ্রিল্যান্সিং, হালালভাবে ইনকামের দেশে বা বিদেশের ব্যবস্থা, এটা নিয়ে কাজ করি দীর্ঘদিন, একটা প্রতিষ্ঠানের মাধ্যমে কাজ করছি, এটিএম যা সততার চাদর বর্ণ। আমার জীবনে কখনো কাউকে মিথ্যা স্বপ্ন দেখায়নি, আমাকে কেউ কখনো গত 23 বছরে কোটি টাকা, শত কোটি টাকা, হাজার কোটি টাকার অফার দিয়েও আমাকে কেনা যায়নি। আমি বিক্রি হয়নি, বাকি জীবনও থাকবো ইনশাল্লাহ আপনাদের সাথে, সততা নিয়েই থাকবো ইনশাল্লাহ। মুসলিম একবার মারা যায়, কিন্তু সেই মৃত্যুটা যেন ইমানের সাথে হয়। আমি অতটা স্টুপিড না যে হারাম খেয়ে যাব, আমার সন্তানের জন্য সম্পদের পাহাড় রেখে যাব, যে সন্তান আমার জন্য দোয়া করতে পারবে না, দোয়া করবে না, সেই সম্পদের মতো আমি লালাইত না। আমি মানুষকেও পথ দেখাই সেটা, যেটা হালাল ভাবে হয়, যদ্দূর পর্যন্ত হালাল ভাবে হয় তদ্দূর পর্যন্ত, যতটুকু সম্ভব না তত করি না। যেমন স্টুডেন্ট ভিসা বলেন আর ওয়ার্ক পারমিট বলেন, যেটা বৈধভাবে সম্ভব শুধু সেটাই করছি, বৈধভাবে সম্ভব না, অসম্ভব, এটা না আমাকে দিয়ে সম্ভব না। অর্থাৎ এই জন্যই জীবনে আমি বলবো যে একবার হলো এটিএম স্যার আসা উচিত। আর একটা কথা, অনেকে মনে করে এটিএম স্যারকে মনে হয় গিফট দিতে হবে, উপহার দিতে হবে, স্যার সাথে কথা বলবো, কিচ্ছু দেওয়া লাগবে না, আমি কিছুই দিই না, আমি কোনো উপহারও নিই না, কোনো টাকাও নিই না। প্রতিদিন 75 জন লোককে আমি দেখা করার সুযোগ দিতে পারি সর্বোচ্চ, এই 75 জনের কাছে যদি আমি 100 করে নিতাম, 1,000 করে নিলে তো 75,000 হতো, 500 করে নিলে তো মানে তার অর্ধেক হতো, তাও একটা ভালো অ্যামাউন্ট হতো, প্রায় 40,000 কাছাকাছি আসতো। 100 করে নিলেও 7,500 টাকা মাস প্রতিদিন আসতো, প্রতিদিন, এভরিডে। আমি তো 1 টাকা করে নিলেও তো প্রতিদিন 75 টাকা হতো, আমি তো নিই না, গত 23 বছর নিই নাই, বাকি জীবনে নিতে চাই না ইনশাল্লাহ। আমি আজকের এই প্রোগ্রামটা আয়োজন করার জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি ঢাকা FM 90.4 কে, আপনাদের মাধ্যমে এই কথাগুলো মানুষের কাছে পৌঁছাচ্ছে, আমার কথাগুলো যাচ্ছে, অনেক মানুষের ভাগ্য পরিবর্তন হচ্ছে, রিজিকের পরিবর্তন হচ্ছে আলহামদুলিল্লাহ। অনেক মানুষ যারা নামাজ পড়তো না, নামাজ পড়ছে, অনেক অন্য ধর্মে যারা, তারা আসলে এলোমেলোভাবে দিন শুরু করতো, তারা দিনটা অনেক পরে শুরু করতো, তারা এখন সুন্দর করে তাদের জীবনটা করতে পারছে। প্রত্যেক ধর্মের মানুষই তাদের সুন্দর করে তাদের জীবনটা ক্যারিয়ার করতে পারছে, পুরো পরিবারের মুখে হাসি ফোটানোর সুযোগ হচ্ছে। এই জন্য আমি আপনাদের প্রতি সত্যি সত্যি ভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং ধন্যবাদ জানাচ্ছি এটিএমস এর যত কলাকৌশলী আছে, শিক্ষক থেকে শুরু করে যত কর্মকর্তা কর্মচারী আছে, সবার তরফ থেকে ঢাকা FM কে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা যারা পারেন আজকের এই প্রোগ্রামটা শেয়ার করলে, হ্যাঁ দেখেন সবসময় তো সবকিছু হয় না, আপনার নাটক সিনেমা অনেক শেয়ার করেন, ওগুলো জীবন বদলায় না, বাট এই প্রোগ্রামটা জীবন বদলাবে ইনশাল্লাহ, আপনার প্রোগ্রামটা শেয়ার করুন ইনশাল্লাহ। আর আমি কি আর সময় পাবো নাকি?
1: স্যার আমরা একেবারেই শেষে, তো আমাদের বিদায় নিতে হবে আর কি, খুব বেশি সময় আমাদের কাছে নেই এখন এই মুহূর্তে, আপনি বিদায় নিতে পারেন আর কি।
0: আমি বিদায় নেওয়ার আগে তাহলে একটা কাজ করেছি, আমি বুঝতে পারছি সবার দিকে তাকালাম যখন মনে হলো যার সময় নাকি, কিন্তু কিছু কথা বলতেই হয়। আমার সবসময় মনে হয় প্রতিটা দিন এক একটা দিন এক একটা অপরচুনিটি, প্রতিটা দিন আমাদের জন্য এক একটা সুযোগ। আজকে মনে রাখবেন যে আসলে আজকের দিনটা একটু কষ্টকর মনে হচ্ছে, কালকের দিনটা আরো কষ্ট হবে, পরশু দিন কিন্তু আরো কষ্ট হবে, কিন্তু মনে রাখবেন তার পরের দিন যেটা আসবে সেটা হবে সুখকর ইনশাল্লাহ। অর্থাৎ টুডে ইজ হার্ড, টুমারো উইল বি হার্ডার, ডে আফটার টুমারো উইল বি মাচ হার্ডার, বাট দ্য নেক্সট ডে বলবে ইনশাল্লাহ বিউটিফুল, সুন্দর হবে ইনশাল্লাহ। ততদিন পর্যন্ত আপনাকে ধৈর্য ধারণ করতে হবে। ইন্নাল্লাহ মাআস সাবিরিন, আল্লাহ তাআলা তাদেরকে পছন্দ করেন যারা ধৈর্যশীল। কখনোই আপনারা ধৈর্য হারা হবেন না, বাট একটা মাথায় রাখবেন, জীবনে কখনো সময় অপচয় করবেন না, সময়ের চেয়ে দামি জিনিস কখনো নাই। আজকে আমার কথা শুনলেন, যার যতটুকু আছে তাই দিয়ে আজকের থেকে ইংলিশ শেখা শুরু করেন, লেভেল যে কিচ্ছু পারেন না জিরো করেন, কোনোদিন পারেন না শুধু শুক্রবারে করেন। এবং আমি আর একটা কথা বলে রাখি, যদি কেউ সুযোগটা নিতে চায় সে যেই অবস্থায় থাকুক না কেন, লেখাপড়া করুক আর না করুক, তাকে ওই পর্যন্ত পৌঁছানো পর্যন্ত আমি তাকে সুযোগ দেবো ইনশাল্লাহ, সে যতবার লাগুক এক খরচে। এবং আর একটা কথা বলে রাখছি, যেহেতু এখন আইএলটিএস ছাড়া বিদেশ যাওয়া যাচ্ছে, হ্যাঁ শ্রোণী ভিসাতে আইএলটিএস সহ যাওয়া যাচ্ছে, শিক্ষাগত যোগ্যতা থাকলে যাওয়া যাচ্ছে, না থাকলেও যাওয়া যাচ্ছে, স্টুডেন্ট ভিসায় যাওয়া যাচ্ছে, ওয়ার্ক পারমিট শুধু ওয়ার্ক পারমিটে যাওয়া যাচ্ছে, অল্প খরচেও যাওয়া যাচ্ছে, আবার মোটামুটি খরচেও যাওয়া যাচ্ছে, ইউরোপের অর্ধেক খরচের কমেও যাওয়া যাচ্ছে আইএলটিএস ছাড়া, এই সুযোগ তো আছে। তো সবকিছু মিলে বললাম যে আজকেও তো এখানে ওয়ার্ক পারমিট আছে, এই সবকিছু যেহেতু বৈধভাবে হচ্ছে সততা চাদর মানব প্রতিষ্ঠান এটিএমসে, আমি বলবো যে কালকে চলে আসুন। আমার ব্যক্তিগত নাম্বার আবার দিয়ে শেষ করছি, আমার একটা ইউটিউব চ্যানেল আছে আর একটা ফেসবুক পেজও আছে, আগের পেজে যারা পাচ্ছেন না আমার এই নতুন পেজে কানেক্টেড হয়ে যান, এটিএম স্যার লিখুন পেজে, এটিএম স্যার পাশে আইএলটিএস এন্ড ভিসা, অথবা শুধু এটিএমস, এটিএম এর সাথে একটা অ্যাপোস্ট্রফ পেজ যেটা দেখতে পাচ্ছেন আমার সেখানে দেখতে পাচ্ছেন মনে হয় এই বানানটা দেখবেন, তাহলে দেখতে পারেন এটিএম একটা অ্যাপোস্ট্রফ পেজ এটিএমস যা শতচাদর মানো। আর ব্যক্তিগত নাম্বার আবার দিয়ে শেষ করছি, আমার ব্যক্তিগত নাম্বার যা আমার সাথে আছে 21 বছর, দীর্ঘ 21 বছর, একেবারে ব্যক্তিগত নাম্বার, আগামী এক ঘন্টা ইচ্ছা মতো কথা বলুন ইচ্ছা মতো। আর যারা বেশি বড় করে লিখতে চাচ্ছেন তারা হোয়াটসঅ্যাপে এই নাম্বারে মেসেজ করুন, ব্যক্তিগত নাম্বারে কথা বলুন আগামী এক ঘন্টা, সরাসরি কল অপারেটর থেকে 01712 80 81 93 বলছি, ব্যক্তিগত নাম্বার এটিএম স্যার বা মানুষ গড়ার কারিগর অথবা এটিএম যার সততার চাদর মনানো 01712 80 81 93। যেখানে থাকুন যেখানে থাকুন ফজর নামাজ পড়ে দিন শুরু করুন, পাঁচ ওয়াক্ত নামাজ যেন চার না হয়, প্রত্যেক ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি পড়ুন, আপনার জীবনটা সুন্দর হবে ইনশাল্লাহ। ধন্যবাদ জানছি আবারও জাজাকাল্লাহ খায়ের ঢাকা এফএম, থ্যাংক ইউ সো ভেরি মাচ।
1: অনেক ধন্যবাদ স্যার আপনাকে। আবার যে যে দর্শক এবং লিসেনাররা শুনছিলেন, চলছিল ইংলিশ ও ক্যারিয়ার আড্ডা উইথ এটিএম স্যার। এটিএম স্যার আমাদের সঙ্গে ছিলেন এবং অনেকগুলো প্রশ্নের উত্তর দিলেন, যদিও আরো অনেকগুলো উত্তর রয়ে গেছে, সেগুলো আমরা হয়তো বা সামনে ইনশাল্লাহ নতুন আরো কোন এপিসোডের ভিতরে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। তবে আমি অনুরোধ করব যে আমাদের যে বন্ধুরা আছেন ঢাকা এফএম 90.4 এর আমাদের পেজে কিন্তু স্যারের প্রিভিয়াস যে আমাদের আলাপচারিতাগুলো আছে, স্যারের যে আনসার গুলো আছে, সেগুলো কিন্তু দেখে নিতে পারেন, শেয়ার করতে পারেন, সকলে কিন্তু উপকৃত হবেন। তো আজ আর বেশি কথা বলছি না, সিফাতকে বিদায় নিতে হচ্ছে আজকের এই আয়োজন থেকে। আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালো রাখবেন আপনার পরিবেশটাকে। আজকের জন্য বলছি বিদায়। ঢাকা এফএম 90.4।
2: একটি ব্যবসা প্রতিষ্ঠান মানে একটি স্বপ্নের কারখানা। বর্তমান তথ্য প্রযুক্তির যুগে একটি দ্রুত গতির ইন্টারনেট কানেকশন আপনার সেই স্বপ্নকে দ্রুত নিয়ে যেতে পারে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে। আপনার সেই স্বপ্ন পূরণে সারা দেশ জুড়ে বিশ্বস্ততার সাথে দ্রুত গতির ইন্টারনেট সেবা দিচ্ছে আম্বার আইটি কর্পোরেট সার্ভিস। তাই আপনার প্রতিষ্ঠানের কর্পোরেট কানেকশনে নিঃসন্দেহে বেছে নিতে পারেন আম্বার আইটি ইন্টারনেট। বিস্তারিত জানতে ভিজিট করুন amberit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা, দ্য সার্ভিস ইউ উইশ ফর। ঢাকা FM
3: 90.4। হ্যালো।
4: হ্যাঁ বলো।
3: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
4: আচ্ছা নেটে কল দাও তো।
3: আহা, এখানে কি হলো?
4: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
3: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
5: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প, মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে, আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
6: ঢাকা এফএম টিউন করেন
7: তারপর
6: পাবেন
7: কি
6: শান্তি
7: আশেপাশে নয়েজ থেকে কান রাখেন দূরে সময় কাটো কাটা আর গান সরে সরে
8: কান্ট্রিজ ফার্স্ট ফুল এইচডি এফএম স্টেশন ঢাকা FM 90.4

0: পাহাড়ে।
1: আহা, পাহাড়ে যাবো কে কইছে রে?
2: দূর, আরে লেট মি মো, আজ অন টাইম। বাহ, এই আমাদের পাঞ্চুয়াল পলিটা কোথায়?
3: তাই তো, তাকে তো দেখছি না।
1: কি রে পলি, কই? বাস ছেড়ে দিল তো। এই চলে এসেছে।
3: লেট কেন? মনটা খুব খারাপ, ইয়ারফোনটা খুঁজে পাচ্ছি না। এত বড় জার্নিতে রেডিও ছাড়া কি করে থাকবো?
1: বন্ধু, তোর ভালোবাসা ঢাকা এফএম এর অ্যাপটা ডাউনলোড করে নে জাস্ট, দেন নো নিড ইয়ারফোন।
4: ঢাকা এফএম 90.4 অ্যাপ, জাস্ট ডাউনলোড, ইনস্টল অ্যান্ড এনজয়।

0: Strike first.
1: স্যার আসবো?
2: আসুন।
1: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
1: জি স্যার।
2: সেটা কেন হলো না?
1: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
1: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
1: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন amberit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: সব টেনশন ক্লান্তি আর কিছু ভালো লাগে না মুড অ্যাক্টিভেট রিফ্রেশিং মোড এন্ড এনজয় দ্য মোমেন্ট লিসেন ঢাকা মেট্রো 9040 লেটস টক মোর মিউজিক হাউস মিউজিক
1: টিউজডে টু ওয়েডনেসডে ফ্রম 5 পিএম

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: আরে মামা, ঝালমুড়িতে ঝাল কিন্তু ঠিকই আছে, আপনার মনে সুখ নাই। ওই মামার একটু ঢাকা এবং শোনাই দে তো।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন amberit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: চলে এসো বন্ধু মাটির টানে, তারুণ্যের জোয়ারে ভাসবে তুমি, ভালো লাগার সুর বাজবে তোমার মনে, আর বাঁধন হারা হব আমি মুক্তির গানে। এটাই তো তোমার দেশ, এটাই তো আমার দেশ, আমাদের ভালোবাসার বাংলাদেশ।
1: শুনুন ভালোবাসার বাংলাদেশ গুরু এহতেশামের সঙ্গে বৃহস্পতিবার রাত 11টায় ঢাকা FM 90.4 এ।

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: মনটা খুব খারাপ, ইয়ারফোনটা খুঁজে পাচ্ছি না। এত বড় জার্নিতে রেডিও ছাড়া কি করে থাকবো?
4: বন্ধু, তোর ভালোবাসা ঢাকা FM এর অ্যাপটা ডাউনলোড করে নে জাস্ট, দেন নো নিড ইয়ারফোন।
5: Dhaka FM 90.4 app. Just download, install and enjoy.

0: এই মামা ঝালমুড়ি দেন তো 10 টাকার।
1: এই লন।
0: কি বানাইছেন মামা এটা? ঝালমুড়িতে তো ঝালই নাই।
1: আরে মামা, ঝালমুড়িতে ঝাল কিন্তু ঠিকই আছে, আপনার মনে সুখ নাই। ওই মামার একটু ঢাকা এবং শোনাই দে তো।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: জানো, আমার না খুব ইচ্ছে করে হারিয়ে যেতে।
1: আচ্ছা,
0: সব থাকবে, তুমি আমি মনমাতানো মিউজিক আড্ডা, আমি চোখ বন্ধ করে অনুভব করব, হারিয়ে যাব বারে বারে।
1: এই কথা তো চলো এখনই।
0: কিভাবে?
1: টিউন ঢাকা FM 90.4। আমি আর বাকি সব তো আছেই, তুমি আসতেই হারিয়ে যাওয়া যায় এখনই।
2: ঢাকা FM 90.4, এক নেশন এক স্টেশন।

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।

পথের ধুলো, অচেনা মুখ, সূর্যের আলো লিখা থাকে সবচেয়ে সুন্দর স্মৃতিগুলো। দূরপথে হাঁটলে বোঝা যায় পৃথিবীটা কত বড়, জীবনটা কত সুন্দর। ভ্রমণ মানে পালানো নয়, বরং ফিরে দেখা জীবনকে, পৃথিবীকে, সময়কে। ট্রাভেল শো লেটস গো নিয়ে আমি থাকবো আর জাহাসিব, ঢাকা FM 90.4 এ প্রতি সোমবার রাত 9টায়। লেটস গো, দ্য রিদম অফ জার্নি।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
1: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
1: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
1: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
1: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
1: তাহলে কি এভাবেই চলবে?
2: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: নাই রে?
1: আছে।
0: কই?
1: ঢাকা এফএম টিউন করেন,
0: তারপর
1: পাবেন
0: কি?
1: শান্তি।
2: আশেপাশে নয়েজ থেকে কান রাখেন দূরে, সময় কাটুকাটা আর গান সুরে সুরে।
3: কান্ট্রিজ ফার্স্ট ফুল এইচডি এফএম স্টেশন, ঢাকা এফএম 90.4।

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: Nation, Act Station.

হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান ও শাশ্বত নামাজের তুমি প্রভু। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো বেহেশতের সর্বোচ্চ সম্মানিত স্থান এবং সুমহান মর্যাদা, যার প্রতিশ্রুতি তুমি তাকে দিয়েছো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।

হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান ও শাশ্বত নামাজের তুমি প্রভু। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো বেহেশতের সর্বোচ্চ সম্মানিত স্থান এবং সুমহান মর্যাদা, যার প্রতিশ্রুতি তুমি তাকে দিয়েছো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।

0: পাহাড়ে।
1: আহা, পাহাড়ে যাবো কে কইছে রে?
2: দূর, আরে লেট মি মু, আজ অন টাইম। বাহ, এই আমাদের পাঞ্চুয়াল পলিটা কোথায়?
3: তাই তো, তাকে তো দেখছি না।
1: কি রে পলি, কই? বাস ছেড়ে দিল তো।
4: এই চলে এসেছে রে।
3: কি রে লেট কেন? মনটা খুব খারাপ, ইয়ারফোনটা খুঁজে পাচ্ছি না। এত বড় জার্নিতে রেডিও ছাড়া কি করে থাকবো?
1: বন্ধু, তোর ভালোবাসা ঢাকা এফএম এর অ্যাপটা ডাউনলোড করে নে জাস্ট, দেন নো নিড ইয়ারফোন।
5: ঢাকা এফএম 90.4 অ্যাপ জাস্ট ডাউনলোড, ইনস্টল এন্ড এনজয়।
6: ঢাকা এফএম 90.4
3: সারা দেশে
6: সবার সাথে।
7: Dele kuhe nuret, po nu mindron, ingi kvete po kluk.